आकाशवाणी मुर्शिदाबाद, आज बुधवार 17 আষাঢ় 1948 শকাব্দ, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 8ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 2 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 23 মিনিটে। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 56 মিনিট হয়ে 8 সেকেন্ড। শ্রোতা বন্ধুদের সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অমৃতবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আষাঢ়ের মেঘ প্রতিবৎসর যখনই আসে, তখনই আপন নূতনত্বে রসাক্রান্ত ও পুরাণ তত্ত্বে পুঞ্জীভূত হইয়া আসে। তাহাকে আমরা ভুল করি না, কারণ সে আমাদের ব্যবহারের বাহিরে থাকে। এই জন্য কালিদাস উজ্জয়িনীর প্রাসাদ শিখর হইতে যে আষাঢ়ের মেঘ দেখিয়াছিলেন, আমরাও সেই মেঘ দেখিতেছি। ইতিমধ্যে পরিবর্তমান মানুষের ইতিহাস তাহাকে স্পর্শ করে নাই, কিন্তু সে অবন্তি, সে বিদিশা কোথায়? মেঘদূতের মেঘ প্রতিবৎসর চিরনূতন চিরপুরাতন হইয়া দেখা দেয়। মেঘের সঙ্গে আমাদের প্রতিদিনের চিন্তা চেষ্টা কাজকর্মের কোনো সম্বন্ধ নাই বলিয়া সে আমাদের মনকে ছুটি দেয়। মন তখন বাঁধন মানিতে চাহে না, প্রভুপাশে নির্বাসিত যক্ষের বিরহ তখন উদ্দাম হইয়া ওঠে। প্রভুভৃত্যের সম্বন্ধ সংসারের সম্বন্ধ, মেঘ সংসারের এই প্রয়োজনীয় সম্বন্ধগুলোকে ভুলাইয়া দেয়। তখনই হৃদয় বাঁধ ভাঙিয়া আপনার পথ বাহির করিতে চেষ্টা করে। মেঘ আপনার নিত্য নূতন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর ওপর একটা প্রকাণ্ড অচেনার আভাস নিক্ষেপ করে। একটা বহুদূর কালের এবং বহুদূর দেশের নিবিড় ছায়া ঘনাইয়া তোলে। তখন পরিচিত পৃথিবীর হিসাবে যাহা অসম্ভব ছিল তাহা সম্ভবপর বলিয়া বোধ হয়। বর্ষায় অভ্যস্ত পরিচিত সংসার হইতে বিক্ষিপ্ত হইয়া মন বাহিরের দিকে বাইতে যায়। পূর্ব মেঘে কবি আমাদের এই আকাঙ্ক্ষাকে উদ্বেলিত করিয়া তাহারই কলগান জাগাইয়াছেন। আমাদিগকে মেঘের সঙ্গী করিয়া অপরিচিত পৃথিবীর মাঝখান দিয়া লইয়া চলিয়াছেন। সে পৃথিবী অনাঘ্রাতং পুষ্পম, তাহা আমাদের প্রাত্যহিক ভোগের দ্বারা কিছুমাত্র মলিন হয় নাই। সে পৃথিবীতে আমাদের পরিচয়ের প্রাচীর দ্বারা কল্পনা কোনোখানি বাধা পায় না। যেমন ওই মেঘ তেমনি এই পৃথিবী, এই সুখ দুঃখ ক্লান্তি অবসাদের জীবন।

তাহাকে কোথাও স্পর্শ করে না। প্রৌঢ় বয়সের নিশ্চয়তা বেড়া দিয়ে ঘেরা দিয়ে তাহাকে নিজের বাস্তু বাগানের অন্তর্ভুক্ত করিয়া লয় নাই। শুনলেন অমৃতবাণী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, মান্না দে, লতা মঙ্গেশকর এবং হেমন্ত
1: মুখোপাধ্যায়।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। আজ তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, দেশ অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
3: আজ ভারতের অর্থব্যবস্থা দুনিয়া কি গ্রোথ কো ড্রাইভ করনে মে বড়ি ভূমিকা নিভা রহি। জব দুনিয়া পর করোনা কা ইতনা বড়া সংকট আয়া তো ভি ভারত কি অর্থব্যবস্থা ঠপ নহি পড়ি। জব ওয়েস্ট এশিয়া কা ইতনা বড়া সংকট চল রহা থা তব ভি ভারত কি ইকোনমি থমি নহি। ভারত কি গ্রোথ মে জো স্পিড অর স্কেল হ্যায় উসকো এক লাইন মে বতানা হো তো মে কহুঙ্গা 1.4 বিলিয়ন অ্যাসপিরেশনস ইন মোশন।
2: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুদেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে

সহযোগিতা বৃদ্ধি করারও তিনি আহ্বান জানান। উভয় দেশের মধ্যে দীর্ঘদিন সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারতীয় ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদি পুরানা প্রদান করা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মেডেকা এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটির বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। পশ্চিমবঙ্গে নির্বাচন আজ পড়েছে ইন্দোনেশিয়াতেও। সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কি করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাজ হল অর্থতত্ত্ব বন্ধ করে প্রকৃত প্রাপকের হাতে সেই অর্থ পৌঁছে দেওয়া। তিনি বলেন, একইভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করবে, অর্থাৎ অর্থ আত্মসাৎ বন্ধ করে তাকে উন্নয়নের কাজে লাগানো হবে। ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়ায় যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আলী খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা, বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশে বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশেদ আলী জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতি বিষয়ে মত বিনিময় করেন। পেট্রোলিয়াম ও গ্যাস প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলেই আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রদায়িক সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশম ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাতের অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে।

0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুট আউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে উঠে তারা। উল্লেখ্য সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজের ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেয়। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স মরক্কোয়, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদী করা নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত ও বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। খবর শেষ শুরু এরপর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন, শুভ সকাল অনুষ্ঠানের বিষয় একলা যাপন। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসবেন এই দুই ফোন নম্বরে, 9434921300 এবং 03482259648। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানে জয়তী চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী, শাশা ঘোষাল, শ্রাবণী সেন, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য এবং মনোজ মুরলী নায়ার। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা আজ সকাল 8টায় লাইভ ফোন ইন। শুভ সকালের বিষয় একলা যাপন। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসবেন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 03482259648। ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। প্রথম গানে সুপ্রতীক দাস।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন সুপ্রতীক দাস, সুস্মিতা গোস্বামী, অজয় চক্রবর্তী এবং ফিরদৌসী রহমান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে।

এখন আপনাদের জানিয়ে দিই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি বিষয়ে বিশেষ কিছু পরামর্শবলী। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব কিন্তু দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমিও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেওয়া যাবে না, প্রয়োজনে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজনীয় থিনিং বা গাছ পাতলা করতে হবে। পোকামাকড় ও রোগ দমন, পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে। জুট সেলি লুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টেম রট রোগ নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে এবং আক্রান্ত পাতা ও ডগা নষ্ট করে দিতে হবে। প্রাথমিক অবস্থায় নিয়মভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করতে করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। বজ্রঝড় ও দমকা হওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলতে হবে। ভারী বৃষ্টির পর জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিতে হবে। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। এবার আসি আরও অন্যান্য ফসলের ক্ষেত্রে। শশা

উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো এবং কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করতে হবে। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচা

কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ বলি। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 13 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30-40 মিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই একই সতর্কবার্তা থাকবে আগামী 13 জুলাই পর্যন্ত, অর্থাৎ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অভিজিৎ বসু।

এতক্ষণ লোকগীতি শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই আজ বুধবারের সারাদিনের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, বিষয় একলা যাপন। সকাল 9:10, বিকেল 3:30, রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10:00 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। দুপুর 2:05 লোকগীতির অনুরোধের আসর এবং বিকেল 3:10 দিনান্তিকা। এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, সন্ধ্যে 6:05 কীর্তন, সন্ধ্যে 6:40 স্বচ্ছ ভারত, 6:55 ভক্তিগীতি, সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:25 বাংলা আধুনিক গানের আসর, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান জলসাঘর, উপস্থাপনায় সুমন চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35 এবং রাত 10:00। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 এবং সন্ধ্যে 7:50, গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধ্যে 6:00 এবং রাত 8:00। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05 এবং রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান বেলা 12:58, সন্ধ্যে 6:05

পঁচিশ মিনিটে, 7:30 এবং রাত 8:10 11টায় অধিবেশনে সমাপ্তি। শুনলেন আজ বুধবারের সারাদিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইন্দোনেশিয়ার মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবোও আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স সাইবার থ্রেটস আতঙ্কী ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন ইন ক্ষেত্র মে হাম অর সহযোগ বাড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতোঁ কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন, উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরের অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
2: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশোঁ কা সম্বন্ধ নহীঁ হ্যায়, ইয়হ ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূ পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতো উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন।

সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতি বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তর মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমি বায়ু বা বর্ষায় বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমি বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশামু বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালে বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার 3-2 গোলে

ঈশ্বরকে হারিয়ে দেয়। খেলার ১৯ মিনিটে ইয়াজির ইব্রাহিম ও ৬৭ মিনিটে মোস্তাফা জিকু গোল করে ঈশ্বরকে এগিয়ে দেন। এর আগে ২১ মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর ৭৯ মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও ৮৩ মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে এনজে ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। পাঁচ ম্যাচে মেসির গোল সংখ্যা ৮। শেষ আটে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ, এরপরেই

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বার্ষিক বাজেটের 33% খরচে ছাড়পত্র দিল অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে আজ 2014-2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কাউন্সিলিং মামলা শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি জারি করেছে। আসছে বিস্তারিত সংবাদে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
1: পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উঠিয়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন না হবে।
0: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলারও ঘোষণা করেন তিনি। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়া ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেছেন শ্রী অধিকারী। বারুইপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র গতকাল সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বারুইপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
2: 11 বছর সন্তানকে যিনি মানুষকে হারাতে হয়, ওর মায়ের বারবার আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, পূর্ণভাবে আমাদের সরকার তার পায়ে। শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার উপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং যারা যারা ইনভলভ, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেন, এর আগেও বহুবার বৈঠকে বলে দিয়েছে তিনি কিন্তু বরখাস্ত করবেন না। সে তদন্ত যদি কারুর নাম উঠে আসে, তারা কোঅপারেট করেনি, গড হেল্পিং।
0: এদিকে বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য গতকাল দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বারুইপুরের পরে এবার দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ বাবলু বাগ নামে এক টোটো চালককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবারই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত, পরে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় সে।

নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ, দেয়া হয়েছে পক্সো আইনের একাধিক ধারা। রাজ্যে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গন্দলপাড়া, এম্পায়ার, লুটমেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিষ সরকার এবং জেলার অন্যান্য আধিকারিকরা। বৈঠকে এইসব জুট মিলে আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেওয়ার নোটিশ দেবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিং উদ্যোগে এবং শ্রম কমিশনারের সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পে বার্ষিক বাজেটের 33% খরচে ছাড়পত্র দিল অর্থ দপ্তর। গতকাল নবান্নে চলতি আর্থিক বছর স্টেট ডেভেলপমেন্ট স্কিম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এপ্রিল, মে, জুন এবং জুলাই এই চার মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে বরাদ্দ অর্থের সাপেক্ষে রাজ্যের এই সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে সমপরিমাণ অর্থ খরচ করা যাবে। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনস্থ প্রকল্পগুলি সরাসরি এর আওতায় আসবে। প্রশাসনিক দপ্তরগুলি তাদের অনুমোদিত প্রকল্পের জন্য ফান্ড মঞ্জুর করতে পারবে। তবে পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশনের প্রকল্প, কেন্দ্রের আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলিতে সরাসরি টাকা ছাড়া যাবে না, সেক্ষেত্রে অর্থ দপ্তরের বাজেট শাখার আগাম অনুমোদন নিতে হবে। তারাতলায় বিপর্যয়ের পর কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির গ্রেপ্তারির পর তাকে ঘিরে একের পর এক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ করে বেআইনি নির্মাণ, রেগুলারাইজেশনের নামে বিপুল অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগে পুরসভার বিল্ডিং আইনের 401 ধারার একাধিক ফাইল এখন তদন্তের আওতায় আনতে চাইছে সিট। রেগুলারাইজেশনের ভাইলি এই চক্রের অন্যতম বড় অর্থের উৎস বলে দাবি। অভিযোগ, বেআইনি নির্মাণের ক্ষেত্রে 401 ধারায় স্টপ ওয়ার্ক নোটিশ জারি করা হতো, এরপর রেগুলারাইজেশনের নামে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো। টাকা না দিলে ফাইল দীর্ঘদিন ফেলে রাখা অথবা ভাঙার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে। এর পিছনে শুনানি বিভাগের আরও 2 আধিকারিকও রয়েছেন বলে জানা গেছে। রাজ্যে আসন্ন রাজ্যসভার 3 আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা গতকাল বিধানসভার সচিব তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আয়োজিত এই বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর। উল্লেখ্য, আগামী 24 জুলাই এ নির্বাচন হওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবাংলার নির্বাচনে আজ পড়ল ইন্দোনেশিয়াতেও। গতকাল সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয় পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কি করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, তার কাজ হল অর্থ তছরূপ বন্ধ করে প্রকৃত প্রাপকদের হাতে সেই অর্থ পৌঁছে দেয়া। তিনি বলেন, এইভাবেই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করবে এবং অর্থ আত্মসাৎ বন্ধ করে তাকে উন্নয়নের কাজে লাগানো হবে। পুজোর পরই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। গতকাল পুর ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় বলেন, এ সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। নভেম্বর মাসে ভোট হবে। হাওড়া কলকাতা দুই পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় 50টি ওয়ার্ডের জায়গায় 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। প্রশাসন সূত্রের খবর, 5ই ডিসেম্বরের আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, 2018 সাল থেকে হাওড়ায় পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 8 বছর ধরে এই পুরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পুর পরিষেবার মান তলানিতে পৌঁছেছে। কলকাতা হাইকোর্টে আজ 2016 সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কাউন্সেলিং মামলা শুনানির আগেই গতকাল স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি করেছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলার শুনানির আগেই 1241 জনের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। গত 22 জুন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে আশ্বাস দেন, 15 দিনের মধ্যে তিনি সমস্যার সমাধানের চেষ্টা করবেন। সেই মতোই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ

0: ১১৩তম জন্মদিন। এই উপলক্ষে সিপিআইএম ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হচ্ছে। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। নিউ টাউনে জ্যোতিবসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের রিসার্চের পক্ষ থেকে আজ বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।
1: আগামীকাল দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মূলত উপরের 5টা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার তার অত্যন্ত ভারী তুষারপাত, লাল সতর্কতা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের 3টি জেলা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী দুদিনের মধ্যে রয়েছে।
0: শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ডিজিপিকে 72 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: বাংলা ছায়াছবির গানের আসরের প্রথম গানটি শুনবেন সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম উমা।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এবারের গানটি শুনবেন অরিজিৎ সিং এবং মধুমন্তী বাগচির কণ্ঠে, ছবির নাম শুধু তোমারই জন্য।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসরে শিল্পীরা ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, উমা ছায়াছবি থেকে অরিজিৎ সিং, মধুবন্তী বাগচি, শুধু তোমারই জন্য ছায়াছবি থেকে এবং শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্র, এক যে ছিল রাজা ছায়াছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ঠিক সকাল 8টা, আর সকাল 8টা মানেই আপনাদের সকলকে নিয়ে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান শুভ সকাল।

এই মুহূর্তে যে যেখানে রয়েছেন, যে যেখান থেকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর এক আকাশ ভালোবাসা। সঙ্গে আপনাদের বন্ধু অর্চিতা।

আজ আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যা কখনো কষ্টের, কখনো শক্তির, কখনো আবার নিজেকে নতুনভাবে আবিষ্কারের পথে এগিয়ে দেয়। আজকের বিষয় একলা যাপন। এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 03482259648।

একা থাকা আর একাকিত্ব দুটি বিষয় এক নয়। একা থাকা হতে পারে একটি পরিস্থিতি, কিন্তু একাকিত্ব হলো একটি অনুভূতি। অনেক মানুষের ভিড়েও কেউ একাকী বোধ করেন, আবার নির্জন ঘরে থেকেও কেউ নিজের সঙ্গেই খুঁজে পান প্রশান্তি। জীবনের নানা মোড়ে আমরা একা হয়ে যাই। পড়াশোনার জন্য নতুন শহরে যাওয়া, চাকরির কারণে পরিবার থেকে দূরে থাকা, সম্পর্কের বিচ্ছেদ, কিংবা প্রিয়জনকে হারানোর পর একলা যাপন যেন জীবনেরই একটি অধ্যায়। কিন্তু এই একাকী সময়টুকুই কখনো আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। এই সময় আমরা নিজেদের চিনতে শিখি, নিজের শক্তি আর দুর্বলতার মুখোমুখি হই, নতুন করে স্বপ্ন দেখতে শিখি। অনেকেই ভাবেন একা মানেই দুঃখ, অথচ একা সময় কাটানো মানেই তো নিজের জন্য কিছুটা সময় রাখা, প্রিয় বই পড়া, প্রিয় মানুষদের কথা ভাবা। এই সমস্ত ভাবেই কিন্তু আমরা আমাদের এই একলা যাপনকে সঙ্গী করতে পারি। তবে একলা যাপনের পথ সবসময় সহজ হয় না। এমন অনেক রাত আসে বা এমন অনেক সময় আসে যখন কথা বলার মতো কেউ থাকে না। একলা যাপন মানুষকে আত্মনির্ভর হতে শেখায়, নিজের কাজ নিজে করা, সময়ের সঠিক ব্যবহার, অর্থের পরিকল্পনা, মানসিক ভারসাম্য বজায় রাখা, এসবই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, অনেক বেশি আত্মনির্ভর করে তোলে। নিজের নীরব ঘরটিকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করতে শুরু করে। এই একলা যাপন নিয়েই আজকের আমাদের এই সময়ের পথ চলা। আসুন

0: কথা এবং বার্তায় 9434921300 এবং 0348225964।
1: সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি।

0: ইচ্ছেন মা বাবার স্নেহের ছায়া ছাড়াই জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পথের প্রতিটি বাঁকে শিখেছি সব কান্নার সাক্ষী কেউ হয় না, সব লড়াইও কেউ এসে ভাগ করে নেয় না। তাই নিজের চোখের জল নিজেকেই মুছতে শিখেছি, নিজের ভাঙামন নিজেকেই শক্ত করে তুলতে শিখেছি। একলা যাপন সহজ নয়, উৎসব আসে, ঋতু বদলায়, মানুষের ভিড় জমে, তবুও কোথাও যেন এক শূন্যতা নীরবে পাশে বসে থাকে। তবু সেই শূন্যতাকে সঙ্গী করে বাঁচার নামই জীবন, কারণ হারিয়ে যাওয়া মানুষদের স্মৃতি কখনো মুছে যায় না, তারা রয়ে যায় হৃদয়ের গভীরে আশীর্বাদের মতো। আজ আমি একা, কিন্তু পরাজিত নই। প্রতিটি নতুন সকাল আমাকে মনে করিয়ে দেয় জীবন থেমে থাকে না, যতদিন শ্বাস আছে ততদিন স্বপ্ন থাকবে, সংগ্রাম থাকবে, আর থাকবে মাথা উঁচু করে বেঁচে থাকার সাহস। এই একলা পথ চলাই আমার শক্তি, আমার পরিচয়। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। সৌভিক, আপনি থাকবেন, আপনি আছেন, আপনি আমাদের সঙ্গে এভাবেই থাকুন। পরের বার্তায় যাব। পরের বার্তা লিখছেন মন্টালি দে, বিরাটি থেকে। শুভ সকাল আমার খুব প্রিয় অর্চিতা মা, আপনার জন্য রইল আদর ও ভালোবাসা। বিষয় একলা যাপন। জানেন অর্চিতা মা, একলা জীবন যাপন করা যাই ভীষণ কঠিন। আমার বাড়ির পাশে একটি ছেলে আর বাবা মা থাকতেন আমার তাদের বাড়িতে। আমি ছেলেটিকে খুব ছোট থাকতে দেখেছি, আমার চোখের সামনে সে বড় হলো, চাকরি পেল। হঠাৎ করোনার সময় তার বাবা মা দুজনাই একদিন আগে পরে মারা যান। তারা প্রতিবেশীদের সাথে সেরকম মেলামেশা করতেন না, ছেলেটি বিয়ে করেনি, ছেলেটি অবসাদে ভুগছিলেন। এইভাবে থাকতে থাকতে ছেলেটি একদিন মারা গেল। তাই বলি একলা যাপন করা খুব কঠিন, দুঃখের সঙ্গে প্রকাশ করলাম। লেখাটা একটু বড় হয়ে গেল, মার্জনা করবেন প্রবীণ শ্রোতা মন্টালিতে, বিরাটি থেকে। ভালো থাকবেন। প্রথমত বলি, আপনি যখন আমাকে মা বলছেন আপনি বলবেন না। আর দ্বিতীয় কথা, সত্যি কথাই, কোনো কোনো একলা যাপন হয়তো কষ্টের হয়, তবে একলা যাপন জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের সবাইকেই মানতে হয়, এবং সেই একলা যাপনকে যদি আমরা সুন্দরভাবে সঙ্গী হিসাবে মেনে নিতে পারি, সেখান থেকেও কিন্তু প্রত্যেক মুহূর্তে নিজেকে আবিষ্কার করা যায়। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। যাবো ফোনে 03482259648। কোন বন্ধু রয়েছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, শুভ সকাল, বলুন।
1: আমি উদয়পাড়া গোয়ালিয়ান থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয় হচ্ছে যে একলা যাপন। তো একলা যাপন অর্থাৎ একা একা একাকী ভাবে জীবন যাপন করা হচ্ছে বড় কঠিন জিনিস এবং খুব বিষাদময় জীবন। তার কারণ হচ্ছে এই যে সংসারে থাকতে হলে পরিবার পরিজনদের নিয়েই থাকি আমরা। সেই পরিবার পরিজনদের মধ্যে যদি না থাকে কেউ আর কি, পরিবার পরিজনরা হারিয়ে যায় বা একাকী জীবন যদি কাটাতে হয়, তাহলে সেই বিষাদময় জীবন, সেই জীবনের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু আছে। তাই একাকী জীবন একলা যাপন, কিন্তু একলা যাপনের মধ্যে যেমন আমার স্মৃতিগুলো মানে ভেসে ভেসে আসে স্মৃতি পথে এবং অতীতের স্মৃতিগুলো নিয়েই আমি ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, অতীতের দিনগুলোকে নিয়েই কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ তপন দা বলুন।
2: রেডিও

0: বেশ, সঙ্গে থাকুন,
1: ইচ্ছা তো করে ভালো থাকুন,
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাবো বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জী। নমস্কার দিদি, আজকের বিষয়টি আমার জন্য

0: আনন্দ আছে, সেটা আমি নিজে অনুভব করি। আর সর্বসময় সঙ্গী আমার প্রিয় আকাশবাণী। ভালো থাকবেন দিদি। ধন্যবাদ আনতে রতন ব্যানার্জি গ্রাম রাতমা রামপুরহাট থেকে। রতনদা, আপনিও এভাবে একলা যাপনের মধ্যে নিজেকে খুঁজে পান, আরও আনন্দ উপভোগ করুন, এটাই বলবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের বন্ধু লিখছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ, একই বেদনার মতো বেজেছে আমার হারানো দিন। আমরা যতই সমাজবদ্ধ জীব হই না কেন, আমরা যতই পরিবার পরিজন পরিবেষ্টিত হয়ে থাকি না কেন, সন্তান সন্ততি নাতি নাতনিদের মায়ার বন্ধনে আবদ্ধ থাকি না কেন, জীবনের একটা পর্যায়ে মনে কিন্তু স্পৃহা জাগে সব কিছু ছেড়ে একটু নিরালায় বসে একলা যাপনের। মন চায় ফিরে আসা দিনগুলো স্মৃতির মন্থনের, মন চায় অতীত সুখস্মৃতির আনন্দ পরশ। কিছু অবুঝমনে বারবার তবু ভেসে ওঠে মনের অতলে তলিয়ে থাকা নানান দুঃখ স্মৃতিও, স্বজন হারানোর ব্যথা, কথা দিয়ে কথা না রাখার বেদনা, অসফল প্রত্যাশা, আরও কত কি। অতীত রঙিন সুখ স্মৃতির মখমলি নরম পরশকে বারবার যেন আড়াল করতে চায়, ডেকে দিতে চায় দুঃখ স্মৃতি কষ্ট স্মৃতির ঘন কালো মেঘ। তবু আমরা আগামী দিনের লক্ষ্যে দুঃখ স্মৃতিকে আর যথাযথ মর্যাদায় স্মরণ করে তাঁরই অভিজ্ঞতার আলোয় ভবিষ্যতের পথে পথ চলতে চেষ্টা করি। একলা যাপনের পর্ব শেষে স্নেহমায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সুব্রতদা, আপনাকে, আমাদের সঙ্গে এভাবেই থাকুন। 03425968 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
1: শুভ সকাল দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কখনো কখনো একটু মনে হয় না যে একটু একা থাকি? আজকে কিন্তু আমার বক্তব্য সেটাই যে আমাদের কখনো কখনো মন চায় কিন্তু যে একটু একা থাকি, নিজের সঙ্গে নিজে থাকি।
1: তখন কিন্তু আমার অতীতটা খুব মনে পড়ে যায়, তখন মনে পড়ে যায় দিদি যে এই জীবনে কি করলাম আর কি করেছি, এবং এই জীবনে মা বাবা কাকা জ্যাঠামশাই সবাই চলে গেলে আমিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। একা একা আমি নিজেকে একটু অনুশোচনা করি দিদি। তবে আমার কিছু বন্ধু আছে বলে আমাকে, দেখ মধু তুই তো সংসার করলি, আমি তো কিছু করলাম না। একটা বন্ধু আমার কাছে এসে খুব দুঃখ প্রকাশ করে, তার জন্যই বলছি যে একা থেকেও তা যখন থেকেও সংসার জীবনটা কিন্তু আরো সুন্দর জীবন।
0: তবে এই সংসারের মধ্যেও কিন্তু মধুমঙ্গলদা আমরা সবাই একটু একটু সময় একাকিত্ব পছন্দ করি, তাই না? সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। রাত্রি দাস, বিষ্ণুপুর বীরভূম থেকে। একলা থাকা মানেই একাকিত্ব নয়, কখনো কখনো একলা যাপন আমাদের নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জীবনে সব মানুষ সব সময় পাশে থাকে না, কিন্তু নিজের সাহস আত্মবিশ্বাস আর স্বপ্নগুলো সবসময় সঙ্গী হতে পারে। যারা আজ কোনো কারণে একা আছেন তাদের বলবো হাল ছেড়ে দেবেন না, একা হাঁটার পথে অনেক সময় আমাদের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে। নিজের ভালোবাসা, নিজের সম্মান আর নিজের হাসিটাকে কখনো হারিয়ে ফেলবেন না, কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনও লেখা বাকি। সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন, আর মনে রাখুন একলা পথ চলাও একদিন সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। রাত্রি দাস, বিষ্ণুপুর বীরভূম থেকে। অসাধারণ লিখেছেন, এটাই হচ্ছে আজকের আমাদের বিষয় যে একলা যাপন কিন্তু দুঃখের নয়, একলা যাপন কিন্তু কষ্টের নয়, তার মধ্যেও কিন্তু অনেক কিছু অন্বেষণের রয়েছে, অনেক কিছু খুঁজে পাওয়ার রয়েছে, অনেক কিছু মণিমুক্ত সেখান থেকেই কিন্তু আমাদেরকে আহরণ করতে হবে। আমরা কিন্তু সেই একলা একলাই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব নিজের লক্ষ্যে, তাই তো? যাব ফোনে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: কে? হ্যাঁ খাতুন বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।

0: অসম্ভব কথা, একলা থাকাও যায় না, আবার সবারই সঙ্গে তো ভালো লাগে, আবার সময়ে একা থাকাও ভালো লাগে।
1: এবারে বার্তায় যাই। বার্তা পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, আমরা জন্মের পর থেকে পরিবার ও সমাজের ছত্রছায়ায় বড় হয়ে থাকি, কিন্তু জীবনের শেষ প্রান্তে পৌঁছে যখন আমাদের কাছের মানুষগুলোর সহযোগিতা বেশি প্রয়োজন হয়, তখন সেই ছত্রছায়া দূরে সরে যায়, মানুষ হয়ে যায় একা। এই একাকিত্ব সৃষ্টি করে মানসিক রোগ বা শারীরিক রোগের চেয়েও ভয়ঙ্কর। একলা যাপন বা একাকিত্ব টেনে নিয়ে যায় সেই সময়ে যখন মানুষটি কাজ ও আশেপাশের মানুষের ভিড়ে দৌড়াচ্ছে, মন মেনে নিতে পারে না থমকে যাওয়া। সেই জীবন একলা যাপনের কষ্ট তারাই বোঝেন যারা পরিবারের মধ্যে থেকেও একা, যাদের জায়গা নিজের বাড়ি থেকে দূরে বৃদ্ধাশ্রমে। লিখেছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। এই বিষয়টি আমাদের কাছে কখনোই অভিপ্রেত নয়, এই একলা যাপনটি হয়তো অভিপ্রেত নয়, তবে সব যাপনের মধ্যেও কিন্তু আবার কিছু রয়েছে আনন্দ, কিছু রয়েছে ভালো দিক। সেই অন্বেষণের দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। আমরা কীভাবে নিজেকে গঠন করব, নিজেকে খুঁজব, নিজেকে চালিয়ে নিয়ে যাব। লিখছেন চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে। একলা যাপন, এই শব্দ দুটির সমন্বয় যেন নিজের কাছে নিজেকে আরও গভীরভাবে ধরা দেওয়া, যেন আত্মকেন্দ্রিক স্বাধীনতায় এক কঠিন একাকিত্ব। কখনো বা হয়তো এই পথ কিছুটা স্বস্তি দিতে পারে ঠিকই, কিন্তু এগিয়ে চলার সময় এক অজানা ভীতি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। মনে হয় এ যেন কোনো কারাবাস, জীবনের সবটুকু সবার সাথে ভাগ করে নিয়েই তো সত্যিকারের সুখ বা শান্তি আসে, কিন্তু যেখানে শুধুই আমি সেখানে তা প্রকাশ করার কোনো অবকাশই থাকে না, থাকে এক অব্যক্ত ব্যথা। জীবনে অনেক উত্থান পতন আসে, কখনো বা অন্যের দ্বারা নিজের সাফল্য ব্যাহত হতে পারে, সত্যি অনুশোচনা হয়, কিন্তু এটাও তো শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে এগিয়ে চলার অনুপ্রেরণা। সবার মধ্যে থেকেও কিন্তু একলা থাকা যায়, সেই একলা থাকার এক অন্যরকম মজা আছে, নতুন প্রচেষ্টা আছে, আছে ভালোবাসার অবকাশ। আমার মতে নির্দিষ্ট কোনো গুরুতর কারণ ছাড়া সব কিছু বিচ্ছিন্ন করে এই পথের ভাবনা ভাবা অর্থহীন। যেখানে সত্যিকারের জীবন নেই সেখানে বৃথাই জীবনের খোঁজ। লিখেছেন চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে। ধন্যবাদ চন্দ্রনাথ দা আপনাকে এভাবে সঙ্গে থাকার জন্য। দৈনন্দিন জীবনের নানান সমস্যায় নানান মানসিক চাপে আমরা বিধ্বস্ত। সাময়িক নিরাময় হিসেবে প্রয়োজন দিনের কোনো না কোনো সময় একলা যাপন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। দুঃসময় সর্বদা গভীর আত্মসমালোচনার সুযোগ নিয়ে আসে, তাই কখনো কখনো একা থাকার প্রয়োজন পড়ে নিজের গভীরে ডুব দেওয়ার জন্য। একবার যদি সাহস করে ডুব দেওয়া যায়, তাহলে নিজের অতল গভীরে এত অমূল্য সম্পদ আছে তার খোঁজ পাওয়া যায়। দিনের কোনো এক সময় সকল কাজের ভিড়ে একটু সময় বের করতেই হয় শুধুমাত্র নিজের জন্য, নিজের ভালো লাগা বিষয়গুলো আবিষ্কার করতে। একলা যাপনের প্রয়োজন আছে, প্রয়োজন থাকে। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি লক্ষ্মীনারায়ণ গাজীলাল বর্ধমান টাউনাল পাড়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আজকে বিষয়টা খুব দারুণ দিয়েছেন, বিষয়টাই বলি যে আমরা সংসারী জীব, আমরা সামান্য কিছু জন্য যদি একা যাপন করতে হয়, বাইরে যেতে হয়, সেটা কোন রকমের মেনে নেওয়া যায় বা সেটা পারা যায়, কিন্তু একাকিত্ব যার কেউ নেই, একাকিত্ব তার কষ্ট জীবনে অনেক বেশি, তার অনেক কষ্ট অনেক যন্ত্রণা, যে একাকিত্ব থাকে যার কেউ নেই আর কি, তার সেটাই বললাম। আর যার সংসারে সবাই আছে, কিন্তু চাকরি ক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজে যদি বাইরে যায়, তাহলে সেটা কোনো রকমের সম্ভব, সেটা কিছুদিন পরে সে আবার সংসারে

বার্তায় যাই বার্তাটি পাঠিয়েছেন মনোজ কুমার পাল, লিখছেন তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, একলা যাপন, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া নয়তো নিজের খোঁজ, একলা থাকা নিরবতায় নতুন সকাল রোজ, চার দেয়ালা নিজের ছায়া, সঙ্গী শুধু তারা, এই নির্জনে মন খুঁজে নেয় বাঁধন ছেঁড়া ধারা, একলা চলার শক্তি নিয়ে গড় নতুন পথ, এই একাকী সময়টুকু তোমার আসল রথ, নিজেকে চেনা শ্রেষ্ঠ সময়ে একলা এই যাপন, একলা মানুষই তো পারে ছুতে আকাশক্ষণ। প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, টু লিভ অ্যালং ওয়ান মাস্ট বি আইদার এ বিস্ট অর এ গুড। নিজেদের ভেতর থেকে জাগ্রত হও, একলা চলো, নিজের ওপর বিশ্বাস রেখো। একজন প্রজ্ঞাবান ব্যক্তি নির্জন স্থানে একাকী বসে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। একাকিত্ব তখনই যন্ত্রণার হয় যখন তা

0: অন্য কারোর অভাব বোধ হয়, কিন্তু যখন এই একলা যাপন নিজের ভিতরকার অসীম শক্তির ও চেতনার সাথে যুক্ত হয় তখন সেটা হয়ে ওঠে আনন্দময়। অনেক সময় পরিবারই অনুশোচনা বা টানাপোড়েনের সময় বলে থাকি, লেট মি লিভ অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। তবে কেউ ডাকে সাড়া না দিলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে সময় মিলেমিশে আবার কখনো একলা সব কিছু নিয়ে জীবন এক পরম অভিজ্ঞতায় আমাদের ছুঁয়ে দেয়। লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। খুব ভালো লিখেছেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে। লিখছেন রীনা রায় মণ্ডল, গোড়াবাজার বহরমপুর থেকে। একটা উক্তি আছে, সবচেয়ে ভয়াবহ দারিদ্র হচ্ছে একাকিত্ব ও প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। একলা যাপন এবং একাকিত্ব সমার্থক নয়, একাকিত্ব শুধুই নেতিবাচক। কিন্তু একলা যাপনের যেমন নেতিবাচক দিক আছে, ঠিক তেমনি ইতিবাচক দিকও আছে। বাইরের কোলাহল থেকে দূরে থেকে মনের একাগ্রতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় একলা যাপনে। একলা যাপনে নিজের মতো করে জীবন সাজানোর জন্য কারো মতামতের উপর নির্ভর করতে হয় না। আবার অনেকে আছেন যে কোনো কাজেই অন্যের মতামতের অপেক্ষা করেন, নিজে সিদ্ধান্ত নিতে খুব একটা পারেন না। সেক্ষেত্রে একলা যাপন সম্ভব নয়, স্বাস্থ্যকর নয়। মনোরম পরিবেশে একলা থাকলে মন গুনগুনিয়ে ওঠে, উপভোগ্য হয়ে ওঠে, কিন্তু কোনো কারণে পারিবারিক, সামাজিক বা কর্মস্থলে বিচ্ছিন্নতা সৃষ্টি হলে একাকিত্ব তৈরি হয়। তখন তৈরি হয় মানসিক অবসাদ, উদ্বেগ বা মোটেই কাম্য নয়। তাই বলছি, একাকিত্ব নয়, একলা যাপনে নিজের সৃষ্টিশীলতাকে নিজের মনের মাধুরী দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ রীনাদি, খুব সুন্দর লিখেছেন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। পরের বার্তা লিখছেন বানপুর চাঁদপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। একলা যাপন মানেই একাকিত্ব নয়, কখনো কখনো নিজের সঙ্গে সময় কাটানো খুব দরকার। এই সময় আমরা নিজেদের ভালোভাবে চিনতে পারি, নতুন কিছু শিখতে পারি, বই পড়তে পারি, গান শুনতে পারি বা নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে নিতে পারি। তবে দীর্ঘদিন একা থাকলে প্রিয় মানুষদের অভাব অনুভব হয়, তাই একলা সময়টা নিজের জন্য উপভোগ করা যেমন জরুরি, তেমনি পরিবার, বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। আমার কাছে একলা যাপন মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। একদম ঠিক কথা রজতদা, এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। কেমন যাবো ফোনে, 03482259688 কে রয়েছেন?
1: নমস্কার দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে?
1: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দা।
0: হ্যাঁ বঙ্কিম দা, বলুন।
1: দেখুন, এই যে একলা জীবন যাপন বলছেন, এটা কিন্তু অভিশাপ না। এই একলা জীবন কিন্তু মানুষকে, নিজের মনকে কিন্তু ভালোভাবে জানতে সাহায্য করে। নিজের নিজের যে একটা সিদ্ধান্ত নেওয়ার যে একটা সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় ক্ষমতাটা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে কিন্তু প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস এবং কোথাও একলা ভ্রমণ করে এবং একলা জীবনযাপন কিন্তু আবার আর একটা জিনিসও শিখিয়ে দেয় মানুষকে চিনতে। কিন্তু এইভাবে আমরা কিন্তু একলা জীবনযাপনটাকে অভিশাপ নয়, এটাকে আমরা নিজের বলেই মনে করবো। কারণ অনেক সময় আমরা অনেক কিছু নিজের তাকে হারিয়ে ফেলি, এই একলা জীবন যাপনে সেটাকে কিন্তু খুঁজে পাওয়া
0: যায়। ধন্যবাদ, সঙ্গে থাকুন, খুব ভালো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: অঙ্কুর মোদি বলতে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আপনি আজকে অনুষ্ঠানের শুরুতে এত গুছিয়ে এত সম্পূর্ণ করে সব বলে দিয়েছেন, পরে আজকে শ্রোতারাও সব অসাধারণ মেসেজ কাটাচ্ছেন, বলছেন
0: সৃজনশীলতার সঙ্গে কতটা সম্পর্ক। হ্যালো হ্যালো

0: हेलो हेलो।
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, একাকিত্ব ভুলে মানুষ যখন একলা জীবন যাপনে অভ্যস্ত হয়ে ওঠে, তখন কিন্তু দিদি একটা সৃষ্টি মানুষের মধ্যে তৈরি হয়। যেমন ধরুন, আমার কথাই ধরুন, আমি যখন একলা জীবন যাপনে অভ্যস্ত, তখন আমার মধ্যে যে প্রতিবাহুল্য সত্য ছিল সেগুলো আবার নবরূপে জেগে ওঠে। যেমন ধরুন, লেখালেখির ক্ষেত্রে বলুন, কিংবা কোনো আর্টিকেল কাজের ক্ষেত্রে বলুন, কিংবা কোনো পড়াশোনার ক্ষেত্রে বলুন, সেই ইয়েগুলো আবার কিন্তু জেগে ওঠে। সেই পুরোনো দিনের গান শোনার যে অভ্যেস, সেটা আবার নতুন করে মাথা করা যায়। তো একলা যাপন অনেক সময় জীবনের মোড়টাকেও ঘুরিয়ে দিতে পারে দিদি। আসলে সেই জীবনটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি, এবং যে জিনিসটা আমাদের কাছে থাকে, আমরা যার দিকে তাকিয়ে থাকি, দেখুন একটা গাছ, সেও কিন্তু একলা যাপন করে, কিন্তু সে তার আপন খেয়ালে, তার আপন ইয়েতে দিয়ে যায় আমাদের,
0: আপন ছন্দে সে বেড়ে ওঠে। ঠিক ঠিক ঠিক,
1: হ্যাঁ, বেড়ে ওঠে, আপন খেয়ালে সে বেড়ে ওঠে এবং আমাদেরকে দিয়ে যায় অনেক কিছু, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এটুকুই শেয়ার করলাম দিদি, ভালো থাকুন।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা এর আগে কথা বলছিলাম, ধ্রুবজ্যোতি বরাট এসেছিলেন ফোনে, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, যাবো পরের ফোনে। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
2: হ্যালো, নমস্কার অর্পিতা দি।
0: হ্যাঁ বলুন।
2: আমি বাহিরে বীরভূম থেকে অর্পিতা।
0: হ্যাঁ অম্বিকা দি, বলুন বলুন।
2: একলা যাপন আমাদের কোনো কোনো সময় হয়তো করতে হয়। হ্যাঁ, যেমন কিছুদিন আগে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো তখন কিন্তু আমাকে আত্মীয় স্বজন পরিবার সমস্ত ছেড়ে কিন্তু একা একা ওই হসপিটালে আসতে হয়েছিল, এবং হসপিটাল থেকে বাড়ি আসার পরও কিছুদিন আমাকে একা একাই থাকতে হয়েছিল, কারণ তখনও পর্যন্ত আমার হাজবেন্ডের অবস্থাটা খুবই খারাপ ছিল। ও তখনও পর্যন্ত ওকে রিলিজ করেনি, তাই বাড়িতে আমাকে একা একা হাজে। এমনি ধরুন, আমাদের নিজের সঙ্গে কথা, মানে নিজেকে চেনার জন্য, নিজের সঙ্গে কিছু আত্মস্থ করার জন্য কিন্তু আমাদের একা থাকা অনেক সময় প্রয়োজন। নিজেকে বোঝার, নিজেকে চেনার জন্য আমাদের একা একা থাকা অবশ্যই দরকার। আর একা একা থাকতে আমি এটা আমি অনুভব করেছি যে আমি কিন্তু তখন অনেক কিছু অনুভব করি, যে একা একা থাকাটা সত্যি মানুষের পক্ষে কতটা কষ্টের, কতটা বেদনার। হ্যাঁ, এইটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন?
3: হ্যাঁ, কৃষ্ণ মোহাম্মদ রয়েছি।
0: হ্যাঁ বলুন বলুন।
3: একা থাকলে, একা যখন খুব কষ্টে, একা যখন একা থাকলে মনে হয় গোটা বাড়িটা খেতে আসছে আমাকে। আমি একা থাকি না, সবার সঙ্গে থাকি। বয়স হয়েছে আমার, তবে একা থাকার সময় আমার আমার প্রতিভা যেগুলো আছে, লেখা লেখি, গল্প উপন্যাস, গল্প যার লিখি, কবিতা, এটা একা থাকার সময়তে আমার আসে। আর রাত্রেবেলায় যদি ঘুম ভেঙে যায়, একা পরিকাট গুনতে খুব খারাপ লাগে, তখন যত সব আওয়াজ ভেসে আসে, ফার্স্ট ট্রেন ছেড়ে গেল, ওদিকে হাইওয়েতে ট্রাকের শব্দ, গরুর গাড়ির শব্দ, এসব ভেসে আসে, মনে হয় আমি কত ক্ষুদ্র জীব। এইটুকুনি বললাম দিদি।
0: সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা বর্তমানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলেছি অনেক প্রিয়জনকে, সম্পর্কের টানাপোড়েনে এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু, কাজে মনোনিবেশের খামতি ঘটছে। এই সব মুহূর্তে বা এই পরিস্থিতিতে আমাকে আমার মতো থাকতে দাও খুব দরকার। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকেই বেরোতে হবে, সেজন্য একলা যাপন কোথাও একটা দরকার।

তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে লিখছেন, নমস্কার দিদি ভাই, শুভ সকাল। জীবনের পথ তো সবসময় সমান হয় না, কখনো উঁচু কখনো নিচু থাকে। হাজার মানুষের ভিড়ে যখন শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তখন যেন মনে হয় এই ভিড়কে এড়িয়ে একান্তে একলা যাপনের প্রয়োজন আছে। জীবনে একলা যাপন বিশেষ প্রয়োজন আছে, একলা যাপন করলে নিজেকে খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এভাবেই যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন সোমনাথ দাস, সম্বলপুর উড়িষ্যা থেকে। লিখছেন, শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। একলা যাপন, দেহতত্ত্ববাদীদের মতে আসতে একা যেতে একা, মাঝপথে সবার দেখা। একলা কথার আবিধানিক অর্থ একক জীবনযাপন, এককের সমষ্টি বহু। মানুষ সমাজবদ্ধ জীব, এককভাবে সমাজে বাঁচা যায় না। কিন্তু দিদি ভাই, জীবনের উন্নতি এককভাবে নিজের চেষ্টাতেই করতে হয়। আধ্যাত্মবাদীদের মতে একা সাধনার মাধ্যমে ঈশ্বর লাভ করা হয়, অন্তরের শক্তি বৃদ্ধি পায়, প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি গড়ে ওঠে। জটিল সাংসারিক আবর্তে সাময়িকভাবে একক থাকা মানসিক প্রশান্তি আনে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথায় শেষ করছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, সম্বলপুর উড়িষ্যা থেকে লিখছেন। সোমনাথবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের বার্তা পাঠিয়েছেন, শুভ সকাল অর্চিতা দিদিভাই, নমস্কার। একলা যাপন, একলা থাকা বড়ই কঠিন। এই দেখুন, আমিও বহুদিন ধরে একলা থাকি, ভীষণ খারাপ লাগে, নিজেকে পাগলের মতো লাগে এক এক সময়। তবে আমার প্রিয় বন্ধু রেডিও আমাকে ভালো থাকতে সময় দেয়, এছাড়া রেডিওর মাধ্যমে প্রচুর শ্রোতা বন্ধু পেয়েছি, তারা আমার নিয়মিত খোঁজ খবর নেয়। ভালো থাকবেন, রীতা দে, চুয়াপুর জলকল থেকে। একলা এসেছি পৃথিবীতে, আবার একলা যেতে হবে, মন খারাপ করলে হবে না। সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের বার্তায় যাই। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সকাল দিদি, থাকি একলা, এতে ভালোই আছি। কাজের লোক আসে চলে যায়, একা থাকাটা দরকার, এতে অনেক কিছুই শেখা যায়। পথ চলছি একা, কোনো অসুবিধে হচ্ছে না। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতা দিদি,

0: অনেকের ইন্সপিরেশন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। বন্ধু রয়েছেন।
1: নমস্কার।
0: নমস্কার সায়ন, বলো।
1: সুপ্রভাত। আসলে একলা যাপন করতে পারা একটা সৌভাগ্যের বিষয়। কেন বলছি, আমরা তো একলা থাকতে নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছি।
0: আমরা
1: এত একলা থেকে অধ্যয়ন করতে হয়। সেই অধ্যয়নটা কি আমরা করছি? এখন তো ফেসবুক ইউনিভার্সিটি দৌলতে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দৌলতে সবাই আমরা পণ্ডিত। পাণ্ডিত্য ফলাতে আমরা তখনই পারবো যখন আমরা একা হতে পারবো। একা হলে আমরা সৃজন করতে পারবো, একটা বই পড়তে পারবো, একটা ভালো কি ভালো কোন লেকচার শুনতে পারবো,
0: গান শুনতে পারবো, একটা সুর শুনতে পারবো।
1: না, গান সুর তো বটে, এবার গান সুরে ঢুকে একটা অন্য মনোভাব তৈরি হয়ে যাবো, একদমই যাব না। এবার আমার যেটা একাকিত্ব, আমার যেটা একলা জীবন, এই জীবনের কাছে আমি ভীষণ ভাবে ঋণী। তাহলে একা জীবনটা
0: এই
1: যে আমি অনুষ্ঠানে কথা বলি, হ্যাঁ, যতটুকু বলতে পারি সেই কথাগুলো হচ্ছে একাকিত্বের ফসল। আপনার
2: চিন্তা করতে পারেন, আপনি দেখুন না দিদি, এখন কি আমাদের জীবন বলুন তো, আমরা ছুটছি, আমরা নিজে জানি।
0: তোমার ফোনে একটা কিছু ডিসটার্ব হচ্ছে, আবার কথাটা হারিয়ে যাচ্ছে।
1: এবার শোনা যাচ্ছে?
0: এবার শোনা যাচ্ছে।
1: আমরা হচ্ছে ছুটছি এখন,
0: একদম একদম
1: প্রচন্ড পরিমাণে ছুটছি। ছুটতে ছুটতে যে আমরা কোথায় যাবো আমরা কেউ জানি না। তাই একাকিত্বের দরকার আছে। তাহলে এতটাও একা হবো না যে দিনে আমরা কষ্ট পেয়ে ডিপ্রেশনে মরে গেলাম, সেটাও নয়। কিন্তু একাকিত্ব, এটা কিন্তু একাকিত্ব নেগেটিভ দিক নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয় নয়ও,
0: একদম নয়, একদম নয়। একলা যাপনের মধ্যে নিজেকে সৃষ্টি করা, নিজেকে আবিষ্কার করা।
1: আজকে যারা যোগী মনি ঋষি বা যারা সৃজনের মধ্যে রয়েছেন, তাদের ব্যক্তিগত জীবন দেখলে আমরা দেখতে পাবো
0: একলা যাপন করতেই হবে, একলা থাকতেই হবে।
1: হ্যাঁ, একা থাকতেই হবে। একা না থাকলে, আপনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ দিয়ে আমি শেষ করি, রবীন্দ্রনাথের বেস্ট টাইম ছিল হচ্ছে যখন উনি ছাদে একলা পাইচারি করতেন।
0: একদম।
1: কেন করতেন? কেন? ওই যে তোমায় আমার মন হলো, যে তোমার মধ্যে আমার লক্ষ্য চেতনাকে বাড়ি, একলা।
0: বেশ, সঙ্গে থাকো, ভালো থাকো। এবার যাব একটি ভালো খবরে। এটাও এক ধরনের যাপন, মানে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। সেখানে বয়স, সেখানে প্রতিকূলতা, সেখানে কোনো কিছুই কিন্তু বাধার ব্যাপার নয়। এবং এর কারণেই দরকার একলা যাপন, কারণ একা কিন্তু থাকলে মনের এই লড়াই করবার শক্তি যোগায়, মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়, হ্যাঁ আমি পারবো, আমি পারি করতে। বয়স 76, বয়সকে হার মানিয়ে জীবনযুদ্ধে হলুদ ট্যাক্সির চালক, মাঝে মাঝে স্টিয়ারিংয়ে এক হাত রেখে আরেক হাত তুলে নেন ইনহেলার, যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার বৃদ্ধের দায়িত্ববোধে মুগ্ধ সকলে। ট্যাক্সি স্টিয়ারিং আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রবীন্দ্রনাথ সরকার। যে বয়সে অধিকাংশ মানুষ কর্মজীবনের ক্লান্তি ভুলে পরিবারের সঙ্গে সময় কাটান, সেই বয়সেও তার কাছে অবসর বিলাসিতা, কারণ একদিন ট্যাক্সি না চালালে সেদিনের সংসার চলে না, অসুস্থ স্ত্রীর ওষুধ কেনাও অসম্ভব হয়ে পড়ে। দমদমের বেদিয়াপাড়ার একটি ছোট্ট টিনের ঘরেই বহু বছর ধরে স্ত্রীকে নিয়ে তিনি বাস করছেন। বয়সের ভরে নুয়ে পড়াই দম্পতির একমাত্র ভরসা একে অপরের।

আর সংসারের উপার্জনের পথ কিন্তু এই ট্যাক্সির স্টিয়ারিং। রবীন্দ্রনাথ বাবু, আপনাকে শ্রদ্ধা প্রণাম। আপনার মতো জীবনযুদ্ধ করার মনের জোর হয়তো অনেকের নেই, আবার অনেকের আছে। যাদের আছে তাদের সত্যি প্রণাম জানাই।

চাকরির খবরে যাব। ভারতীয় নৌবাহিনী 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রির অধীনে অবিবাহিত পুরুষ মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাইছে অনলাইনে। ভারতীয় নৌবাহিনী একাডেমিতে 4 বছরের বিটেক কোর্স শেষ করার পরে কারিগরি ও নির্বাহী শাখায় স্থায়ী কমিশনড অফিসার পদে নিযুক্ত হবার সুযোগ রয়েছে। মোট 045টি মহিলা প্রার্থীদের জন্য 8টি পদ সংরক্ষিত। আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আগামী 20 জুলাই এর মধ্যে। ওয়েবসাইটটি হচ্ছে www.joinindianavy.gov.in। দেখে নিতে পারেন 29 জুন থেকে 5 জুলাই এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি। শুনলেন জীবিকার জন্য। এবার আকাশের খবরে যাব। আকাশের খবরে বলছে যে আগামী 13 জুলাই পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। লিখছেন, শুভ সকাল অর্চিতা দিদিভাই, আশা করি ভালো আছেন। প্রথমে আমার ভালোবাসা নেবেন। আজকে শুভ সকালের বিষয় হলো একলা যাপন। আমরা সামাজিক জীব, তাই আমরা সমাজভাবে বসবাস করে থাকি। যদি কেউ মনে করেন একা একা জীবনযাপন করব, সেটা হবে অমানবিক কাজ। আমাদের কিছু কাজ আছে, যেমন দূরত্ব ব্যক্তিকে সাহায্য করা, রক্তদান করা, চক্ষুদান করা, বস্ত্রদান ইত্যাদি। তাই পরিশেষে বলি, একলা যাপন কোনো মতে কাম্য নয়। এইটুকু বললাম দিদি। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা থেকে লিখছেন। পরের বার্তায় যাই। লিখছেন, মানুষই বড়াল মধুপুর থেকে, প্রতিটি দিন ভোরে আমি ছাদে কিছু সময় একলা কাটাই। সেই সময় আমি প্রকৃতিকে বিশেষভাবে অনুভব করি, গাছপালা পাখি সবাইকে ভালোভাবে লক্ষ্য করি। মাঝে মাঝে একলা থাকতে ভীষণ ভালো লাগে, নিজেকেও চিনতে পারি। তখন মনে হয় কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব কে জানে। দীর্ঘদিন একা থাকতে হলে কেমন লাগে তাও এখন জানি না, কিন্তু ক্ষণিকের এই একাকিত্ব সত্যি আনন্দের। নির্জন শয়নে সকালের সেই প্রকৃতি অনেক সমস্যা সমাধান করে দেয় এবং একলা থাকার জন্য সেটাই আমার বিশেষ পাওনা। লিখছেন মানুষী বড়াল মধুপুর মুর্শিদাবাদ থেকে। বিধান দাস 42 পাড়া থেকে, বিষয় একলা যাপন। আমার যখন মন খারাপ হয় তখন একটা ফাঁকা জায়গায় গিয়ে মোবাইল চালিয়ে গান শুনি। প্রত্যেক শ্রোতা বন্ধুদের মতামত শুনছি, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। নমস্কার, ধন্যবাদ আপনাকে। নমস্কার দিদি, আমি খাগড়া থেকে নমিতা রায় বলছি। শুভ সকাল, আজকের বিষয় একলা যাপন। এই একলা যাপন খুব কষ্টকর। মানুষ সারাদিন কাজের চাপ দায়িত্ব সামলানোর পর একটু একলা থাকতে ইচ্ছে করে, তবু একটা গান শুনে, রেডিওর প্রোগ্রাম শুনতে, গল্পের বই পড়তে খুব ভালো লাগে। তবে যারা একলা থাকেন তাদের পরিস্থিতি থাকতে বাধ্য করেন। অনেকের হয়তো স্বামী বা স্ত্রী গত হয়েছেন, ছেলে মেয়ে বাইরে থেকে, সেই সব মানুষকে একলা থাকতে হয়। তারা অনেক বিপদ আপদ একলাই মোকাবিলা করেন। এইটুকু বলে শেষ করলাম। আজকে সমাগত শেষ বার্তাটি পড়ব। বার্তাটি পাঠিয়েছেন সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে। একলা যাপন একাকিত্ব নয়, একলা যাপন দ্বারা আত্ম অনুসন্ধান আত্মসমীক্ষা করা যায়। নীরবে নিভৃতে শ্বাস প্রশ্বাসে প্রাণায়ামের নাম জপতে জপতে এক তার সঙ্গে যুক্ত হয়ে এক বিরাট মানসিক আনন্দ প্রশান্তি পাওয়া যায়। এই আনন্দ দীর্ঘ অনুশীলন আর একলা যাপন দ্বারাই লাভ করা সম্ভব। লিখছেন সন্দীপ বিষ্ণু খাগড়া থেকে। ধন্যবাদ আপনাকে। কখনো বসেছ নদীর পাড়ে? কখনো বুঝেছ নদীর একাকিত্ব? কখনো শুনেছ নদীর কথা? কি শান্ত স্নিগ্ধ সেই ভাষা! আজকে মনে জমেছে মেঘ,

নদীর জলে নিজেকে দেখো, দেখবে তুমি কত সুন্দর। নদীর জলেই ফেলে দিয়ে হালকা করো নিজের অন্তর। একলা নদী কোথায় যাও, একা একা পদ্মে চলো, একা থাকা নিজের সাথে, নিজের কথা নিজেকে বলো।

একটি শিশু তার মাকে জিজ্ঞাসা করেছিল, মা, আমরা সবাইকে দেখতে পাই, নিজেকে দেখতে পাই না কেন? প্রত্যেক দিন কিছু সময় আয়নার সামনে বা নিজের সঙ্গে কাটানো উচিত, ভালো করে কাছ থেকে নিজেকে দেখা উচিত। কিন্তু দেখব কখন? সেই যে সেই একলা যাপনে, সেই একলা সময়ে। নিজেকে যদি ভালোবাসতে না পারি তাহলে অন্যদের ভালোবাসব কেমনে? নিজের দোষ গুণের বিচারক আমরা নিজেই। নিজের সঙ্গে নিজের কথা বলা, নিজেকে দেখা, নিজেকে শাসন করা, এমনকি নিজের ভালোবাসা খুব প্রয়োজন একটি সুন্দর একলা যাপন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা কারিগর।

শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

জ্যাকপট। ছবির গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন লাইফ ফোনের অনুষ্ঠান গানের ভেলা।

আহা, এই বর্ষা, ঝরঝর মুখর বাঁদরু দিন, আর তার সঙ্গে রবি ঠাকুরের গান। সত্যি বাঙালির কাছে এক অন্যরকম আবেগ বটেই, কিন্তু এই গানখানি যখন আমরা শুনি তখন তার শুধুমাত্র রবি ঠাকুরের গান হয়ে থেকে যায় না। সে যেন এক অদ্ভুতভাবে সে মায়া মায়া মুখখানিকে ঘিরে রাখে স্মৃতি। শঙ্খবেলা ছবিতে যখন এই গানখানিতে বৃষ্টিতে একেবারে চুপুর ভিজে মাধবী মুখোপাধ্যায় গাইছেন, সাদাকালের যুগ, তখন সাদাকালো ছবি, ভারী চটক কিছু আছে তেমনটা নয় স্ক্রিনে, তা সত্ত্বেও আমাদের মনের মধ্যে এক কোন গভীরে তিনি জায়গা করে নেন, এমনভাবে যে গানের সঙ্গে মাধবী মুখোপাধ্যায় যেন জড়িয়ে যান একে অপরের সঙ্গে। এভাবেই তো তারা তাদের নিজেদের স্বাক্ষর রেখে গিয়েছেন। হ্যাঁ, আপনি শুনছেন বাংলা ছায়াছবির গান নিয়ে আজকের এই গানের ভেলা, কারণ দিনটা আজ বুধবার। গত বুধবারও ঠিক এমনভাবেই তাদের আমরা স্মরণ করেছিলাম এবং বলা যায় উদযাপন করেছিলাম। আসলে বাংলা বলুন বা হিন্দি, এখনও চলচ্চিত্র জগতে কিন্তু পেমেন্টের দিক থেকে যদি বলা হয় অবশ্যই পুরুষ প্রধান এই দুটো ইন্ডাস্ট্রি, এবং দু জায়গাতেই হিরোদের বা তথাকথিত

প্রভাবে নায়কদের পেমেন্ট অনেক বেশি, কিন্তু তৎসত্ত্বেও কোথাও তারা কিন্তু হারিয়ে গেলেন না। প্রত্যেকে সেই সাদা কালোর যুগ থেকে এখনো পর্যন্ত স্ক্রিন জুড়ে আলো করে, শুধুমাত্র বাংলার কথাই যদি বলি, আর অন্য ইন্ডাস্ট্রিতে গেলামই না, শুধুই বাংলা চলচ্চিত্রের কথা যদি বলি, স্ক্রিন আলো করে সেই সাদা কালো থেকে আজ পর্যন্ত যেসব অভিনেত্রীরা এসেছেন, নায়িকা হয়েছেন, তাঁবুরও নায়কদের পাশে কোথাও ম্রিয়মাণ হয়ে যাননি তারা, শুধুমাত্র এই রূপের ছটা নয়, বারে বারে তারা বুঝিয়ে দিয়েছেন রূপের সঙ্গে অবশ্যই থাকে মেধা, অবশ্যই থাকে প্রতিভা, অবশ্যই থাকে সেখানে পরিশ্রম এবং ব্যক্তিত্ব। সবটা মিলিয়ে বাংলা ছবির যে নায়িকারা আমাদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রীরা, তাদের গল্প, তাদের গান গত সপ্তাহেও করেছিলাম, কিন্তু অনেকের নাম বাকি রয়ে গিয়েছিল, তাই না? আপনারাও টেলিফোনে এসে কারো কারো কথা বলছিলেন যে তার কথা হলো না। সত্যিই মনে হয় যে একটি এপিসোডে ধরা যায় না, হয়তোবা একটি কেন দশটাতেও হয় না। তবু আসুন আজ আবারও বাকি রয়ে যাওয়া যে অভিনেত্রীরা তাদের গল্প করি। বাকি রয়ে যাওয়া বলতে হতেই পারে যে মনে নেই আগের দিন কাদের কথা হলো, একটু মনে করিয়ে দিই। আগের দিন আমরা সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, তনুজা, অপর্ণা সেন তাদের কথা বলেছি, বলেছি মহুয়া রায়চৌধুরীর কথাও বলেছি আমরা, অপর্ণা সেনের সুযোগ্যা কন্যা কঙ্কনা সেন শর্মার কথাও, কিন্তু আরও যারা বাকি রয়ে গেল আপনার মনের মাঝে, যার জায়গা পাকাপাকি রয়ে গিয়েছে, তেমন অভিনেত্রীদের কথা, নায়িকাদের কথা নিয়ে আসুন না টেলিফোনে। 2213-1342-1342 এই আমাদের ফোন নাম্বার, আর অবশ্যই শুরুতে কোড দিতে ভুলবেন না 033। সাদা কালো হোক বা রঙিন, যে সকল নায়িকারা আপনার মনে জায়গা করে নিয়েছেন পাকাপাকি, চলে আসুন তার কথা বলতে, সেই নস্টালজিয়ার কথা বলতে, অথবা তিনি যদি বর্তমানের কেউ হন তাহলেও আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার।

উপন্যাস থেকে বা গল্প থেকে যখন কোনো ছবি তৈরি হয়, তখন মানুষের কাছে সেই ছবির যে চরিত্রগুলো তার এক অবয়ব আসে। কিন্তু তার আগে যখন কেউ ছবি দেখেন না বা অনেকেই আছেন পছন্দই করেন না উপন্যাস থেকে ছবি হওয়ার এই বিষয়টা, কারণ যখন উপন্যাস বা গল্প আমরা পড়ি, প্রত্যেকে আমরা নিজের মতন করে সেই চরিত্রদের একটা করে ছবি এঁকে নিই, তাই না? কিন্তু পরবর্তীতে ছবি হওয়ার পরে অনেকের মনেরই মধ্যে আঁকা ওই চরিত্রের ছবির সঙ্গে যিনি সামনে রয়েছেন অর্থাৎ স্ক্রিনে রয়েছেন মেলে না এবং আশাহত লাগে। কিন্তু উল্টোটাও ঘটে বই কি, ঠিক যেমন আমরা পথের পাঁচালির ক্ষেত্রে অপু এবং দুর্গার মুখখানি আমাদের মনে গেঁথে আছে, ঠিক যেমন পরবর্তীতেও আমরা অপু হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া যখনই আমরা আলাদা করে পড়ি গল্পগুলি কখনোই ভাবতে পারি না। ঠিক তেমনভাবেই বাঙালির কাছে চারুলতা হয়ে রয়ে গেলেন তিনি। আমরা নষ্টমীর যখনই পড়ব, আমরা চারুর কথা যখনই ভাবব, ওই মুখখানি ছাড়া আর কিছুটি ভাবতে পারব না। মাধবী মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়ের নষ্টমীর অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি হওয়া চারুলতা তো বটেই, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই চরিত্রকে অসাধারণ রূপদান করলেন তিনি। কিন্তু একই সঙ্গে শুধুমাত্র সত্যজিৎ রায় নয়, কিন্তু ঋত্বিক ঘটক বলুন, মৃণাল সেন, তপন সিংহ, যেমন প্রথিতযশে এরকম আমরা প্যারালাল ছবি যেগুলিকে বলি সেই ছবিতে অভিনয় করেছেন, আবার তারই সঙ্গে মেইনস্ট্রিম বা মূল ধারার যে ছবি সেখানেও একের পর এক অসাধারণ ছবি আমাদের তিনি উপহার দিয়ে গিয়েছেন। ছদ্মবেশী হোক অথবা শঙ্খবেলা, ভুলতে পারি না, তাই না?

উত্তম সুচিত্রা এই জুটির পাশেও 50-60-এর দশক জুড়ে কিন্তু আমাদের কাছে এসেছেন কত না অভিনেতা এবং অভিনেত্রীরা, যারা প্রত্যেকে সেই যে উজ্জ্বল আলো উত্তম সুচিত্রা জুটির, তার পাশে নিজেদের জায়গা খালি করে নিয়েছেন একেবারে নিজেদের গুণেই। নায়কদের কথা আজ হচ্ছে না, অভিনেতাদের কথা আজ হচ্ছে না, হচ্ছে অভিনেত্রীদের কথা। আর 60-এর দশকের কথা যদি বলতেই হয়, সুচিত্রা সেন তো আছেনই, তার সঙ্গে অবশ্যই বলতে হয় সুপ্রিয়া দেবীর কথা, মাধবী মুখোপাধ্যায়ের কথা, শর্মিলা ঠাকুর তার আগে এখানে এসে চলে গিয়েছেন, ততদিনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু এখানে যাদেরকে আমরা পাচ্ছি, সাবিত্রী চট্টোপাধ্যায়, তাদের পাশে নিজের জায়গা খুব কম ছবি দিয়েই করে নিলেন কিন্তু আরও একজন। তার শুধুমাত্র সৌন্দর্য নয়, এক অদ্ভুত আভিজাত্য যেন তার এই সৌন্দর্যকে মুড়ে রেখেছিল চারপাশ থেকে, অঞ্জনা ভৌমিক। সেই সময়টায় দাঁড়িয়ে যখন সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী অথবা সুচিত্রা সেনের এত হিট ছবি, সেই সময়টায় সংখ্যায় খুব কম ছবি করলেন তিনি। কারণ তিনি নিজেই বলেছেন অঞ্জনা ভৌমিক পরবর্তীতে একটি ইন্টারভিউতে যে, আই অলওয়েজ বিলিভ দ্যাট ইউ মাস্ট কিপ ইয়োর অডিয়েন্স ওয়ান্টিং মোর। আমি সারা জীবন বিশ্বাস করি যে তোমায় অবশ্যই তোমার দর্শকদেরকে অপেক্ষা করাতে হবে, সবসময় তোমায় এমনভাবে কাজ করতে হবে যাতে দর্শকরা তোমাকে আরও বেশি দেখতে চায়, আরও বেশি পেতে চায়, সেই খিদেটা রাখতে হবে দর্শকদের মধ্যে। এবং সেটা রেখেছিলেন বলেই অঞ্জনা ভৌমিক সেই সময়টা 60-এর দশক জুড়ে চৌরঙ্গে, নায়িকা সংবাদ, কখনো মেঘ, রৌদ্র ছায়া বা রাজদ্রোহীতে অভিনয় করার পরেও অনেক বড় তিনি বিরতি নেন এবং ক্রমশ তিনি ছবি করা কমাতে কমাতে আর তাকে দেখাই গেল না। তিনি রয়ে গেলেন সেলুলয়েডের পর্দায় ওই রোলগুলোর মধ্যে, আর রয়ে গেলেন আমাদের সকলের মনের মধ্যে সেই আভিজাত্য, সেই অভিনয়, সেই ব্যক্তিত্ব।

0: অঞ্জনা, ভৌমিকের কথা শুনলাম। কথা হলো আজ শুরুতেই মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে, বাংলা ছবির সে সকল নায়িকারা, সে সকল অভিনেত্রীরা যারা নিজ দীপ্তিতে উজ্জ্বল, আজও আমাদের মনের মণিকোঠায় তাদের সজল বলা যায় উপস্থিতি, তাদের কথা হচ্ছে আজকের এই গানের ভেলায়। কে রয়েছেন টেলিফোনে? 2213-1342। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন বলো।
1: এত সুন্দর একটা বিষয়, আসলে গত সপ্তাহের প্রোগ্রামটা শুনেছি আর আজকে যখন ঝড়ো ঝড়ো দিয়ে শুরু হলো তখন ভেবেছিলাম যে হয়তো বর্ষার গান, কিন্তু আমি খুব সারপ্রাইজ হয়েছি আপনি যে আবার একটা পর্ব করছেন, খুব ভালো লাগছে। আমি সাম্প্রতিক কয়েকজনের কথা বলতে পারি দিদি? যখন দেখছি রাঙিয়ে দিয়ে যাওয়ার ওনার লিপে হিমন চক্রবর্তী গাইছেন একটা বিশেষ দৃশ্যে, খুব ভালো লেগেছিল। মানে গুপ্তধন যে সিরিজটা, সে সিরিজের প্রত্যেকটা ছবিতে এত সুন্দর তার প্রেজেন্স, এবং বিভিন্ন সময় যে তার স্টান্স গুলো যখন বিভিন্ন বিপদে পড়ছে সে স্টান্স গুলো এমন করে দেখানো হয়েছে। তাছাড়া যদি আমি একটু নন্দিতা দাসের কথা বলতে চাইছি, যখন আমরা দহন এসে ভাবি, আমরা যখন শুভ মহারথে নন্দিতা দাস
0: অসাধারণ অসাধারণ
1: অসাধারণ, মানে নন্দিতা দাস যে আর কেন ছবিতে আমরা সেভাবে পেলাম না, মানে আমার মানে জানি না, কিন্তু এত ভালো লেগেছিল। মানে রাখি গোল যা নন্দিতা দাস শর্মিলা ঠাকুর, আর পুরনো দিনের মানে আমাদের যে ফেলে আসার দিন, মানে আমার বাবাদের সময়, দাদুদের সময় যে অভিনেত্রীরা রয়েছেন তাদের কথা বলতে গেলে আমি শর্মিলা ঠাকুরের ভীষণ ফ্যান। মানে আমার খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যেই যখন, এখন তো সব ছবির ক্লিপিংস গুলো দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কালকেই অপর সংসদের একটা জায়গা দেখছিলাম যে সেই মেয়েটির কথা ভাবলেই হিংসা হয়, সে তোমাকে প্রতিদিন দেখে, জানলাটা বন্ধ করে দেখো। এই যে উচ্চারণ গুলো আর এই যে মানে কথাগুলো, এই যে অভিনয়, এত ভালো লাগে। আরাধনাতে বলছেন যখন একটা কাণ্ড ঘটলো যে বাঁচার জন্য, তখন বাচ্চা ছেড়ে যখন মেরে ফেললো সেই দুষ্ট লোকটিকে, তখন যে ওই আরতি, তুমি কিছু বলো না সূর্য আমি আছি, এইটা কি করে ভুলবো দিদি?
0: সত্যি তাই, আসলে এইভাবে যদি আমরা বলতে থাকি না, সত্যি লিস্ট আমাদের তালিকা শেষ হওয়ার নয়, কারণ সেভাবেই তারা তাদের সর্বস্ব দিয়ে গিয়েছেন অভিনয়ের, যে কারণে আমরা অবাক হয়ে যাই এক একটা স্ক্রিন তাদের এক একটি ডায়ালগের ডেলিভারি দেখে। শুধু নন্দিতা দাসের কথায় আসি, সায়ন বললে বটে যে কেন আর তাকে পেলাম না, আমরা বাংলা ছবিতে তাকে সেভাবে আর পাইনি শুভ মহরত ছাড়া, কিন্তু এটা ঘটনা। নন্দিতা দাস আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করে গিয়েছেন, ভারতীয় চলচ্চিত্র জগৎ তাকে স্যালিউট করবে। ফায়ার বলুন 1996-এর, অথবা আর্থ ভামান্দার রয়েছে, অবশ্যই বলতে হয় ফিরাকের কথা, মান্টুর কথা বলতে হয়, বিফোর দ্য রেইনসের কথা বলতে হয়, বাড়ি বাড়ি তাঁর ছবি দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। সুতরাং নন্দিতা দাসকে আমরা বাংলা ছবিতে সেভাবে পাইনি এটা ঠিক, কিন্তু তিনি আমাদেরকে ভারতীয় চলচ্চিত্র জগতের কথা যদি বলি নানান ভাষায় অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন। ঈশা সাহার কথা বললেন সায়ন, এই সময়কার অভিনেত্রীদের মধ্যে অবশ্যই আমরা যাদের বলি প্রমিসিং তার মধ্যে একজন, কারণ শুধুমাত্রই যে জৌলুস দিয়ে নায়িকা সুলভ নাচ গান তার মধ্য দিয়ে নিজের জায়গা করছেন তা নয়, একেবারেই

অনেকেই অনেকেই বলবো না, কেউ কেউ খানিক অভিমান করেন যে গানের ভেলায় সব সময় কেন সেই পুরনো ছবির কথা, সে সকল অভিনেতা অভিনেত্রীদের কথা, পরিচালকদের কথাই বলা হয় যারা 50, 60, 70-এর দশক, 80 ম্যাক্সিমাম, কিন্তু কেন এই সময়ের কথা নয়? আসলে ভেবে দেখুন, সেই সময়ের রেঞ্জটা কত বড়, কিন্তু এই সময় বলতে গেলে রেঞ্জটাও তো ছোট হয়ে যায়। তাই ফিরে ফিরে যেতেই হয় তাদের কাছে যারা সমৃদ্ধ করেছেন। কিন্তু তা বলে এখন কি কিছুই হয় না, এখন কি কিছুই হচ্ছে না? কে বলল? এই তো ঈশা সাহার কথা, যেমন বললেন সায়ন, একই সঙ্গে বলতেই হয় ঋতাভরি চক্রবর্তীর কথা। টেলিভিশন দিয়ে শুরু ঋতাভরিরও বটেই, কিন্তু তারপর ক্রমশ বাংলা এবং কয়েকটি হিন্দি ছবিতে নিজের জায়গা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, যে শুধুমাত্র অভিনয় দিয়ে কোথায় পৌঁছানো যেতে পারে। বাংলায় তার যে বিভিন্ন চরিত্র রয়েছে তার মধ্যে অবশ্যই ছবির কথা বলতে গেলে চতুষ্কোণের কথা বলতে হয়, কিন্তু ঋতাভরির কথা বলতে গেলে যে তিনটি ছবির কথা বলতেই হয় তার মধ্যে একটি ব্রহ্মা জানেন গোপন কম্মটি, একটি ফাটাফাটি, একটি বহুরূপী, একেবারে অন্য ধারার রোলগুলো, অন্য অন্য রকমের। সেখানে ফাটাফাটির জন্য নিজের অনেকটা ওজন বাড়াতে হলো শরীরের। ব্রহ্মা জানেন গোপন কর্মটিতে সমাজের এমন এমন নিয়ম মেয়েদের জন্য তৈরি যার বিরুদ্ধে সোচ্চারে দাঁড়াতে হলো, যে তিনি জানতেনই যে অনেকের কিন্তু সমালোচনার মুখে পড়তে হবে, কিন্তু কোথাও আটকে যায়নি তার অভিনয় সত্তা। সে কারণে এই জন্যই ঋতাভরি চক্রবর্তী তার অভিনয় দিয়ে ক্রমশ এক অন্যরকম বেঞ্চমার্ক তৈরি করছেন। ব্রহ্মা জানেন গোপন কমিটি ছবির গান।

0: জিতে গেলেন যারা, যে সকল অভিনেত্রীরা ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন, চ্যালেঞ্জ নিলেন এবং তারপর একেবারে পাকাপাকি ছাপ ফেলে গেলেন দর্শকদের মনে, তাদের গল্প হচ্ছে আজকের গানের ভেলায়। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, আনন্দময়ী
0: দাস। বলুন আনন্দময়ী দি, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ বলছি, এই যে আলপনা গোস্বামী, নয়না দাস, রত্না ঘোষাল, এনাদের কথাও কিন্তু না বললে একেবারেই নয়, এনারাও কম, তাই না? এনাদের অভিনয়ও খুবই সুন্দর এবং এনারা প্রত্যেকটা যে কটা অভিনয় করেছেন, যে কটা সিনেমা করেছেন, এদের অভিনয় মানে ভোলার মতোই নয়। আর আপনি তো ভালোই অনুষ্ঠান করেন, এটা নতুন করে কিছু বলার নয়, কোনো গানের আমার অনুরোধ নেই, আপনি যা শোনাবেন আপনার পছন্দই আমার পছন্দ। নমস্কার, রাখলাম।
0: নমস্কার। সত্যি তাই, রত্না ঘোষালের কথা বলুন অথবা যদি আলপনা গোস্বামীর কথা বলতে হয়, ওই যে অন্য রকম যদি সৌন্দর্যের কথা বলি, একেবারে হঠাৎ স্ক্রিনে এলেন, দর্শক ভাবল আরে এরকম তো দেখিনি, এমনটা তো দেখিনি। আলপনা গোস্বামীর সৌন্দর্য বলুন, তার স্ক্রিন প্রেজেন্স তেমনটাই। আর আলপনা গোস্বামীর সঙ্গে সঙ্গেই যে নামখানি উঠে আসে, মুনমুন সেন, সুচিত্রা সেনের মেয়ে হিসেবে তার প্রতি এক্সপেকটেশন, আশা দর্শকের একটা অন্যরকম ছিল, কিন্তু তার তো কোনো দায় ছিল না যে দর্শকদের চাহিদা অনুযায়ী তাকে চলতে হবে, তেমনটাই তাকে হতে হবে, ঠিক যেমনটা মা করে গিয়েছেন, মায়ের ছেড়ে যাওয়া জুতোতেই পাটি গলাতে হবে, এবং সেটা করলেও সারা জীবন কিন্তু তুলনায় আসত। তাই মুনমুন সেন সেই ভুলটা করেননি, তিনি কখনোই সুচিত্রা সেন হওয়ার চেষ্টা করেননি। মুনমুন সেন তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার বক্তব্য, তার কথার ধরন, তার অভিনয়ের ধরন, সবটা মিলিয়ে একেবারে নিজস্ব একটি জায়গা তৈরি করলেন তিনি, তাই মুনমুন সেন হয়েই রয়ে গেলেন। আলপনা গোস্বামী এবং মুনমুন সেন দুজনকে একসঙ্গে আমরা বৈদুর্য রহস্যে পেয়েছি, এবং সেই ছবিতে সত্যি আমরা ছবি দেখব না অভিনয় দেখব, নাকি শুধুমাত্র দুচোখ ভরে এই দুই অভিনেত্রীকে দেখব, কখনো কখনো ভারী কনফিউজড লাগে। যারা দেখেননি

0: দেখে নিতে পারেন, কিন্তু সেই ছবিরই এখানে গান শোনাই চলুন।
1: কানু হেন গুণ নিধি তারে দিয়ে যাব, বুঝছেন?

0: 1985-তে নিজের গল্প অবলম্বনেই এই ছবিখানি পরিচালনা করলেন তপন সিনহা, আর মুনমুন সেন এবং আমরা আলপনা গোস্বামীকে যেমন দুই ভক্তের বিষয়েও দেখেছি, অসাধারণ অভিনয়। এবং অভিনয়ের চেয়েও আরও বেশি যে কথাটি বলতেই হয় চলচ্চিত্রের ক্ষেত্রে আসেই এই কথাখানি, তাহলে স্ক্রিন প্রেজেন্স, অর্থাৎ নিজেকে পর্দার সামনে উপস্থাপিত করা। সেই জায়গা থেকে কিন্তু সত্যি এনারা দুজন বৈদুর্য রহস্যের বলা যায় রূপ বাড়িয়ে দিয়েছেন অনেকখানি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: ভালো আছেন?
0: খুব ভালো আছি। কার সাথে কথা বলছি?
1: আমি মুর্শিদাবাদ লালবাগ থেকে বলছি, মোহাম্মদ খুরশিদ আলী মণ্ডল।
0: বলুন বলুন।
1: আপনাদের
0: অনুষ্ঠান

ভেবে দেখুন দেখি, এই গানখানিতে ঠিক যেভাবে তিনি এলেন স্ক্রিনে, আর কাউকে আমরা ভাবতে পারি কি? ওই ডাগর চোখ দুখানি তো বটেই, তার সঙ্গে গোটা ছবি জুড়ে, অর্থাৎ মৌচাকের মতন একটি ছবি, সেই সময়কার মাল্টিস্টারার ছবি বলা যেতেই পারে, যেখানে উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক এবং শেখর চ্যাটার্জি, তরুণ কুমার, অনুপ কুমার, কে নেই, চিন্ময়বাবুর কথা বলতে হয়, এমন তারা ঝলমলে একখানি ছবি। সেখানে রীতিমতো নিজের দুটিতে আলো ছড়িয়ে গিয়েছেন যতক্ষণ স্ক্রিনে থেকেছেন মিঠু মুখার্জি। ষাটের দশক যদি বলি, সত্তরের দশক যদি বলি, তাহলে কিন্তু স্ক্রিন জুড়ে বারেই বারে এমন আলো আলো হয়ে এসেছেন তিনি বারবার। মিঠু মুখোপাধ্যায়কে আমরা যেমন ভিন্ন ভিন্ন ধরনের রোলে পেলাম মৌচাক 1975-এ, আবার তারও আগে তাকে আমরা পেয়ে গিয়েছি দীনেন গুপ্তের মর্জিনা আবদাল্লাতে। একেবারে ভিন্ন তার ধারা, তার উপস্থাপনা, তার অভিনয়ে সবটা, যে কারণে পরপর আমরা ভাগ্যচক্র, স্বয়ংসিদ্ধা, হোটেল স্নোফক্স এরকম সত্তরের দশক থেকে আশি পর্যন্ত কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন বটে তিনি, কিন্তু সেভাবে সে সকল ছবি বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। আবারও অনেকটা বছর পর, বেশ খানিকটা ব্রেক নেওয়ার পর 1990-তে আশ্রিতা নিয়ে এলেন এবং সেখানেও হিট। কিন্তু তবু মিঠু মুখার্জি বললেই, মিঠু মুখোপাধ্যায়ের কথা বললেই যে ছবিখানি আমাদের মুখের সামনে ভেসে ওঠে, যে চরিত্রখানি তার মুখের আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তা কিন্তু অবশ্যই থেকে যাবে মর্জিনা হয়ে। একটু আগেই যেমন বলছিলাম না, চারুলতা বলতে বাঙালি শুধু মাধবী দেবীকেই ভাববে, ঠিক সেভাবেই মর্জিনা বলতে সারা জীবন, যতদিন বাঙালি থাকবে, এই গল্পখানি পড়বে মিঠু মুখার্জিকেই ভাববে।

সত্তরের দশকে এক ঝলুক টানাটকা বা যদি দক্ষিণা হাওয়া বলি নিয়ে আসেন মিঠু মুখার্জি। তবে একই সঙ্গে আরও একজনের নাম কিন্তু করতে হয়, তিনি হলেন মৌসুমি চট্টোপাধ্যায়। যদিও একটু আগে তাকে আমরা পেয়েছি, অর্থাৎ সত্তরের ঠিক আগে তাকে বালিকা বধূতে 1967 পাওয়া গেল, 1969 পাওয়া গেল পরিণীতা, এরপর অনুরাগ, অনিন্দিতা, এরকম বেশ কয়েকটি পরপর বাংলা ছবি, এবং তারপর সোজা তার মুম্বাই পাড়ি। তৎকালীন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজেশ খান্না, সঞ্জীব কুমার, বিনোদ মেহরা, শশী কাপুর, অমিতাভ বচ্চনের মতন তাবর হিরোদের বিপরীতে অভিনয় করেছেন এবং দাপটের সঙ্গে অভিনয় করেছেন, কিন্তু তবুও বাংলাকে তিনি ভোলেননি। তাই মাঝে মাঝে ফিরে ফিরে এসেছেন, কখনো অগবধূ সুন্দরী, পরবর্তীতে কখনো গয়নার বাক্স তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। হ্যাঁ, তার যে অভিনয়ের বাক্স, যে অভিনয়ের ঝুলি, তার মধ্যে এমন অজস্র সাজানো মণিমুক্ত যা দিয়ে আমরা আমাদের স্মৃতিটাকে সাজিয়ে রাখতে পারি, তার ঠিক মুক্ত ঝরানো হাসির মতোই মৌসুমি চট্টোপাধ্যায়।

0: কে রয়েছেন টেলিফোনে, কান পাতবো। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি।
0: বলুন বলুন চন্দনবাবু।
1: এমন একটা বিষয় না, আকাশবাণীর সঙ্গে বারে বার তুলনা না করি সবকিছুর, মা যেমন যেটাই রান্না করে দিক এত চমৎকার লাগে খেতে, তেমন করে আকাশবাণীর অনুষ্ঠানগুলো, বিশেষ করে বুধবার বা শুক্রবারের গানের খেলাটা, যাকে নিয়েই করুন, সুরকার গীতিকার কিংবা কোনো গায়ক কিংবা অভিনেত্রী, মনটা ভরে যায় বারে বার। কারণ সব মিলিয়ে আজকের অনুষ্ঠানটা শুনছি আর মনে পড়ছে পুরনো সিনেমাগুলোকে। সেইভাবে আজকে আপনি মূলত নায়িকাদের নিয়ে কথাগুলো বলছেন, কিন্তু আমার কিন্তু উত্তম কুমারের কথা মনে পড়ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই মানুষগুলো যখন লিপ দিতেন সিনেমায়, মান্নাদের কোনো গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সেই দৃশ্যগুলো আজকে আরেকবার মনে করিয়ে দিচ্ছেন। নমস্কার, ধন্যবাদ।
0: বেশ বেশ, ভারী ভালো লাগলো আপনার কথাখানি, যে মা যেমন করেই খেতে দিন না কেন, খাওয়ার যেন স্বাদ বেড়ে যায়, আমরা নাকি যেমন করেই গানের ভালো করি আপনার ভালো লাগে। সত্যি মানে এইগুলো প্রাপ্তি, জানি অতটা ভালো করে উঠতে পারছি না, পারি না কখনোই, সবসময় সম্ভবও হয় না, কিন্তু এই যে আপনাদের ভালো লাগাটুকু যে আমাদেরকে পৌঁছে দেন মাঝে মাঝে ফোনের মাধ্যমে, চিঠি মেলের মাধ্যমে, এটাই কিন্তু আমাদের যেন মনে হয় আয়ু অনেকটা বাড়িয়ে দিল। ভালো থাকবেন চন্দনবাবু, যাদের কথা না বললেই নয় তাদের অবশ্যই দেখতে গিয়ে আজকে দেখুন আজকেও সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে। আমরা আগের দিনও তার কথা বলিনি, বলা হয়নি, আজও কিন্তু এখনও অবধি বলা হলো না। সেই মানুষটি যিনি বাংলা ছবিতে যখন এলেন, বাঙালি নায়িকা হিসেবে একেবারে অন্য এক রূপ দেখল সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবী বারে বারে নিয়ম ভেঙেছেন, তার নিজের জীবনের কথা বলুন অথবা যে সকল চরিত্রকে তিনি তুলে ধরেছেন পর্দায়, অর্থাৎ নায়িকা থাকাকালীন যে চরিত্রগুলোর কথা অনেকে ভাবতেই পারবেন না, কোমল গান্ধারের কথা বলুন, মেঘে ঢাকা তারার কথা বলুন, একই সঙ্গে তিনি প্যারালেলি যখন তিনি মেইন স্ট্রিমের ছবিতে অভিনয় করছেন, সেখানকার তার গ্ল্যামার সবটা ধুয়ে মুছে চলে যাচ্ছে যখন তিনি ঋত্বিক ঘটক, মৃণাল সেনের হাতে পড়ছেন। সুতরাং অবশ্যই তার কথা বলতেই হয়। সুপ্রিয়া দেবী সমৃদ্ধ করেছেন আমাদের। আর তার এই প্যারালেল ছবির সঙ্গে সঙ্গেই মেইন স্ট্রিমের ছবিতেও চিরদিনের মন নিয়ে চৌরঙ্গি অথবা বনপলাশির পদাবলী মুগ্ধ করে আমাদের।
2: দেখো

0: দেখুক পাড়া পড়শিতে কেমন মাঠে গেছেছি পড়শিতে।
1: এভাবেই বাড়িয়ে বাড়িয়ে সেই কানন দেবী থেকে শুরু করে ঠিক এই 2026 পর্যন্ত স্ক্রিনে তারা এসেছেন বারেবার এবং আপন দূতিতে উজ্জ্বল করে দিয়েছেন শুধুমাত্র স্ক্রিনটুকু তাই নয়, আমাদের স্মৃতি। কারণ যখন তারা আর থাকেন না, তারপরেও তাদের স্মৃতিটুকু আমাদের মনের মধ্যে থেকে যায়। বাংলা ছবির সেই সকল নায়িকা অভিনেত্রী, তারা তাদের আপন দূতিতে উজ্জ্বল হয়েছেন আর উজ্জ্বল করেছেন ভারতীয় এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে। তাদের মধ্যে অনেকের কথা বলা হলো না, বলা হলেও অনেকের কথা, বাকি রয়ে যাওয়া কথা নিয়ে অন্য কোনো দিন। আজ পর্যন্তই ভালো থাকুন সকলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: বুঝলে শ্রীপর্ণা,
1: বলো।
0: আগের দিনকে আমি আমার মা বাবার সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, বুঝলে? সেই রেস্টুরেন্টের তো অদ্ভুত জিনিস দেখলাম।
1: কি দেখেছো?
0: দেখলাম যে কোনো মানুষ নয়, বরং সার্ভ করছে একটা এআই রোবট।
1: এআই রোবট?
0: আমি ভাবতেও পারছি না, আমাদের এই খোদ কলকাতায়, খোদ বাংলায় আমি যে একটা এআই রোবট এক্সপিরিয়েন্স করতে পারবো যে সার্ভ করছে। হ্যাঁ, মানে ভাবার বাইরে। মানে আমি এতদিন পর্যন্ত ওই কিরকম ওই ছোটবেলা আমরা যেরকম সিনেমাগুলো দেখতাম, বিভিন্ন হলিউড সিনেমাতে দেখে ভাবতাম যে হ্যাঁ, কোনো এক কালে হয়তো এরকম একটা যুগ আসবে যেখানে মেশিনারিজ, মানে এআই মেশিন রোবট, এরাই হয়তো নিজেরাই সব কাজ করবে, তারা নিজেরাই বুঝে নেবে কোথায় কী সমস্যা, সেগুলো নিজেরাই সমাধান করবে এবং সর্বক্ষেত্রে মানুষের সহায়ক হবে। কিন্তু এই দিনটা যে এত কাছাকাছি সেটা আমি ভাবতেই পারিনি,
1: একদমই ভাবতে পারিনি আমরা। আর এই যে স্বপ্নগুলোর কথা তুমি বলছো, যে ছোটবেলায় আমরা এরকম ভাবতাম যে হয়তো আমাদের সাথে রোবট থাকবে আমাদের রাস্তাঘাটে, আমাদের স্কুল কলেজ এবং কাজের জায়গাতে আমাদের সাথে সাথে এআই এবং রোবট আমাদের সঙ্গে কাজ করবে।
0: ঠিক
1: এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজটাই কিন্তু করেছেন আমাদের আজকের তরুণ তুর্কির অতিথি। ভাবো তো যে একটা ভেন্ডিং মেশিন যেখানে শুধু যেটা শুধু খাবার বা পানীয়ই কিন্তু বিক্রি করছে না, তার সঙ্গে পরিবেশের কথা বলছে, কিংবা একটা শহরের হাজার হাজার যন্ত্র একে অপরের সঙ্গে কথা বলে ট্রাফিক, বিদ্যুৎ, আলো বা নিরাপত্তা, এই সব কিছুকে ভালোভাবে সামলাতে সাহায্য করছে। যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগ, আর এই জগৎটাই হচ্ছে যে ইন্টারনেট অফ থিংস বা আইওটি। আর সেই জগতেরই একজন তরুণ নির্মাতা আজকে আমাদের অতিথি।
0: হ্যাঁ, যিনি প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং স্মার্ট সিটি প্রযুক্তি নিয়ে, যেখানে আধুনিক যন্ত্র আমাদের জীবনের নিছক অংশ মাত্র নয়, বরং জীবনের জীবনযাপনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। তার তৈরি প্রযুক্তি ও উদ্ভাবন জায়গা করে নিয়েছে দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রে।
1: আর তার বিশ্বাস যে বিশ্বমানের যে প্রযুক্তি যেগুলো আমরা বিদেশে দেখতে পাই, সেগুলো বিদেশে কেন আমাদের নিজেদের দেশের মাটিতেও তৈরি হতে পারে। আর সেই স্বপ্ন নিয়ে কিভাবে তোমার আমার মতো এই বাংলার একজন সাধারণ কৌতূহলী তরুণ হয়ে ওঠেন প্রযুক্তির উদ্ভাবক, সেটা আজকে আমরা জানব তার কাছ থেকেই। তাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই স্টুডিওতে আমাদের আজকের তরুণ তুর্কি অরিজিৎ দাসকে।
0: কেমন লাগছে এখানে এসে অরিজিৎদা?
2: খুবই ভালো লাগছে এখানে এসে, যে বাংলা একটা এরকম অনুষ্ঠান হচ্ছে যেখানে আমরা বসে কথা বলছি এআই নিয়ে, রোবোটিক্স নিয়ে, এটা অনেক বড় পাওয়া, তো খুবই ভালো লাগছে।
0: বেশ, তো শ্রীপর্ণা, প্রথম প্রশ্নের তো একটা লম্বা লিস্ট আমরা রেখেছি, একটা বিশাল বড় ঝুলি, কিন্তু শুরু করতে চাইবো যে মানে এই জগৎটাতে, মানে এক্স্যাক্টলি এআই রোবোটিক্স এর মধ্যে ইন্টারেস্টটা কিভাবে গ্রো করলো, কিভাবে আসা এই ফিল্ডে, সেটা যদি বলো।
2: আচ্ছা, তো আমার এই জার্নিটা কিছুটা স্টার্ট আমি বলবো ক্লাস 11-12 থেকে। তো 11-12 আমার বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট ছিল, তো তখনই প্রথম কম্পিউটার দেখা, মানে কম্পিউটার দেখেছি তো আগে, বাট প্র্যাকটিক্যালি ইউজ করা প্রথম, কারণ মোটামুটি তখন প্রথম কম্পিউটার কেনা, ল্যাপটপ কেনা, সেগুলো কেনা, আস্তে আস্তে সেগুলো শেখা। তো শিখতে শিখতে আস্তে প্রথমে কম্পিউটারের প্রতি একটা ইন্টারেস্ট জাগে, এবং মনে হয় যে এতদিন ধরে অন্যান্য যে সাবজেক্টগুলো পড়তাম, এই সাবজেক্টটার প্রতি একটা আলাদা ভালোবাসা দেখতে পাই।
0: ঠিক,
2: তো সেখান থেকে আস্তে আস্তে কম্পিউটারটাকে একটু ভালো করে শেখা, প্রোগ্রামিং শেখা, সেসব শেখা শুরু করি। এবং তারপর আমি 12-এর পর তারপর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে ভর্তি হই, এবং সেখান থেকে আসল জার্নিটা শুরু হয়। সেখানে গিয়ে আমি দেখি যে মানে আমরা যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়ে এসেছি এবং সরকারি স্কুলে পড়েছি, আমি কোনোদিন সেরকম মানে একটা স্কুলে রোবোটিক্সের কম্পিটিশন বা স্কুলে আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি রোবোটিক্স, এগুলো কখনো আমরা দেখিনি।
0: ঠিক,
2: এবং আজ এখন হয়তো সেগুলো কিছুটা আস্তে আস্তে আসছে, বাট আমাদের সময় ছিল না, কখনো দেখিনি। বাট কলেজে উঠে
0: স্কুল প্রজেক্টেও বিভিন্ন রকমের
2: প্রজেক্টও হচ্ছে,
0: এক বানানো হয়
2: স্টেম স্টেম বলে একটা সাবজেক্ট, অনেক স্কুলে অ্যাড হয়েছে একটা সাবজেক্ট, বাট আমাদের সময় ওটা ছিল না। তো তারপর যখন কলেজে উঠলাম, দেখলাম কলেজে এগুলো হচ্ছে, কলেজে অ্যানুয়াল টেক ফেস্ট হচ্ছে, সেখানে অনেক স্টুডেন্টরা রোবট বানিয়ে নিয়ে আসছে, কম্পিটিশন হচ্ছে। তো সেখানে একটা ইন্টারেস্ট হলো যে, এবং প্রথম বছর যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, তখন দেখলাম আইআইটি খড়গপুরে একটা আইআইটি খড়গপুরে একটা অ্যানুয়াল ওদের

0: রোবোটিক্সে টেক্স ফেস্ট হতো, তো
1: আচ্ছা
0: সেটাই আমি শুনলাম যে আমাদের কলেজ থেকে অনেক সিনিয়ররা যাচ্ছে, তো আমরা ভাবলাম যে সবাই যখন যাচ্ছে অনেকেই, এবং ওখানে একটা কম্পিটিশন ছিল যেখানে আপনাকে একটা ছোট গাড়ি বানাতে হবে, একটা চার
1: আচ্ছা
0: চাকার গাড়ি
1: আচ্ছা
0: বানাতে হবে
1: আচ্ছা
0: ছোট একদম, এবং সেই গাড়িটা ওরা একটা স্পেসিফিক টেরেন টাইপের বানায় যেখানে কিছুটা বালি দেওয়া থাকবে, রাস্তা
1: ওকে
0: কিছুটা উঁচু নিচু থাকবে, জল থাকবে, এবং এরকম করে তার উপর দিয়ে আপনার নিজের বানানো গাড়িটাকে আপনাকে চালাতে হবে, চালিয়ে নিয়ে গিয়ে একটা রেস হবে এবং যে জিতবে সে প্রাইজ পাবে।
1: বেশ,
0: বাট তখন আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই গাড়ি বানানোর, কোনো এক্সপিরিয়েন্স নেই ইলেকট্রনিক্স নেই, কারণ আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি যেরকম বললাম, তো আমরা ওই জিনিসগুলো জানি না, মোটর কি করে চালায়, একটা ব্যাটারি দিয়ে কি করে লাগায়, কিছুই জানি না। তো তখন আমি আর আমার একটা বন্ধু ঠিক করলাম না আমরা বানাতে পারি তখন নিজেদের, এবং আরেকটা বড় প্রবলেম ছিল যেটা রোবোটিক সাইডিটা কাজ করে একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে টাকার দরকার হয়, যেটা আমরা যদি অন্য কোনো জিনিসের কথা ভাবি, আমি কম্পিউটার শিখছি একটা কম্পিউটার হলেই হয়ে গেল, বা আমি অন্য কোনো সাবজেক্ট শিখছি মোটামুটি পড়ে ইউটিউবে ভিডিও দেখে করতে পারবো, কিন্তু যখনই রোবোটিক্স বা আইওটি হয় তখন আমাকে জিনিস চাই এবং সেগুলো দামি, মানে একটা মোটর একটা ব্যাটারি কিনবো, এবং যে একটা স্টুডেন্ট কলেজে পড়ে যার কোনো ইনকাম নেই তার পক্ষে ইভেন 1000-2000 টাকা অনেক। তো তখন যাই হোক, যখন যেটা করলাম বাড়ির একটা পুরনো টিফিন গাড়ি নিয়ে সেই টিফিন গাড়িটাকে এই রোবটের বডি বানানো হলো, মোটর আর চাকাগুলো আমরা কিনলাম, খুব সস্তার মোটর চাকা আমরা কিনলাম, ইউটিউবে কিছু ভিডিও দেখলাম কি করে হয়, তখন ইউটিউবে অত ভিডিও ছিল না, কারণ আমি আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা বলছি, তখন এই সাবজেক্টগুলো অতটা ইউটিউবে অতটা ছিল না, বাট মোটামুটি একটা রেফারেন্স পেয়ে আমরা বানালাম একটা ছোটখাটো, আমরা গাড়ি ওরম বানালাম, টেস্ট ফেস্ট করলাম, এবং আমরা আইআইটি খড়গপুর গেলাম। আমরা কোনো এক্সপেকটেশন ছাড়াই গেছিলাম, যে কারণ প্রথম কথা আইআইটি, ওটা তো ওখানে তো ভালো ভালো অলরেডি টিম আসবে, এবং আইআইটি খড়গপুরে ইভেন এই পুরো এন্টায়ার লাইক ইন্ডিয়ার ডিফারেন্ট প্লেস থেকে লোকজন টিম আসতো তখন কম্পিটিশনে, তো আমরা উইদাউট এক্সপেকটেশনে গেছিলাম। আমাদের ওই কম্পিটিশনটা 140টা মতো টিম ছিল, বাট সারপ্রাইজিংলি আমরা যে ফার্স্ট দুটো ওটা ছিল একটা ফার্স্ট লেভেল, এবং ওখান থেকে যারা টপ10 টিম হবে তারা ফাইনালে যাবে,
1: ঠিক ঠিক,
0: এবং সারপ্রাইজিংলি আমরা টপ10-এ আসি, এবং সেখানে আমরা গিয়ে দেখি যে প্রচুর টিম এসছে যারা অনেক দামি দামি গিয়ার, মানে দামি রিমোট কন্ট্রোল, দামি মোটর ফটর লাগিয়ে এনেছে, বাট সামহাও তারা হেরেছে এবং আমরা সামহাও টপ10-এ পৌঁছেছি।
1: ওকে,
0: তখন ওই জিনিসটা আমাদের একটা বুস্ট দেয় যে আচ্ছা আমরাও তার মানে পারবো, কারণ একটা বানিয়ে যাওয়া একটা জিনিস আর কোথাও একটা ছোট সাকসেস পেলেও তখন মনে হয় না, মানে যখন পারছি তার মানে পারবো, যদিও ফাইনালে গিয়ে আমরা জিতিনি, ফাইনালে গিয়ে আমরা হেরেই যাই, কিন্তু ওই যে বুস্টটা দেয়, তারপর আমরা আইআইটি খড়গপুর থেকে ফিরি, ফিরে তারপর মনে হয় না এটা নিয়ে কিছু করা যেতে পারে, তখন এটা নিয়ে পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য এসব কিচ্ছু না, জাস্ট এটা অ্যাজ আ হবি করা যেতে পারে। তো তারপর আস্তে আস্তে যত কলেজের সেকেন্ড ইয়ারে উঠলাম, থার্ড ইয়ারে উঠলাম, আস্তে আস্তে রোবোটিক্স নিয়ে আরো কিছু প্রজেক্ট আমরা শুরু করলাম, তখন কলকাতায় একটা আই থিঙ্ক একটা নিউ ইয়র্কে একটা মেকার্স ফেয়ার বলে একটা ইভেন্ট হয়, যেটা এন্টায়ার ওয়ার্ল্ডের বিভিন্ন মেকাররা নির্মাতারা সেখানে আসে তাদের বানানো জিনিস নিয়ে। তো সে বছর 2018 টাইম মেবি 18 নাগাদ হবে, তখন কলকাতায় এরকম একটা ইভেন্ট হয় যেটাকে নাম দেওয়া হয় কলকাতা মিনি মেকার্স ফেয়ার, এবং সেটা ওই মানে মেন যে মেকার ফেয়ার সেটারই ওদের একটা কিছু আই থিঙ্ক কোলাবোরেশন করে ওটা করা হয়, সেখানে আমরা পার্টিসিপেট করি, এবং তো এইভাবে কাইন্ড অফ আমার জার্নিটা শুরু হয় পার্টিসিপেশন করে, এটাই ছিল কাইন্ড অফ জার্নি ওই আইআইটিতে যাওয়া। তারপর তো অনেক কিছু চলতে থাকে এবং সেখান থেকে হয়, বাট স্টার্টিং ইজ
1: দাদার
2: কাছ থেকে এই জিনিসটাও জানতে পারলাম যে অরিজিনাল কিছু তৈরি করার মধ্যে যে আনন্দটা, এবং সেটা যদি কোথাও গিয়ে সাকসেস পায় বা সাকসেস এর কাছাকাছি পৌঁছয় তাহলে যে আনন্দটা হয় সেটা সত্যি বুস্ট করে নিজেকে। তোমাকে এখানে একটা জিনিস আমার জানার, যে তুমি বললে যে বাড়ির যা জিনিসপত্র ছিল বা ছোটখাটো কিছু পার্টস দিয়ে আমরা জিনিসপত্র তৈরি করেছিলাম, প্রথম তৈরি রোবট বা এআই প্রজেক্ট কোনটা ছিল, আর সেটা যখন প্রথম সাকসেসফুলি কাজ করলো তখন কিরকম লাগছিল, কিরকম ফিল হচ্ছিল?
0: ওকে, তো প্রথম যদি আমি এআই প্রজেক্ট বলি যেটা মোটামুটি কিছুটা সাকসেস হয়েছিল আমাদের, সেটা হচ্ছে যখন আমি তখন আমরা আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে পড়ি কলেজে, তো তখন আমি একটা ম্যাগাজিন পড়ছিলাম, তো আমাদের আইওটি ওয়ার্ল্ডে একটা খুব নাম করা বোর্ড রয়েছে রাসবেরি পাই বলে, যেটা খুব ফেমাস ছিল তখন এখনো, তো ওরা একটা ম্যাগাজিন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ওরা বের করতো ম্যাক পাই বলে, তো সেখানে আমি হঠাৎ একদিন একটা ওদের একটা আর্টিকেল পড়ি যেখানে ওরা বলে ওরা এমন একটা জিনিস বানিয়েছে, একটা স্ক্যানার টাইপের বানিয়েছে যেই স্ক্যানারটা থেকে সুডোকু সলভ করে দেয় স্ক্যানারটা।
1: ওকে,
0: তো হ্যাঁ, বাট ওখানে জাস্ট এটা বলেছে বানিয়েছে, কি করে বানিয়েছে সেই ডিটেলস গুলো ওখানে ছিল না, তো বাট হ্যাঁ মানে আমি পার্সোনালি খুব একটা সুডোকু সলভ করতে খুব একটা ভালো পারি সেরম না, জীবনে দু একবার আগে ট্রাই করেছি, খুব সোজাগুলো সলভ করতে পারি, কঠিন গুলো আর হয় না, বাট তখন আমার মনে হয় যে মানে একটা রোবট সে সুডোকু সলভ করে দেবে সেটাও বলছে 2-3 সেকেন্ডের মধ্যে, তো আমার মনে হয় এটা একবার টেস্ট করা যেতে পারে।

0: তো তখন আমি একটা রোবট বানানো আমি শুরু করি, আমি এবং আমার একটা বন্ধু, আমরা দুজন মিলে শুরু করি। সেটা হচ্ছে সেটার আমরা নাম দিই সুডো, রোবটটার নামই দিই সুডো।
1: আচ্ছা।
0: এবং সুডোর নাম দেওয়ার দুটো কারণ ছিল, একটা ছিল হচ্ছে সুডোকু সলভার থেকে সুডো, এবং আর একটা যারা একটু টেকনিক্যাল মেইনলি কম্পিউটার সায়েন্সে কাজ করে, তো লিনাক্সে একটা কমান্ড হয় সুডো বলে, তো ওই দুটো থেকে কম্বাইন করে আমরা নাম দিলাম ওটা সুডো। এবং ওটা বানানোর স্টোরিটা খুব ইন্টারেস্টিং, কারণ ওটার একটা বডি দরকার আমার রোবটের জন্য। এবার এখন যেটা হয় যে বেস্ট ওয়ে থ্রি ডি প্রিন্ট করে নেওয়া, যে একটা থ্রি ডি প্রিন্টার আছে, একটা ডিজাইন বানাও, ও থ্রি ডি প্রিন্ট করে দেবে। বাট তখন থ্রি ডি প্রিন্ট কেনারই বা টাকা কোথায়, আর থ্রি ডি ডিজাইনই বা আমি কোথায় জানি, কিছুই জানি না। তো একদিন আমরা মানে এটা খুব কাকতালীয় যে একদিন শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো শিয়ালদা স্টেশনের ওখানে তখনও পাওয়া যেত, এখনো মেয়েনা পাওয়া যায় কিনা, এক ধরনের একটা স্পিকার বিক্রি হচ্ছিল, যে স্পিকারটার বডি শেপটা একটা ছোট রোবটের মতো, আর কাইন্ড অফ লাইক টেডির মতো, বাট রোবটের মতো দেখাচ্ছে স্পিকারটা, এবং খুব কম দাম, মানে আমি জানি না 100-150 টাকা দাম স্পিকারটা, সাউন্ড কোয়ালিটি খুব খারাপ।
2: 100-150 টাকা জিনিস দিয়ে তুমি
0: 100? হ্যাঁ।
2: আচ্ছা, ওকে।
0: তো আমি ভাবলাম যে এটা কিনে এটাকে ভেঙে চুরে কিছু করা যেতে পারে, তো ওটা আমরা কিনলাম, কিনে এবং কিনে ওটা তারপর ওটার ভেতরে স্পিকার ফিকার ফেলে দিলাম, দিয়ে ওটার মধ্যে আমরা ওই একটা রাসবেরি পাই বলে মডিউল লাগালাম, আর একটা ক্যামেরা লাগালাম কিনে, ক্যামেরাটা আমাদের কাছে ছিল তো লাগালাম, এবং জিনিসটা দেখতে খারাপ লাগছিল, মোটামুটি ভালোই লাগছিল। তো করে তারপর যাই হোক, তখন আর তখন আমাদের মোটামুটি 3-4 মাস আমরা প্রোগ্রাম ফোগ্রাম লিখলাম, অ্যালগোরিদম ফ্যালগোরিদম বানালাম, বানিয়ে দেখলাম সে কাজ করছে এবং জিনিসটা সুডোকু সলভ করছে।
1: ওকে।
0: তো আমরা তো খুব মানে আমরা খুব তখন মানে মানে সুডোকু সলভের অ্যালগোরিদম আগে থেকে ছিল, বহু বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু ওটা ছিল হচ্ছে কম্পিউটারে একটা সুডোকু আমাকে ইনপুট দিতে হবে, ও সলভ করবে। বাট একটা রোবট যার সামনে একটা খবরের কাগজ আমি ধরবো, সে সুডোকুটা দেখবে, দেখে সলভ করে আমাকে স্ক্রিনে দেখিয়ে দেবে, এটা আমার কাছে একটু নতুন ছিল তখন। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার মনে হচ্ছে তো খুব ভালো কিছু বানিয়েছি। তো তারপর আমি কলেজে গিয়ে দেখাই টিচারদেরকে, তারা অ্যাপ্রিশিয়েট করে,
1: এইটুকু কনফিডেন্স তো থাকা উচিত যে হ্যাঁ আমি একটা কিছু ভালো বানিয়েছি, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা।
0: তো তারপর আমি যে ম্যাগাজিনটা, এবং তারপর যেটা হয় যে আমি ভাবি যে না এটা আমার পার্সোনালি মনে হয় যে এটা খুব ভালো কিছু, এবং এটা আমি কিভাবে বানিয়েছি আমি শেয়ার করবো সবার সাথে। তো যে ম্যাগাজিন থেকে আমি পড়েছিলাম ওই জিনিসটা ম্যাক পাই, ওটা খুব মানে তখন ওটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এবং খুব ফেমাস ম্যাগাজিন ওয়ার্ল্ডে,
1: একদম।
0: তো আমি তাদেরকে ডিটেল অ্যাপ্রোচ করি যে এরকম আমি এই জিনিসটা বানিয়েছি, তো আপনাদের কি মনে হয় আমি এটাকে যদি আপনারা চান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি,
2: তাদের কাছ থেকে কি রেসপন্স আসে?
0: এবং তারা আমাকে উইদিন আই থিংক 7 ডেজ রেসপন্স করে যে হ্যাঁ আপনাদেরটা আমি পাবলিশ করতে চাই।
1: দারুন।
0: এবং তারপর আমি ওদেরকে লিখে ফিকে পাঠাই, এবং এক মাসের মধ্যে তারা লিটারেলি পাবলিশ করে, এবং ইউএস থেকে আমাকে ওরা একটা ফিজিক্যাল ম্যাগাজিন পাঠায়।
2: অসাধারণ।
0: তো সেটা ছিল আমার প্রথম কোন একটা জিনিস বানানো, এবং সেটা একটা ম্যাগাজিনে আমার
2: পরিচিতি পাওয়া, পরিচিতি পাওয়া, বড় পরিচিতি পাওয়া, একটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে পরিচিতি পাওয়া কোথাও কি।
1: এটা থেকে বুঝতে পারলাম যে ইনগ্রিডিয়েন্টস মানে জিনিসপত্র এলিমেন্টস গুলো দামি না হলে চলবে, স্বপ্নটা দামি থাকতে হবে,
2: স্বপ্নটা দামি হতে হবে, একদমই তাই। আর এই কঠিন মনে করলে চলবে না বিষয়গুলোকে,
1: একদমই। এবং খুব মানে আমি জাস্ট ভাবতে পারছি না একজন কলেজ পড়ুয়া বা সেই সময়কার একজন জাস্ট স্টুডেন্ট, সে এখনো শিখছে, লার্নিং প্রসেসে রয়েছে, সে সেই মুহূর্তে একটা জিনিস বানাচ্ছে ফর জাস্ট এক্সপিরিয়েন্স, এবং সেটা আন্তর্জাতিক মানের স্বীকৃতি পাচ্ছে।
2: দেখো, অ্যাজ আ পার্টিকুলার কোন একটা কমিক্স ফ্যান হওয়ার জন্য কোথাও গিয়ে দাদার কথা শুনতে শুনতে আমার দাদাকে পার্টিকুলার একটা ক্যারেক্টারের সাথে আমি খুব রিলেট করতে পারছি, সেটাতে আমরা পরে আসবো। আমি আমি টনি স্টার্কের কথা বলছি, রিয়েল লাইফ টনি স্টার্কের মতো কিছু একটা দাদার কথাবার্তা থেকে আসছে যে হ্যাঁ হাতের কাছে আমি যাই পাচ্ছি সেটা দিয়ে আমার মাথায় যে আইডিয়াটা আসছে, আমার মনে
1: পড়ছে ফিনিয়াস এন্ড ফারবের কথা,
2: একদম একদম একদম,
1: ওইটা খুব মনে পড়ছিল,
2: একদম। হ্যাঁ, ওরাও কিন্তু এইরকমই কিছু একটা করতো, দুজনে মিলে দুই ভাই মিলে একসাথে এইরকম জিনিসপত্রগুলো, সত্যি যখন আমাদেরকে ইন্সপায়ার করে কোথাও গিয়ে, সবাইকে ইন্সপায়ার করে কম বেশি, কিন্তু আমরা সবাই হয়তো সবটা করে উঠতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে দাদার রোবোটিক্সের দুনিয়াতে তোমার এরকম কোনো আইডল বা মেন্টর আছেন যে যার কাজ দেখে তুমি নতুন করে, রিয়েল লাইফে বলছি আমরা, যার কাজ দেখছো বা যিনি হয়তো, যিনি এটা নাও হতে পারে, হয়তো অনেকেও হতে পারেন, তো তাদের এমন কিছু কাজ যেগুলো থেকে তুমি নতুন কিছু করার ইন্সপিরেশন পাচ্ছো?
0: হ্যাঁ, এরকম কিছু রয়েছে, যেমন মেইনলি আমি কোনো পার্সন, মানে রোবটিক সোসাইটি এমন একটা ফিল্ড যেখানে একজনের পক্ষে করাটা অনেকটা মুশকিল, বেশিরভাগ ক্ষেত্রে একটা টিম হয়,
1: একদমই,
0: একটা টিম একসাথে কাজ করছে যারা বানাচ্ছে। তো সেরকম আমি কিছু ইউটিউব কিছু চ্যানেল রয়েছে এবং তারা খুব ভালো কাজ করে, যেমন একটা খুব ফেমাস বস্টন ডাইনামিক্স, বস্টন ডাইনামিক্সকে আমি ফলো করতাম, এবং আর একটা ছিল হ্যাকসমিথ স্টুডিওস, এরা অনেক বড় সেট আপ অ্যান্ড তাদের বড় বড় ল্যাব। বাট ওদের থেকে আমি একটা জিনিস দেখতাম যে তারা যে জিনিসগুলো বানাচ্ছে সেগুলো লাইক ওয়ার্ল্ডে প্রথম, মানে এরকম না আগে কেউ বানিয়েছে কপি করছে, এবং এটা আমাকে ভালো লাগতো যে এরকম না একটা জিনিস দেখে কপি করে একটু চেঞ্জ করে বানিয়ে দিলাম কিছু। বাট তারা যেটা বানাচ্ছে, মানে আমি দেখেছিলাম বস্টন ডাইনামিক্স প্রথম কুকুর, রোবট কুকুর বানিয়েছে।

0: অনেকটা ইন্সপিরেশন পেয়েছি, এবং অ্যাকচুয়ালি সেখান থেকে আমারও ইন্সপিরেশন পাওয়া, যে ইউটিউবে আমারও ভিডিও বানানো, তো ওদের থেকে ইন্সপিরেশন পেয়ে আমিও যে জিনিসগুলো করতে আমি চেষ্টা করেছি। অ্যাটলিস্ট যখন কলেজে ছিলাম আমি প্রচুর ভিডিও বানাতাম এরকম, এবং আমি সেই ভিডিওগুলো বেশি প্রেফার করতাম যেগুলো আমি পার্সোনালি প্রবলেম ফেস করতাম যে কোন একটা জিনিস বানাতে যাচ্ছি। কারণ এখন তো এআই চলে এসেছে, এখন এআই অনেক মানুষকে সাহায্য করছে একটা জিনিস করতে, বাট আজ থেকে 8 বছর আগে 9 বছর আগে এআই ছিল না তখন। তখন মানুষকে নর্মালি মানে মাথার ঘাম পায়ে ফেলে আর কি খুঁজে এদিক ওদিক করে বের করতে হলো জিনিসপত্র,
1: রাইট?
0: তো তখন আমি অ্যাটলিস্ট আমার যে ফাইন্ডিংস গুলো যেগুলো হয়তো কাউকে হেল্প করতে পারবে, কোনো স্টুডেন্টকে বা কাউকে, সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দেয়া শুরু করি, এবং সেখান থেকেও ওখান থেকে আমি প্রচুর অ্যাপ্রিসিয়েশন পরবর্তীকালে পাই। তো সেখান থেকে তো এটাই ছিল।
1: তুমি এআই এর কথা বললে সেখানেই আমার একটা পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমার যে রোবটগুলো, আমি মানে আমরা জানি যে তুমি এআই নিয়েও প্রচুর কাজ করেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, তো কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা তোমার রোবটগুলোকে কিভাবে সাহায্য করলো, কিভাবে বুদ্ধিমান বানালো? মানে রোবট তো সবাই বানাচ্ছে, বাট এআই সেটাতে যখন ইনফিউজ হচ্ছে তখন জিনিসটা কিরকম হচ্ছে?
0: একদমই। তো এটাই আমি বলবো যে আমি যেমন সুডো রোবটটার এক্সাম্পল দিলাম যে ওটায় সুডোকু সলভিংটা ওটা একটা এআই ইউটিলাইজ হয়েছে, বা আমি আর একটা রিসেন্ট যদি এক্সাম্পল দিই, আপনারা প্রথমেই যেটা শো শুরুর সময় বলছিলেন একটা সার্ভিং রোবট, তো আমরাও একটা সার্ভিং রোবট বেসিক্যালি একটা প্রোটোটাইপ ফেজে বানিয়েছি, এবং আমরা বানিয়েছি এবং কিছু জায়গায় ওটা টেস্টিং করেছি। লাস্ট ইয়ার আমরা এআই ইন্ডিয়া সামিট যেটা হয় নিউ দিল্লিতে, সেখানেও আমরা নিয়ে যাই। তো সেইটাই আমরা এআই দিয়ে যেটা করেছি, যে একটা তো হচ্ছে যে রোবটটা নিজের পায়ে চলবে এবং মানে বিভিন্ন টেবিলে টেবিলে গিয়ে খাবার দেবে, সেটা তো একটা স্মল পার্ট হলো, বাট ওটা একটা হচ্ছে যে আমি বেসিক্যালি একটা মানুষই ওকে হয়তো একটা টেবিলে পাঠাচ্ছে, একটা খাবার দিচ্ছে, চলে আসছে। বাট আমাদের যদি আমরা যদি ভাবি যে একটা পুরো মানুষের মতো যাবে, গিয়ে মেনু অর্ডার নেবে, খাবার দেবে, তাহলে আমার ওখানে এআই দরকার। কারণ সেখানে আমার রোবটটা যাবে, তাকে প্রথম কথা যদি কলকাতার মতো বা আমি জায়গা বাংলার মতো একটা জায়গায় আমার একটা রোবট চালাতে হয়, রোবটটাকে বাংলা বুঝতে হবে। কারণ আমি আমি এক্সপেক্ট করতে পারি না একটা রোবট সে ইংলিশে সারাদিন কথা বলে, ইংলিশই বোঝে, এবং সে একটা বাংলা রেস্টুরেন্টে গিয়ে খাবার দেবে এবং লোকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে না। মানে আমি তো মানে নর্মাল দোকানে গিয়ে বলবো যে আমাকে একটা কিছু একটা খাবারের এমন নাম বলবো ইংলিশে, ওই ট্রান্সলেটই করতে পারবে না রোবটটা। তো ট্রান্সলেশন
1: ফুলকো ফুলকো লুচি আর কাঁচা আলু
0: একদম, এটাকে কি করে আমি
2: মাছের কচুরি আর ঘুগনির কথা ফার্স্ট মাথায় আসছে, এটা সত্যিই তাই
1: একেবারে। মানে এই নামগুলো বা সুক্ত সেটা কি করে বলবে লাউ ঘন্ট।
0: তো এবার তো আমাদের রোবটটাকে বাংলা বুঝতে হবে, এটা একটা জিনিস, বাংলা বুঝতে হবে এবং এটাও বাংলা বুঝতে হবে এবং বাংলা বলতেও হবে, কারণ তাকে এটাও তো মানে আমি বললাম যে সুক্ত আছে, সে তো বলতে পারে না ইয়েস আই হ্যাভ সুক্ত, খুব খারাপ লাগবে এবং খুবই খারাপ লাগবে, তো তাকে বাংলা বলতেও হবে। তো ওই জায়গাটায় আমরা এআই ইউটিলাইজ করি, যে আমাদের যে আমরা সার্ভিং রোবট আমরা চেষ্টা করি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করতে, কারণ বাইরে থেকে যে রোবটগুলো আসে ইউএস হোক বা চায়না হোক, সেই রোবটগুলোর প্রবলেম যেটা সেগুলো শুধু ইংলিশে কথা বলে মোস্টলি, বা যদি নাও হয় চাইনিজে কথা বলে, বাংলায় বলতে পারবে না বা আসামি ল্যাঙ্গুয়েজে বা উড়িয়া ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না। তো আমাদের ওইটা ছিল যে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজটা ইনক্লুড করবো, লোকাল ল্যাঙ্গুয়েজ বুঝবে, লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কারণ ওই পার্টটা ছাড়া জাস্ট একটা রোবট চলছে, খাবার বয়ে নিয়ে যাচ্ছে, ওটা একটা হয়ে গেল, একটা বয়ে নিয়ে যাওয়া যন্ত্র হলো, ওটা রোবট হলো না। তো আমাদের ওর মধ্যে একটা ইমোশন চাই, ওর মধ্যে একটা বোঝার ক্ষমতা চাই, তার জন্য এআই, এবং এআই কে আমরা ওইভাবেই বিভিন্ন জিনিস ইউজ করে থাকি।
2: দুটোকে ইনফিউজ করার একটা ব্যালেন্স তোমরা করছো, যে হ্যাঁ শুধু রিমোট কন্ট্রোল নয়, কোথাও গিয়ে সে নিজে ব্যাপারটা বুঝে কাজ করবে, কিন্তু এই যে নিজে ব্যাপারটা বোঝার যে ব্যাপার, সেটার পিছনে তো তোমাদের একটা অক্লান্ত পরিশ্রম আছে, একটা কোডিং রয়েছে, বা আমি যদি টেকনিক্যাল টার্মটা ঠিক করে নাও বলতে পারি, তোমাদেরকে পুরো বিষয়টা রেডি করতে হচ্ছে কোথাও গিয়ে। এইটা কিভাবে করো যে আমি এইরকম একটা কমান্ড ওর মধ্যে আগে থাকতে ইনপুট করে রাখলে কাজটা সেইভাবে নর্মালি করবে, এবং হয়তো দেখা গেল কোনো একটা কমান্ড নেই কোথাও গিয়ে, সেটা কোনোভাবে এআই নিজে ক্যালকুলেট করছে। এই জিনিসগুলো তোমরা কিভাবে মানে পারসিভ করো যে আমি এইভাবে করতে পারি বা এরকম হতে পারে?
0: আচ্ছা, তো এটার এই এআই পার্টটার একটা ছিল যে আজ থেকে কিছু বছর আগে অবধিও আমরা যেটা করতাম, এখন তো যাই হোক এআই অনেকটা উন্নত হয়েছে, বাট আমি যদি খুব বেসিক টার্মসে বলি তাহলে নর্মালি যেটা হতো, যদি আমাকে এআই কে বাংলা বোঝাতে হয় বা ওকে বোঝাতে হয়, তাহলে আমাকে প্রথমে ওকে ট্রেন করাতে হবে প্রচুর বাংলার শব্দ দিয়ে, প্রচুর বাংলার শব্দ এবং প্রচুর লাইন, প্রচুর সেন্টেন্স, ওকে আমাকে হয়তো বেশ কিছু মানে হাজার বা লাখ গল্প পড়াতে হবে, যাতে ও বোঝে যে আমি লুচি খেতে চাই এই লাইনটার মানে ওকে বুঝতে হবে, ও তো মানুষ নয় যে আমি লুচি খেতে চাই বুঝবে, কিন্তু ও এটা বুঝতে হবে ওকে যে লুচির পর খেতে আর খেতের পর চাই, এই জিনিসগুলো এআই এভাবে বোঝে। এআই এভাবে বোঝে না আমি লুচি খেতে চাই, এআই যেটা বোঝে যে লুচি ওয়ার্ডটা লুচির পর আমার রয়েছে হচ্ছে খেতে, খেতেই কেন বসলো বা খেতে বসার চান্সটা কত। এবং এআই যখন কথাও বলে ওইভাবেই বলে যে ও প্রথমে বলে আমি, তারপর আমির পর কি খেতে বসবে না লুচি বসবে, ও এরম ভাবে একটা

0: মানে ওদের এরকম ভাবে একটা ম্যাথমেটিক্যাল মডেলে এআই কাজ করে,
1: কম্বিনেশন করতে থাকে,
0: করতে থাকে। তো সেই জিনিসটা আমাদেরকে ম্যানুয়ালি ট্রেন করতে হতো এগো। এবং মানে এখন যেটা অনেকটা সহজ হয়েছে আমি বলবো, এখন নতুন যে এআই মডেলগুলো আমাদের এসছে সেগুলো অলরেডি ট্রেন করা। মানে আজকের ডেটে দাঁড়িয়ে আমাকে যদি বাংলাও বোঝাতে হয় কাউকে একটা এআই মডেলকে, প্রচুর ওপেন সোর্স মডেল আমার কাছে রয়েছে যেগুলো মানুষ অলরেডি বানিয়ে সেগুলোকে ইন্টারনেটে অ্যাভেলেবেল করে রেখেছে। কিন্তু আজ থেকে 4-5 বছর আগে যেটা ছিল না, তখন আমাদেরকে একটা বাংলায় কিছু করতে গেলে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ করতে হতো, একদম শুরু থেকে শুরু করতে হতো। বাট এখন সিনারিওটা অনেক বেটার, এখন এআই অনেক ভালো জায়গায় চলে গেছে যেখানে ইভেন আজকে যদি আমাকে একটা রোবটকে বাংলায় ট্রেনও করতে হয় আমার খাটনি অনেক কম। আমার খাটনি আই থিঙ্ক আগে যেটা হয়তো আমার 20 দিন লাগতো, এখন 2 দিনে সেটা সম্ভব।
1: তোমার সবকিছু হাতের সামনে রয়েছে এবং সেখান থেকে কিছু একটা মনে হওয়া এবং আচ্ছা এটা থেকে আমি নতুন কিছু একটা করতে পারি, এই যে জায়গাটা তৈরি করা সেটাতে কিন্তু দাদা ওই জায়গাটা ছুটে পেরেছে এবং আরো বেশি সেখান থেকে রোবোটিক্স, সেখান থেকে এআই। চলো এই গানটা তোমাদের জন্য রইলো, ফিরছি আমরা গানের পরে তরুণ তুর্কির আড্ডা নিয়ে।

0: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
1: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
2: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
0: দূর, এ আবার হয় নাকি?
2: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
0: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
2: কিন্তু
0: কিভাবে গল্প পাঠাবে?
2: হ্যাঁ,
1: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
0: ক্যালেন্ডারের রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।

0: বেশ ফিরে এলাম একটা গানের বিরতির পর, ছোট্ট একটা গানের বিরতি। আর আমাদের সঙ্গে অলরেডি রয়েছে অরিজিৎ দাস। তো দাদার কাছে অনেক প্রশ্ন, দাদা অলরেডি অনেক কিছুর উত্তর দিয়েছে, এবারে পরবর্তী প্রশ্নটা যাব।
1: হ্যাঁ, এবারে পরবর্তী প্রশ্নতে যাব। তার আগে দেবজিৎ, প্রশ্নের তো একটা ওই কানটানলে মাথা আসে ব্যাপার আছে। তো দাদার মূল কাজটা রোবোটিক্স এআই নিয়ে। জেনারেলি যেটা হয় যে দাদা, আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা বলেছিল দাদা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তো আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম অফ এয়ার, যেটা এখনও আমি জিজ্ঞেস করছি, যে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে, করার পরে তোমার হঠাৎ কেন মনে হলো আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে নিজে কিছু একটা করব? এই ইন্সপিরেশনটা কোথা থেকে এলো বা এই ভাবনাটা কোথা থেকে এলো?
2: আচ্ছা, তো এটার অ্যাকচুয়ালি দুটো দিক আছে। একটা দিক তো হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আমার খুব এই জিনিসপত্র বানানো এর প্রতি একটা আগ্রহ ছিল। ছোটবেলায় আমি দেখতাম ওই কার্টুন চ্যানেলগুলোতে, তখন একটা শো আসতো যেখানে দেখাতো বিভিন্ন রকম জিনিস বানানো, যেখানে ওই আইসক্রিমের কাঠি দিয়ে কেউ কিছু একটা বানাচ্ছে, আইসক্রিমের কাঠির মাথায় একটা মোটর লাগিয়ে কিছু ফ্যান বানিয়ে দিল। তো বাট ছোটবেলায় যে ওই জিনিসগুলো, ওই মানে শোতে যে জিনিসগুলো দেখো সেগুলো আমাদের বাড়িতে কখনোই থাকতো না বেশিরভাগ সময়। মানে এমন একটা জিনিস দেখিয়ে দিল যে জিনিসটা আমার মানে বাড়িতে তো নেই, আমার পাড়াতেও নেই, মানে কলকাতায় খুঁজলে হয়তো পাবো। তো সেই জন্য সবসময় বানানো হতো না। তো ওই একটা ওই ডু ইট ইউর সেলফ DIY জিনিসের প্রতি একটা আগ্রহ আমার ছোটবেলা থেকে ছিল। ছোটবেলায় আমার ওই মানে গাড়ি, আমি গাড়ি হেলিকপ্টার ওগুলো খুব ভালোবাসতাম, যেগুলো টয়েস হতো। এবং ছোটবেলায় আমি গাড়ি হেলিকপ্টার কিনতাম এবং কিনে ওগুলো এক সপ্তাহের মধ্যে ভেঙেও ফেলতাম। যে প্রথম এক সপ্তাহ চলতো, তারপর কোথাও একটা লেগে গিয়ে ওর একটা কিছু নষ্ট হতো, যেটা হয়তো ঠিক করা সম্ভবও ছিল, তারপর আমি ওটাকে খুলে ফেলতাম, তারপর আর ঠিক হতো না। ওই খুলে ফেলার পর মোটর ফটর খুলে ফেলতাম, তারপর আর ঠিক হতো না। তো ওরকম করে প্রচুর জিনিস আমি ভেঙেছি। মানে আমি মানে আমার তো মনে নেই
0: শুরু, আর এখন তুমি নিরন্তর ঘুরে চলেছো
2: এটা। ইভেন আমার মা বাবা বলে যে লাইক ছোটবেলায় আমি যা কিনতাম সব ভেঙে ফেলতাম এক সপ্তাহের মধ্যে, যা মানে ট্রেন কিনে ট্রেনের উপর বসে ট্রেন ভেঙে ফেলতাম ছোটবেলায়। তো এরকম ছিলাম। তো ওই একটা জিনিস ছিল। তো তারপর তো তারপর এই দিকে আসা, রোবোটিক্সে আসার মেন কারণটা ছিল যখন আমি প্রথম জবে জয়েন করি। আমি বিটেকের পর আমি জব পাই IT সেক্টর MNC তে, এবং বেশ কিছু MNC তে জব পাই। আমি একটা কলকাতার MNC তে জয়েন করি তখন, এবং আমি সেখানে 6 মাস জব করি। এবং সেখানে আমার জব খুব ভালো ছিল, খুব ভালো জব, ভালো লাইক এনভায়রনমেন্ট, ভালো সব কিছু ছিল। আমি তখন আমি কম্পিউটার সায়েন্সে ডেভেলপমেন্টে কাজ করছিলাম, SQL এ কাজ করছিলাম। তো একটা জিনিস যেটা আমি তখন ফিল করতাম যে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠছি এবং উঠে কোড করছি।

0: যেটা আমার অ্যাসাইন করা কাজ থাকতো, কোড করতাম, অ্যাসাইন করা কোড লিখতাম, অ্যান্ড ডে এন্ড, ঠিক আছে, যেটা খুব ভালো, সেটা খারাপ আমি একদম বলছি না, বাট আমার ওটা ভালো লাগে না, বিকজ প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল ভালো লাগা থাকে, কেউ কেউ চায় যে হ্যাঁ আমি কোড লিখবো, সেটার মধ্যে কোডটা কোড লেখার মধ্যে ইনোভেশন আছে, তো নেই আমি একদম বলবো না, তো সেটা অনেকের ভালো লাগে, বাট আমার ওটা ভালো লাগছিল না। এবং তখন ওই হয় না ফেসবুকে মোটিভেশনাল কোট আসে, তো সেরকম একটা কোথাও শুনলাম, কে বলেছে আমার মনে নেই, আমি কাউর একটা কোট এরকম শুনেছিলাম যে যদি সকালে ঘুম থেকে উঠে তুমি যেটা করছো তোমার ভালো না লাগে, সকালে ঘুম থেকে উঠে তুই তোমার মনে হয় যে আবার করতে হবে, দেন সেটা তোমার করা উচিত না, এবং সেটা আমি খুব সিরিয়াসলি নিয়ে নিই যে না আমি আর করবো না, এবং উইদাউট এনি ব্যাকআপ, আমার কোনো ব্যাকআপ ছিল না, কিচ্ছু না, উইদাউট এনি ব্যাকআপ আমি জব ছেড়ে দিই,
1: জাস্ট মনে হয়েছে তুমি রাতারাতি সুইচ করেছো,
0: রাতারাতি ছেড়ে দিয়েছি, মানে নোটিশ পিরিয়ড দিয়েছি দু তিন মাস ছেড়ে দিয়েছি, এবং তারপরেই আমাদের কোম্পানিটা ফর্ম করা সবকিছু, এবং সেখানে আমি জানি না সেখানে সেটা হয়তো আমার লাইক লাক অর সামথিং, যে আমি যেহেতু বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেখানে আমি ভিডিও বানাতাম, তো সেই চ্যানেলে আমি তো লাইক বিভিন্ন রকম আমার বানানো প্রজেক্ট আমি আপলোড করেছি সেটা, এবং সেখানে আমার একটা বানানো প্রজেক্ট ছিল স্পাইডার রোবট, যেটা বেসিক্যালি একটা রোবট যেটা যে কেউ বানাতে পারে, এবং সেটা একটা স্পাইডারের মতো হাঁটে, কথা বলে, এইসব করে, তো সেটা বানিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, সেটা আমার থার্ড ইয়ার অর সামথিং। হঠাৎ করে ওই এক্স্যাক্ট টাইমেই আমার কাছে একটা ইউএসএর একটা কোম্পানি থেকে মেইল আসে, তখন মানে কোম্পানি ফর্ম, বাট আমরা কোনো মার্কেটিং করি না, কিচ্ছু না, টাকাও নেই মার্কেটিং করার, তখন একটা আমাদের কাছে মেইল আসে যে তোমাদের এরকম ভিডিওটা দেখলাম, এবং একটা একটা বড় একটা একটা কোম্পানি, এবং বলে যে তোমাদের এই কিটটা তুমি কি পাঠাতে পারবে, বানিয়ে ম্যানুফ্যাকচার করে ইউএসএ পাঠাতে পারবে, তো আমাদের তখন কোনো এক্সপিরিয়েন্সও নেই বানানোর বা পাঠানোর, কিচ্ছু নেই, বাট আমরা বলি হ্যাঁ পারবো, কারণ যখন নেমেছি তখন তো কিছু করতে হবে, তো তখন আমরা ওগুলো বানাই তখন, এবং আমাদের কোম্পানিতেও নেই, এক দুজন লোক ছিল, মানে আমি আর তার সাথে আরও হয়তো দুজন মতো ছিল, আমরাই শুরু করি, কিছু 3D প্রিন্টার কিনি, এবং সেই 3D প্রিন্টারও কিনি, ওই লোকটা কিছু অ্যাডভান্স করেছিল, কারণ ওনাকে পাঠাতে হবে, উনি 50% অ্যাডভান্স করেছিল, সেই টাকা দিয়ে 3D প্রিন্টার কিনি, জিনিসপত্র কিনি, কিনে জিনিসপত্র বানাই, এবং বানিয়ে সেটা শিপ করি, এবং ওইটাই ছিল আমাদের প্রথম রোবোটিক্সের কাজ, যে একটা কিছু বানিয়ে এটা বাইরে এক্সপোর্ট করা, কারণ কারণ আমি যেটা আগেও বলছিলাম যে রোবোটিক্স বা আইওটি শুরু করা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার অনেক আপনার অনেক কিছু লাগবে বানাতে, অনেক টুলস লাগবে, অনেক টুল সেট আপ লাগবে, তো সেটা তখন ছিল না ইনিশিয়ালি, তো ইনভেস্টমেন্টটা একটা বড় ব্যাপার ছিল, এবং তখন তো আমি আমার কাছে কোনো টাকাই নেই বেসিক্যালি বলতে গেলে, তো ওইভাবে শুরু, বাট হ্যাঁ ওইভাবে শুরু হওয়ার পর আস্তে আস্তে, তারপর ওইটা হওয়ার পর আস্তে আস্তে আমরা আরও বেশ কিছু রোবোটিক্স আইওটির বড় বড় ইন্ডিয়ার বা ইন্ডিয়ার বাইরের কোম্পানির থেকে প্রজেক্ট পাই, এবং সেখান থেকে আস্তে আস্তে জিনিসটা এগোতে থাকে।
2: বেশ, তাহলে মানে নিশ্চয়ই পকেটে টাকা হয়তো ছিল না সেই মুহূর্তে, অর্থাভাব তো ছিলই, কিন্তু তবুও স্বপ্নটাকে তুমি সত্যি করার দিকে এগিয়ে গেছো মানে একদম জোর কদমে। তো সেক্ষেত্রে আর একটা জিনিস তো ইম্পর্টেন্ট, কারণ যে কোনো জিনিস, যে কোনো ভালো জিনিস যখনই সেটা সাকসেসফুল হয় তার আগে একটা দীর্ঘ সময় থাকে যেখানে সেটা ফেলিওর হয়। তো এমন কোনো একটা মজার গল্প যদি আমাদেরকে এবং আমাদের শ্রোতাদেরকে শোনাও যে তুমি একটা কোনো প্রজেক্ট করতে গেছো এবং সেটা ফেল করছে কোনোভাবে, এবং মজার কোনো কাহিনী যেভাবে তুমি আবার সেটাকে রিভাইভ করালে এবং প্রজেক্টটা ফাইনালি সাকসেসফুল হলো,
1: মানে ওই প্রথম ভার্সন থেকে 2.0 হলো এরকম একটা বলতে চাইছো?
0: আচ্ছা ওকে, তো সেই ক্ষেত্রে আমি বলবো এরকম একটা প্রজেক্ট যদি বলি, আমাদের যে রোবটটার কথা আমি বলছিলাম যে সার্ভিং রোবট, সেটাও যখন আমরা প্রথম বানাতে যাই, প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি, আমরা প্রথমে ভাবছিলাম যে মানে ইন্ডিয়াতে কেন তৈরি হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি আমরা যে টাইমে বানানো শুরু করি তখন বেশিরভাগ চায়নাতে তৈরি হতো, ওই রোবটগুলো চায়না থেকে আসতো, এবং ইন্ডিয়াতেও বেশিরভাগ ক্যাফে রেস্টুরেন্টে যে রোবটগুলি মোস্টলি চায়না থেকেই মানে এখনও ইভেন আছে এবং তখনও ছিল, তো আমরা ভাবি ইন্ডিয়াতে কেন হচ্ছে না, আমরা করি মানে এমন কি বড় ব্যাপার, আমরা তো এত কিছু বানাচ্ছি, কারণ অলরেডি ওই রোবটটা বানানোর আগে অলরেডি আমরা গভর্নমেন্টের সাথেও কাজ করেছি, আমরা ভালো ভালো মেশিনারিজ বানিয়েছি, সাপ্লাই করেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন অনেকটা, তখন একদম আমরা বিগিনার স্টেজে নেই, তো আমরা ভাবলাম কেন বানানো যাবে না, তো তখন আমরা যখন ওটা বানানো শুরু করি তখন আমরা আস্তে আস্তে বুঝলাম যে আচ্ছা এই যে এক্স্যাক্ট আমার পার্টসগুলো দরকার এটার জন্য, যে চাকাটা দরকার, যে মোটরটা দরকার, সেগুলো ইন্ডিয়াতে নেই, সেগুলো আমাকে কোথাও থেকে একটা সোর্স করাতে হবে, তো এইখানে একটা সমস্যা শুরু হয়। প্রথমে আমরা চেষ্টা করি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে বানানোর, সেটা দিয়ে করার, কারণ আমি যদি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে বানাই আমার কস্টিংও কম আসবে এবং ফুল মেড ইন ইন্ডিয়া, এবং আমাদের আমরা অলওয়েজ চেষ্টা করি যে জিনিসটাকে পুরো মেড ইন ইন্ডিয়া করার, কারণ আমরা এটা সবসময় টার্গেটটাকে যতটা মেড ইন ইন্ডিয়া, কারণ দুটো দিক থাকে, একটা হচ্ছে অবশ্যই বাইরের জিনিস যত কম ইউজ করা যায়, সেকেন্ডলি কস্টও কম হবে, এবং আমরা যত মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ইউজ করবো তত অন্য কোনো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তো তাদের কোম্পানিতেও লোকজন হায়ারিং হচ্ছে, তাদেরও
1: যারা ইন্ডিজিনাস স্টার্টআপস রয়েছে তোমার মত বা তোমাদের মত, তাদেরও অনেকটা হেল্প হচ্ছে এবং এক্সপোজার পাচ্ছে।
0: এক্স্যাক্টলি, মানে আমি যদি ভাবি আমি চায়না থেকে কিনবো, আমি ইউএস থেকে কিনবো, তাহলে তো অন্যরাও ভাববে যে আমাদের থেকে কেন কিনবে, আমরাও তো মেড ইন ইন্ডিয়া বানাচ্ছি, তো আমি যদি এক্সপেক্ট করি লোকে আমার জিনিস কিনবে তাহলে আমাকেও অন্যের থেকে

0: জিনিস কিনতে হবে। তো সেটা আমরা চেষ্টা করি, তো ওটাই আমরা অনেকটা প্রথম দিকে আমরা একটু ফেল করি যে মেড ইন ইন্ডিয়া জিনিস আমরা পাচ্ছিলাম না, এক্সাক্ট কম্পোনেন্ট পাচ্ছিলাম না। হয়তো প্রথমেই যদি আমরা চাইতাম চায়না থেকে একটা পার্ট এনে করে ফেলতে পারতাম খুব ইজিলি, রেডিলি অ্যাভেলেবেল, জাস্ট আনাবো, 10 দিনে চলে আসবে, বানিয়ে ফেলবো। কিন্তু আমাদের ছিল না এখানেই বানাবো, তো সেটাই আমাদের অনেকটা টাইম যায়। আমরা প্রথমে প্রথম একটা আমরা বানাই একটা প্রোটোটাইপ যেটা খুব একটা ভালো পারফর্ম করে না, ফেল করে কাইন্ড অফ বলবো, যে ঠিকভাবে মানে চলছিল না, ভালোভাবে মোশন হচ্ছিল না। বাট দেন আফটার সার্টেন টাইম যে হ্যাঁ আস্তে আস্তে আমরা আরও বেশ কিছু জিনিস টেস্ট করি, করে ফাইনালি হয় এবং কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়াই হয়। অবভিয়াসলি কিছু স্ক্রিন কিছু জিনিস তো বাইরে থেকে এসে বিদেশ থেকে এসছে, বাট অ্যাটলিস্ট 85-90% জিনিস আমরা ইন্ডিয়া থেকে করি। এবং ওটা আমাদের কাছে একটা এটাও ছিল যে ফেলিয়ার, বাট সেখান থেকে আমরা করি এবং পরে আমরা অনেক অ্যাপ্রিসিয়েশনও পাই। যখন আমরা এআই ইন্ডিয়া সামিটে যাই, দিল্লিতে যাই, তখন লোকজন আসে এবং এসে দেখে বেশিরভাগ লোক এটা দুটো প্রশ্ন আমাদেরকে খুব মানে ভালো বা খারাপ আমি জানি না, একটা প্রশ্ন ছিল এটা ইন্ডিয়াতে বানানো, লোকে এই প্রশ্নটা আমাদের বারবার করছে। তো এটা একটা ছিল যে লোকে বিশ্বাসই করতে পারছে না ইন্ডিয়াতে এরকম জিনিস হচ্ছে। এবং তার থেকেও বড় আরও একটা জিনিস, লোকে যখন শুনছি ইন্ডিয়াতে বানানো, তখন যখন জিজ্ঞেস করছে যে তোমরা কোথায় কাজ করো, তোমরা কোথায় আছো, তোমরা কি ব্যাঙ্গালোরে তোমাদের কোম্পানি কি গুজরাটে, এবং আমরা যখন বলি না কলকাতায় বাংলায়, তখন তার আরও সারপ্রাইজ যে বাংলায় আইওটি রোবোটিক্সের এত কাজ হচ্ছে, প্রচুর লোক সারপ্রাইজ। এবং এটাই আমরা একই দিকে আমাদের যেমন একটু খারাপও লেগেছে যে ঠিক আছে মানে আমরাও অনেক বছর কাজ করছি এই ফিল্ডে, বাট এখনো বাংলায় রোবোটিক্স বায়োটি ওই জায়গাটা হয়তো রিচ করেনি যেটা হয়তো অন্য কিছু সিটি বা স্টেট গেছে। প্যারালেলি এটা তো আমাদের ভালো লাগছে যে লোকে এসে একটা আমাদের বাংলার জিনিস দেখে এটা ভাবছে যে এটা তো মানে এখানে তৈরি করেছে, বিশাল বড় ব্যাপার। তো এই দুটো জিনিসই মিক্সড ফিলিং ছিল।
1: এখানে একটা খুব মজার জিনিস আমার মনে হচ্ছে দাদা, আমি তোমাকেও বলতে চাইবো, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে যারা স্টার্ট আপ করছে, যারা নতুন কিছু একটা বানাচ্ছে, তারা চেষ্টা করে যে বাইরে এক্সপোর্ট করবে, তাতে কি হবে লাভটা বেশি হবে। বাট তোমাদের মানে তোমার এবং তোমার বন্ধুদের যারা সহকারী ছিলে তোমরা, আমার কনসেপ্টটা দারুণ লাগলো যে না ইন্ডিয়াতেই আমরা ট্রাই করবো, ইন্ডিয়ারই লোকজনকে কাজে লাগাবো, ইন্ডিয়া থেকেই প্রোডাক্টগুলো কিনবো এবং আলটিমেটলি গোটা ব্যাপারটা ঘরের মধ্যে হবে, আমার দেশে হবে এবং আমার শহরে হবে, এই ব্যাপারটাও খুব সুন্দর। সুতরাং মানে দেয়ার ইজ নো ওয়ান্ডার যে এই রিকগনিশনটা তোমরা ডিজার্ভ করো।
2: একদমই তাই দেবজিত, আমি দাদার সাথে কথা বলতে বলতে দাদাদের কাজগুলোও দেখছিলাম, ভিডিও তো রয়েছে, তো সেখানেও দেখলাম যে এই যে গ্রামাঞ্চলের যে স্কুলসগুলো রয়েছে সেখানে এই ভেন্ডিং মেশিনসগুলো পাঠানো, বা তোমার ওষুধের যে বিষয়টা রয়েছে বা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, এই জিনিসগুলো কোথাও গিয়ে না অনেকটা বেশি হেল্প করছে যে যারা হয়তো বাইরে থেকে বা অনেক বেশি দামে জিনিসপত্রগুলো কিনছে, সেখানে গিয়ে তোমাদের এই ইনোভেশনগুলো তাদের উপকারে আসছে,
1: তুলনামূলক হয়তো খানিকটা হয়তো কম দামে পাবে তারা এবং তারা ইউজ করতে পারবে। এটা এটা খুব ভালো একটা দারুণ পরিকল্পনা আই মাসে। তো তাহলে কি মানে পৃথিবীটা কি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এআই এর জন্য, মানে তোমার কি মনে হয়?
2: একটু তো হচ্ছে,
0: এটাই আমার যেটা মনে হয়। অনেকে মানে এই বিষয়ে অনেকে যেটা বলছে যে এআই যেভাবে আসছে এরপর মানুষের দরকারই হবে না,
2: এরপর
0: মানুষের দরকারই নেই, সবকিছু এআই করে দেবে, আমি এটা একদমই বিশ্বাস করি না। মানে আমরা একদম স্টেট অফ দ্য আর্ট এআই জিনিসপত্রে কাজ করি, কিন্তু আমি কোনোদিনই এটা মানি না যে এআই এসে সবকিছু রিপ্লেস করে দেবে।
1: ঠিক,
0: আমার এটা মনে হয় যে হ্যাঁ এআই এসে অনেক কাজ অনেক ফাস্ট করেছে, নো ডাউট, একদম। মানে আগে আমরা আজ থেকে 2-3 বছর আগে আমরা যে কাজটা হয়তো 10 দিনে করতাম, এখন সেটা একদিনে করা সম্ভব এআই এর সাহায্য নিয়ে, সেটা এআই নিঃসন্দেহে করছে। কিন্তু শেষ পর্যন্ত মানুষের ব্রেনের জায়গাতেই রয়েছে এবং এখনও যদি কেউ কিছু মানে আমরা যেমন বিভিন্ন রোবট বানাই, মেশিনারি বানাই, কেউ যখন আসে আমাদের কাছে যে একটা জিনিস বানাতে চাই, তারা কিন্তু এআই এর কাছে যায় না যে আমাকে এই রোবটটা বানিয়ে দাও, তারা আমাদের কাছেই আসে যে আমি এটা চাই। কারণ মানুষের কি দরকার সেটা মানুষই জানে, সেটা এআই জানে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইওটি রোবোটিক যাই আমরা করি মানুষের ভালোর জন্য, মানুষের জীবনটাকে সোজা করার জন্য, ইজি করার জন্য করি, এবং মানুষের কি দরকার সেটা মানুষ বোঝে, এআই বোঝে না। সেই জন্য মানুষের দরকার, মানুষের ব্রেনের দরকার এখনও আছে। হ্যাঁ, অনেক অনেক কাজ যেগুলো আমি যেটা আগেও বললাম অনেক ইজি করা যাচ্ছে এআই দিয়ে, যত দিন যাবে আরও ইজি হবে আমি বিশ্বাস করি, এবং হয়তো যেগুলো ট্র্যাডিশনাল কিছু ওয়ার্ক ছিল যেগুলো সেগুলোর হয়তো আরও ডিমান্ড কমবে, কিন্তু মানুষের ডিমান্ড কখনো কমবে না, সেটা থাকতে থাকবে।
1: ওকে, তার মানে এটাই বোঝা গেল যে পৃথিবীটা যতই ছোট হোক স্যাটেলাইট আর কেবিলের হাতে কিন্তু আমরা বন্দী নই এখনো।

0: তো আমরা এই পৃথিবীটা যে ছোট হচ্ছে, দেখো স্যাটেলাইট কেবলের হাতে পৃথিবী নাও থাকুক, কিন্তু পৃথিবী যে এখন আমরা সবাই সবার খুব কাছাকাছি, এই যে হাতে ফোন, সেই মুঠো ফোনের বন্দিতে কিন্তু আমরা সবাই সবার খুব কাছাকাছি, অথচ কাছাকাছি থেকেও নেই। যাই হোক, ব্যাপারটা খুব ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছে। দেবজিৎ আমাকে অফ এয়ার বলছিল, আমি আজকের জন্য নয়, না আমি একদমই চুপচাপ নই।
1: দেখো পৃথিবীটা তো ছোট, সত্যি সত্যি হয়েছে যে তুমি এখানে বসেও হয়তো রিলস দেখতে দেখতে কল্পনায় তুমি পাহাড়ে পৌঁছে যেতে পারছো।
0: হ্যাঁ, একদমই যেতে পারছি। আর সেখানে গিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, পাহাড়ে যদি এরকম এমন কিছু একটা ইনোভেটিভ করা যেত, যেখানে হয়তো রোবট বা এআই এর কোনো একটা এমন কোনো জিনিস যেটা হয়তো পাহাড়ের মানুষদেরকে উপকার করতো, বা পাহাড় থেকে সমতলের মানুষদেরকে উপকার করতো। এবার আমরা একটু সমতলে ফিরে আসি আমাদের আজকে যুববাণী স্টুডিওতে, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকে তরুণ তুর্কির অতিথি অরিজিৎ দা। অরিজিৎ দাস রোবোটিক্স এবং এআই এন্টারপ্রেনিওর। তো দাদা কাছে আমরা মোটামুটি দাদার এই যে জার্নিটা, কাজগুলো, ছোটবেলা থেকে এই যে ইন্সপিরেশন গুলো কিভাবে হয়েছে বা কি ভালো লাগতো করতে,
1: সেই ভালো লাগাতে প্রচুর প্রশ্ন আর প্রচুর উত্তরের খেলা ছিল এতক্ষণ। বাট এবারেতে আমাদের মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড,
0: সেটাতে ঝটপট দাদাকে আমরা কিছু প্রশ্ন করব এবং সেগুলোর চটপট দাদাকে একদম শব্দে উত্তর দিতে হবে।
1: ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তবে বেশ, তো দাদা তোমার কাছে প্রথম জানতে চাইবো, খুব ছোট করে বলতে হবে, তোমার পরবর্তী প্রজেক্ট কি? একদম ছোট করে।
2: আমার পরবর্তী প্রজেক্ট হচ্ছে আমরা একটা এআই বেস ডিভাইস বানাচ্ছি, যেখানে অলরেডি যে সমস্ত মানুষের হয়তো মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, তাদের সাথে মানুষ কথা বলতে পারবে, তাদের ভয়েসে তাদের মেমোরি নিয়ে।
1: কাইন্ড অফ প্ল্যানচেট,
0: কাইন্ড অফ মেমোর, স্মৃতিচারণ করা,
2: স্মৃতিচারণ করা,
0: সাধারণ
2: কাইন্ড অফ। দারুন।
0: ওকে, নেক্সট কোয়েশ্চেন তোমাকে করতে চাই যে টনি স্টার্কের জার্ভিস নাকি ডোরেমন, তোমার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কাকে রাখবে?
2: আমার পার্সোনাল লাইফে আমি ডোরেমনকে চাইবো, কিন্তু প্রফেশনাল লাইফে জার্ভিসকে চাইবো।
1: ওকে, দ্যাট ওয়াজ ট্রিকি, খুব সুন্দর। তো রোবট বানাতে গিয়ে নিজের কোন জিনিসটা সবচেয়ে বেশি হারিয়েছো, মানে রাতের ঘুম নাকি স্ক্রুড্রাইভার, কোন ইকুইপমেন্ট?
2: রাতের ঘুমই বেশি হারিয়েছি, স্ক্রুড্রাইভার অত হারাইনি, ওটা পেয়ে যাই খুঁজে শেষ পর্যন্ত।
0: আচ্ছা, কোডিং নাকি হার্ডওয়্যার, কোনটা তৈরি করতে সবথেকে বেশি ভালো লাগে?
2: আমার হার্ডওয়্যার তৈরি করতে বেশি ভালো লাগে।
0: ওকে, এই জন্যই দাদা কোথাও গিয়ে রোবোটিক্সের সাথে দাদার এতটা কানেকশন।
1: এক্স্যাক্টলি।
0: বলো বলো
1: তো, এআই কি ভবিষ্যতে মানুষের সত্যিকারের বন্ধু হবে নাকি শত্রু, এটার যদি এক কথায় উত্তর চাই?
2: আমার তো মনে হয় বন্ধুই হবে, এখনো আছে এবং আরো যত দিন যাবে আরো ভালো বন্ধু হবে।
1: বেশ, এই বন্ধুত্বটা আরো স্ট্রং হোক।
0: আচ্ছা, কোন একটা ওপেন এআই প্ল্যাটফর্ম নাকি নিজের ব্রেন, কোনটার উপরে তোমার সবথেকে বেশি ভরসা?
2: নিজের ব্রেন, কারণ ইন্টারনেট চলে গেলে তখন তো আর পাশে থাকবে না, তখন নিজের ব্রেনটাই লাগবে, তো নিজের ব্রেন।
0: ওকে, তো আমরা কিন্তু র‍্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু উতরে গেছি
1: একদম। আমাদের অনুষ্ঠানের এই জায়গাটা কিন্তু, মানে এই সেগমেন্টটা কিন্তু একদম হিট, কারণ দাদা খুব সুন্দর উত্তর দিয়েছে। আর সেই ক্ষেত্রে আরেকটা কথা তো দাদাকে নিশ্চয়ই জানতে চাইবো, তবে সেটা বোধহয় আমাদের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পরেই জানা উচিত, কারণ কালকের এই নাটকীয় ম্যাচের পর দেখে নি অর্ণব কি বলছে।
3: এভাবেও ফিরে আসা যায়, গোটা ম্যাচ জুড়ে এক কঠিন লড়াই লড়ার পরেও যখন মনে হয় স্বপ্নটুকু অধরাই থেকে যাবে, কাঙ্ক্ষিত জয় বোধহয় আর পাওয়া যাবে না, ঠিক তখনই এক জাদুকর জ্বলে ওঠেন। তার জাদুতে গোটা দলটা যেন নতুন করে রং ফিরে পায়, আর তারপর লা এলবেসিলিস্তারা বলে এভাবেও ফিরে আসা যায়। মোহাম্মদ সালাদের ইজিপ্টের বিরুদ্ধে এটাই যেন ছিল আর্জেন্টাইন ফুটবলারদের লড়াইয়ের শেষ কিছু মিনিটের গল্প, আর তারপর মধ্যরাতে প্রি কোয়ার্টার ফাইনালের আরও একটা অদম্য লড়াইয়ের গল্প, যেখানে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। টান টান উত্তেজনায় ভরপুর প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচের গল্প নিয়ে আজকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে গতকাল রাত 9:30 মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর, আর সেখানেই এক ঐতিহাসিক কামব্যাক করল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই 15 মিনিটের মাথায় কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে মারওয়ান আতিয়া দারুণ একটি ক্রস বাড়ান, সেই বলে দুর্দান্তভাবে লাফিয়ে উঠে হেড করেন ইয়াসের ইব্রাহিম।

আর বল জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে। ম্যাচের শুরুতেই চমক দেখিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে যায় মিশর, আর তারপরেই এই ম্যাচের আরও এক অবিশ্বাস্য মুহূর্ত। 21 মিনিটে পেনাল্টি পাওয়ার পর আর্জেন্টিনার হয়ে স্পট কিক নিতে এগিয়ে আসেন অধিনায়ক লিওনেল মেসি, তিনি ডান দিকে শট নেন, কিন্তু মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর একই দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত একটা সেভ করেন। গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। তারপর প্রথমার্ধে একের পর এক আক্রমণ তুলে আনলেও গোলের দরজা খুলতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকে এলএম টেনেরা। তারপর দ্বিতীয়ার্ধের 58 মিনিটের মাথায় ঘটে আরও এক অঘটন, মোহাম্মদ সালার বাড়ানো বল জালে জড়ান জিকো। কিন্তু মিশরের সেই গোলের উল্লাস বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি, ভিএআর চেকে গোল বাতিল করেন রেফারি, কিন্তু তবুও সেই ক্ষণিকের স্বস্তি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি আর্জেন্টাইন ফ্যানদেরও। 67 মিনিটে হাসানের বাড়ানো একটি নিখুঁত ক্রসে প্রথম টাচেই জালে বল জড়িয়ে দেন জিকো। তবে অতি নাটকীয় এই ম্যাচে আরও অনেক অ্যাকশন তখনও বাকি ছিল। শেষ 10 মিনিটের সামান্য কিছু বেশি সময় বাকি থাকতেই ম্যাচে ফেরার আশা জাগালো আর্জেন্টিনা। 79 মিনিটে লিওনেল মেসির একটি নিখুঁত ক্রস ডান দিক থেকে উড়ে আসে ক্রিশ্চিয়ান রোমেরোর কাছে, আর্জেন্টাইন ডিফেন্ডার দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনেন। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মিশরের রক্ষণভাগকে একেবারে হতভম্ব করে দেয় আর্জেন্টিনা। 83 মিনিটে গঞ্জালো মন্তিয়েলের বাড়ানো পাস বক্সের ভেতরে পান লিওনেল মেসি, আর তারপর এক মুহূর্তও দেরি না করে প্রথম ছোঁয়াতেই জোরালো শট নেন তিনি, বল জড়িয়ে যায় জালে। আর মুহূর্তের মধ্যেই মেসি ম্যাজিকে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিছুক্ষণ আগেও যেখানে গ্যালারিতে মিশরের সমর্থকদের উল্লাস ছিল তুঙ্গে, এখন যেন সেখানে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দে ফেটে পড়ছে গোটা স্টেডিয়াম। আর তারপর একেবারে শেষ কামড়, 90 মিনিটের নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত সময়ে দ্রুত প্রতি আক্রমণে উঠে এলো আর্জেন্টিনা। ডান দিক থেকে লাউতারো মার্তিনিজের বাড়ানো একটি অসাধারণ ক্রসে নিখুঁত হেড করলেন এনজো ফার্নান্ডেজ। মিশর গোলরক্ষকের সামনে বল ধরার কোনো সুযোগই তখন ছিল না। ম্যাচের শেষে একেবারে পাশা পাল্টে দেয় আর্জেন্টিনা, জয়সূচক গোল নিয়ে আসেন এনজো ফার্নান্ডেজ। অবশেষে 3-2 ফলাফল নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করেন এল এম টেনেরা। নীল সাদা ব্রিগেড জিততে না জিততেই চোখে জল লিওনেল মেসির, সামনে বাকি আর 3টে মাত্র ম্যাচ। এই 3টে ম্যাচ জিততে পারলেই ইতিহাস গড়বে মেসির দল, সেই দিকেই এখন তাকিয়ে লিওনেল মেসিরা। অন্যদিকে ভারতীয় সময় রাত 1:30 থেকে ছিল এবারের প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ কলম্বিয়া বনাম সুইজারল্যান্ড। 90 মিনিটে ম্যাচ গোল শূন্য, অতিরিক্ত সময়ের 30 মিনিটেও ম্যাচ গোল শূন্য। অবশেষে পেনাল্টি শুট আউটে এ ম্যাচের ভাগ্য নির্ধারিত হল, টাইব্রেকারে 4-3 ফলাফলে ম্যাচ জিতে নেয় সুইজারল্যান্ড। আসলে এই ম্যাচে দুটো দলই তাদের রক্ষণ ভাগ নিয়ে ছিল অত্যন্ত সুপরিকল্পিত। আক্রমণ ভাগে দুই দলই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ কাজটা করতে পারেনি। ফিনিশিং লাইনে কোথাও না কোথাও খামতি দেখা গেছে দু দলেরই, তবে যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল দুই দল যে কিছুতেই গোল কনসিভ করা যাবে না, সেই লক্ষ্যে কিন্তু তারা সফল। তাই বলা যেতেই পারে দুই দলের রক্ষণ ভাগই আজকে তাদের কাজে সফল ছিল। কিন্তু পেনাল্টি শুট আউটে কলম্বিয়ার ডেভিনসন স্যানচেজের জোরালো শট ক্রসবারে গিয়ে লাগে এবং জুয়ান হার্নান্ডেজের শট দারুণভাবে সেভ করে ম্যাচের নায়ক হয়ে গেলেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। অবশেষে শেষ শটে রুবেন ভার্গাস বল জালে জড়িয়ে কোয়ার্টার ফাইনালের দরজা খোলেন সুইস শিবিরের জন্য। 48 থেকে এবার শেষ 8-এর লড়াই, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড মুখোমুখি হতে চলেছে আগামী রবিবার কানসাস সিটি স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে। আর সেদিকেই তাকিয়ে থাকবো আমরা, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা ফুটবল বিশ্ব। আজকের মতো এটুকুই, এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে সঙ্গে ছিলাম আমি অর্ণব। এরপর ফিরব আবার ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে শেষ 8-এর লড়াই নিয়ে। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: কথা তো অর্ণব বলেই দিয়েছে, এবার আমরা ঝট করে ফিরে আসি আমাদের তরুণ তুর্কির আড্ডায়।
1: সেটাও
0: খুব টানটান চলছে এবং জমজমাট এবং মজাদার চলেছে। এবং দাদার কাছে একদম শেষ প্রশ্ন, এই এতক্ষণ আমাদের সাথে আড্ডা দিয়ে আমাদের সঙ্গে এবং তোমার কথাগুলো বলতে পেরে তোমার কেমন লাগলো যদি একটু ছোট্ট করে আমাদের বলো।
2: ডেফিনেটলি আমার খুব ভালো লাগলো এসে এখানে, যে আমরা মানে রোবোটিক্স নিয়ে, আইওটি নিয়ে কথা বললাম
3: একদম,
2: এবং মানুষের কাছে গেল। আই হোপ যে কিছু স্টুডেন্ট, কিছু প্রফেশনালদের কাছে গেছে। আমি খুব ভালো, মানে খুব ভালো লাগছে যে এটা নিয়ে আমরা কথা বলছি এবং মানুষের কাছে পৌঁছেছে আমাদের কথাগুলো। এবং যদি পরবর্তী প্রজন্মেও লোকজন এই জিনিসগুলো, আইওটি বা রোবোটিক্স এর দিকে যায়, যদি একজনও আমাদের এই ইভেন্ট শোনার পর যদি একজনও ওই দিকে যায়, যদি বাংলায় আইওটি রোবোটিক্স নিয়ে কাজ করে, দেন আই থিঙ্ক ইটস ভেরি গুড।
3: একেবারেই তাই। তবে তাহলে এটাই বোঝা গেল যে স্বপ্ন বোনার সময় এখন, তাই তো শ্রীপর্ণা?
0: তুমি তাই, আর সেই স্বপ্ন তোমরা বুনতে থাকো। আর আজকে তরুণ তুর্কির আড্ডা থেকে আমরা সাইন অফ করছি, শ্রীপর্ণা এবং দেবজিৎ। আবারও অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায় তোমাদের সঙ্গে কথা হবে, গল্প হবে।
3: স্বপ্ন দেখতে থাকো, ব্যাস।

0: শুনলে যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন মুনমুন রায়ের কণ্ঠে। প্রথম গানের গীতিকার সুবোধ গঙ্গোপাধ্যায়। মুনমুন রায়ের কণ্ঠে আধুনিক গান।

0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আধুনিক গান শুনলেন মুনমুন রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী সুরঞ্জন চক্রবর্তী।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে চাপা তুন্তর। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবী দাবি করেন। আগেই জানানো হয়েছে প্রভাস মণ্ডলকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে, এরপর গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণ কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাসের গায়ে গুলি লাগে, তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা আছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন, পরে তার দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে, সেখানেই হবে ময়না তদন্ত। এরপর মৃতদেহ কে নেবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে পুলিশ। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার, তাকে বারুইপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরপর তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মাধবপুর থেকে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত শেখ, পিন্টু ও আজম আলী খানের বাড়ি জামালপুর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দোগাছিতে অবৈধভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আবুল হাসান নামে ওই ব্যক্তি উত্তরাখণ্ডের আইডি ব্যবহার করে অবৈধভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করছিল বলে অভিযোগ। গতকাল তার বাড়িতে হানা দিয়ে পুলিশ ল্যাপটপ, আইরিশ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক স্ক্যানার এবং 20টি আধার এক

0: অ্যারেঞ্জমেন্ট স্লিপ উদ্ধার করে। উত্তরবঙ্গের বিখ্যাত কালো নুনিয়া চালের প্রচুর চাহিদার প্রেক্ষিতে কৃষকরা এই ধান চাষে বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন। জিআই ট্যাগ পাওয়ার পর এই চালের চাহিদা অনেকটাই বেড়েছে বলে রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে। প্রতি কেজি 100 থেকে 120 টাকা দরে এই চাল বিক্রি হচ্ছে। এর ফলে কৃষকদের কাছে তা অতিরিক্ত আয়ের পথ খুলে দিয়েছে। অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্টে টাকা না পেয়ে হুগলির আরামবাগ বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা আজ বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে যারা দিয়েছে তাদের আগে টাকা পাওয়া হচ্ছে, লাইনে দাঁড়িয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাকা পেতে কেন দেরি হবে, সেই প্রশ্ন তুলেছেন তারা। রাজ্যের বন্ধ থাকার সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। নিউ সেক্রেটারিয়েটে শ্রম দপ্তরে গতকাল শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় ও হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং কোচবিহারের কোথাও কোথাও। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন। উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও চলে এসেছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর ওই যে বলেছি, ভালো আমাদের থাকতেই হবে। আর ভালো থাকার জন্য নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে, বিশেষ করে আমার যে বোনেরা আজকের এই অনুষ্ঠান শুনছেন তাদের সাথে কিন্তু আমি বারবার আসব কথা বলতে, এবং আমার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ দিদিরা বা অন্য কোনো বিশেষজ্ঞরা। আজকেও ঠিক তেমনই, আজকে আমরা কথা বলবো স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমাদের সাথে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, বিআর আম্বেদকর পঞ্চায়েত গ্রাম ও উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরীকে। এবং তার সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন সমাজকর্মী এবং একটি অসরকারি নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। প্রথমেই আমি দুই দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
3: নমস্কার। নমস্কার।
2: তো দিদি, আমি প্রথমে সুস্মিতাদির কাছে আসি। এই স্বনির্ভরতা বলতে আসলে আমরা কি বুঝি?
3: দেখুন, আমাদের চিরাচরিত ধারণাটা থেকেই আমরা এগোনোর চেষ্টা করি। প্রথমে বলি যে স্বনির্ভরতা নিয়ে প্রথম যখন মানুষ ভাবেন তখন তার আর্থিক স্বনির্ভরতা নিয়েই ভাবেন। আমরাও কিন্তু সেভাবেই অভ্যস্ত চিরাচরিত ধারণায় যে আর্থিকভাবে কোনো ব্যক্তি যখন স্বনির্ভর হন, রোজগারক্ষম হন, পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করেন, তখনই তার কাছে আমরা মনে করি তিনি স্বনির্ভর হলেন।
2: ঠিক।
3: এবং কখনো কখনো কিন্তু এরপরে যত সময় গড়ায় দেখবেন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা স্বনির্ভরতাকে শুধু আর্থিক স্বনির্ভরতায় সীমাবদ্ধ না রেখে বলতে পারি আমার চিন্তা চেতনা ভাবনার স্বনির্ভরতা, আমি যা ভাবছি চিন্তা করছি সেটা অন্যের কাছে ব্যক্ত করার স্বাধীনতা, এগুলো যখন অর্জন হয় তখন কিন্তু স্বনির্ভরতার একটা ভিন্ন মাত্রা যোগ হয় এবং প্রকৃত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া বোধহয় তাকেই বলে।
2: আমার একটা কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আলোয় আলোয় যখন মুক্তির সন্ধান আমরা পাই তখনই বোধহয় স্বনির্ভরতার স্বাদও আমরা পাই। অনিন্দিতাদি কি বলবেন?
4: আমি এই আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। মুক্তি আলোয়

0: ভালো, শুধু তো নিজের মুক্তি ভাবলে হবে না,
1: একদম
0: অন্যজনেরও মুক্তির কথা ভাবতে হবে।
1: ঠিক,
0: তো স্বনির্ভরতা তো আমার কাছে যেমনি একটা ব্যক্তিগত জায়গায় নিজের উত্থান হচ্ছে, যেখানে আমি আমার ক্ষমতাগুলোকে জানছি, সেগুলো বোঝার চেষ্টা করছি, সেটা নিয়ে এগিয়ে যেতে পারছি। এর পরের ধাপ কিন্তু যে আমার বাইরে গিয়ে আমার পরিবার, আমার দল, আমার যে কমিউনিটি বা এলাকার ক্ষেত্রে, সেখানে আমি স্বনির্ভরতার যে ভাবনা সেটা কি করে ছড়িয়ে দিতে পারছি।
1: ঠিক,
0: সে এবং আলটিমেটলি কিন্তু তৃতীয় স্তরে কিন্তু আর আমরা তো প্রত্যেকে একজন, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাদের একটা নাগরিকত্বের পরিচয় আছে। আমি আমার স্বনির্ভরতার ভাবনাটাকে আমার নেতৃত্বের জায়গা দিয়ে সেটাকে কিভাবে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি বা সমৃদ্ধ করতে পারছি,
1: ঠিক ঠিক
0: স্বনির্ভরতা আমার কাছে কিন্তু একদম এই তিনটে দিক ধরেই যাত্রা।
1: এক্ষেত্রে তাহলে একজন ব্যক্তির স্বনির্ভরতার থেকে আসছে সেটা প্রথমে তার পরিবারের স্বনির্ভরতা। সেক্ষেত্রে এই পরিবারের স্বনির্ভরতা, এর ভিত্তিগুলো যদি একটু বলেন।
0: মহিলাদের ক্ষেত্রে না, মানে এটা খুব একটা কোথাও একটা দ্বৈত ব্যাপার, যে পরিবার একটা মেয়েকে জন্মানোর পরে কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিদি বলছিলেন যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে, সেটা কিন্তু মেয়েদের জন্য প্রযোজ্য না। সেটা পরিবার কিন্তু তাকে বড় করছে, সে একজন মানে নারী হবে এবং সেই নারী মোটামুটি কিন্তু সবাইকে নিয়ে চলবে, একটা
1: ঠিক
0: সংসারে আবদ্ধ হবে,
1: ঠিক
0: এটাই হচ্ছে প্রাইমারি মানে মেসেজ
1: ধারণা আমাদের।
0: ধারণা।
1: হ্যাঁ
0: এবং সুতরাং সে যখন বড় হচ্ছে এভাবে, এবং স্বনির্ভরতার কথা কিন্তু মেয়েদের আসে ঠেকায় বলে, যে যখন আমার হয়তো বৈবাহিক জীবনে একটা সমস্যা হলো বা আমার পরিবারের কেউ হঠাৎ মারা গেলেন, তখন কিন্তু আমি অর্থনৈতিক স্বনির্ভরতার কথা ভাবি, এবং
1: ঠিক
0: তখন কিন্তু আমার বড় হওয়ার পেছনে সেই রসদগুলো তৈরি হয়নি, আমি জুঝবো কী করে নতুন
1: হুম
0: করে
1: হুম
0: তখন এই চিন্তা। তো পরিবারকে একটা স্বনির্ভর পরিবার বলতে আমার মনে হয় কিছু আমরা এখানে নীতির কথা বলছি, যে একটা পরিবারের মধ্যে তাহলে যাতে সবাই স্বনির্ভর বা সবাই স্বাধীন, স্বনির্ভরতা তো স্বাধীনতা ছাড়া হয় না,
1: হুম
0: তো সেইটা করার জন্য একটা পরিবার কি করছে, কিভাবে সে সমতার বার্তা নিয়ে আসছে একটা পরিবারে, ছেলে মেয়ে এবং অন্যদের মধ্যেও, ছেলে
1: হুম হুম
0: মেয়ে বাইরেও তো অন্য ধরনের লিঙ্গ রয়েছে, তো
1: ঠিক
0: সেইটা
1: ঠিক
0: কতটা সেখানে সে নিয়ে আসছে, কতটা সম্মানের জায়গাটা সে পরিবারের মধ্যে আনতে পারছে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে কতটা সে ছড়িয়ে দিতে পারছে,
1: হুম
0: এইগুলো কিন্তু খুব জরুরি হয়ে যায় স্বনির্ভরতার বার্তাটাকে
1: ঠিক
0: এগিয়ে নিয়ে
1: ঠিক
0: যেতে। যেটা
1: একদম
0: আমরা ছেলেদের জন্য ধরিয়ে নেওয়া হয়, একটা ছেলে জন্মেছে মানে সে তো দেখবেই, সে
1: হুম
0: তো আর্থিকভাবে স্বনির্ভর হবেই, কিন্তু আবার সে কিন্তু তার অনুভূতির দিক থেকে কিন্তু সে নির্ভর হয়ে থাকবে, সে কিন্তু বাড়ির কাজগুলোর মধ্যে আবদ্ধ হচ্ছে, সে সেখানে একটা নির্ভরতা তৈরি হচ্ছে।
1: ঠিক হুম
0: মেয়েদের ক্ষেত্রে আবার উল্টো, তো এই যে একটা কি বলবো বৈষম্য হচ্ছে বা এই যে তারতম্য করা হচ্ছে, যে ভাগটা হচ্ছে, এইটা কিন্তু স্বনির্ভরতার ভাবনা থেকে কিন্তু পিছিয়ে রাখছে, এবং সেটা অনেকটা বেশি আমরা জটিলতাটা দেখতে পাই যখন মেয়েরা, বিবাহিত মেয়েরা যখন সমস্যায় পড়ে পরিবারে ফেরত আসেন, সেখানে কিন্তু ক্ষমতার যে বন্টন
1: হুম
0: সেটা পুরো কিন্তু সেখানে একটা বিশাল আমরা দেখি সমস্যার জায়গা। এবং
1: আবার
0: হ্যাঁ
1: ধরুন আরো একটি ক্ষেত্র
0: হুম
1: যেখানে দেখা যাচ্ছে যে কখনো মেয়েদের ক্ষেত্রেই ব্যাপারটা আসে এবং পরিবার কোনো না কোনো ভাবে তো মেয়েরাই বেঁধে রাখে, দেখা গেল যে বাড়ির যে পুরুষ প্রধান সদস্যটি তিনি কোনো কারণে অকালে চলে গেলেন, তখনও কিন্তু ওই মেয়েটির উপরে দায়িত্ব চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই স্বনির্ভরতার চিন্তাটা তার ঘাড়ে চেপে বসে।
0: হ্যাঁ একদমই তাই, ওটাই আমি বলছিলাম, মানে এই যে ভাবনাটা যে তুমি স্বনির্ভর হবে মানে তুমি নিজের গুণগুলো, নিজের চিন্তা, নিজের ক্ষমতাকে তুমি চিনবে এবং সেইভাবে তুমি এগোবে, এটা তো স্বনির্ভরতার বার্তা। এই বার্তাটা নিয়ে কিন্তু বড় হচ্ছে,
1: হুম
0: সে বড় হচ্ছে, সে সংসার করবে,
1: হুম
0: সবাইকে নিয়ে চলবে, তার জন্য তার প্রচুর ট্রেনিং চলছে, ছোট্টবেলা থেকে পুতুল খেলে রান্নাবাটি করে সে এই স্কিলগুলো, দক্ষতাগুলোকে অর্জন করছে। এবার হঠাৎ করে তার জীবনে একটা ঘটনা ঘটে গেল যেখানে সে আর্থিকভাবে দেখা যাচ্ছে আর
1: হুম
0: সামলাতে পারছে না,
1: হুম হুম
0: এইবার তাকে জলে ফেলে বলা হলে বা তোমায় করতে হবে, আমার কিন্তু পণ বলো যা বলো তোমাকে আমি দিয়ে দিয়েছি,
1: হুম
0: এইবার এখানে আর তোমার সেরম জায়গা নেই, এবার তুমি করে নাও, তোমাকে একটা জমি দিয়ে দিই, এবার তুমি করো।
1: সুস্মিতা দির কাছে আসি, পরিবার এবং সেখান থেকে স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর দল, এই যে ধারণা, এইটা কিভাবে এলো সেইটা যদি একটু বলেন।
2: আসলে অনিন্দিতা যেখানে দিয়ে শেষ করলেন, মানে এই জায়গায় আমাদের যাত্রা,
1: হুম
2: এখানে আমাকে যেতে হবে,
1: হুম
2: তো এই যাত্রাপথটা তো অনেক কঠিন, একটা মানুষের

0: কিন্তু মানসিকভাবে আর্থিকভাবে সবকিছুর দিক থেকে এই স্বনির্ভর বোধ অর্জনটা একটু সময়ের, এটার জন্য সময় লাগে। স্বনির্ভর গোষ্ঠীর অর্থাৎ আপনি গোষ্ঠী বলতে বুঝতেই পারছি আমি একা নই, অনেককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর ধারণা এলো বহু জায়গায়। ছোট ছোট মহিলাদের নিয়ে এই ধরনের বিশেষ করে মহিলাদেরই প্রাধান্য দেওয়া হয়। পরবর্তীকালে সরকার এটা নিয়ে চিন্তা করেন, প্রথমে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রথমে চেষ্টা করেন, অর্থাৎ তারা মনে করেন যে এই যে উত্তরণ এই দিকে যাত্রা এটা একক সম্ভব নয়।
1: ঠিক, একেবারে।
0: এবং সেটা বোধ হয় সম্ভব একমাত্র যে একই সমস্যায় ভুগছি, একই মনের কষ্ট রয়েছে, অথবা একই ধরনের সম্ভাবনা রয়েছে যেটা ফুটিয়ে তুলতে পারছি না, সেটা যদি চেষ্টা করি তাহলে একমাত্র আমার মতো আরেকজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি।
1: দশে মিলে ঠিক,
0: চিরাচরিত আমাদের যে ধারণা সেই ধারণা থেকেই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবার চেষ্টা করা হলো স্বনির্ভর গোষ্ঠী গঠন। গ্রামে একই পাড়ায় 10টি 12টি 20টির মধ্যে মহিলাদের নিয়ে একত্রে করে গোষ্ঠী গঠন। আমি বলবো আমার ব্যক্তিগত অনুভূতিও তাই, আসলে গোষ্ঠী গঠন না করলে এই ব্যক্তি মানুষটার কোনো পরিণতি ঘটতো না, সে আবদ্ধই থাকতো।
1: ঠিক,
0: আমাকে আমি করে চেনানোর জন্য আমার প্রতিবেশী আমাকে চিনিয়ে দিল। যেমন ধরুন আমার পাশের বাড়ির মেয়েটি যখন অসুবিধায় পড়লো, তখন আমি তাকে নিয়ে আমি ব্যাংকে গেলাম বা পোস্ট অফিসে গেলাম অথবা পঞ্চায়েত অফিসে গেলাম। আমার কিন্তু ওই মেয়েটির সমস্যার সমাধানে আসলে কিন্তু আমার একটা উত্তরণ ঘটলো। আমি কোনোদিন কোথাও যাইনি, আমি জেলা অফিসে যাইনি, আমি জমি জমার ব্যাপারে কিছু জানতাম না, কিন্তু আমি ওই দিদিটার জন্য সঙ্গে গেলাম, সে আমার দলের মেয়ে বলে। কাজেই আমাদের তো সব কিছুই একটা ধাপ লাগে, একটা ধাপে ধাপে এগোতে হয়। এবং আমার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে আমি দেখা থেকে শহরেরও অনেক উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও কিন্তু স্বনির্ভর চিন্তাটা নেই।
1: একদম,
0: তিনি হয়তো সম্পদে অনেক বিত্তবান উদ্যোগপতি, কিন্তু তিনি সমবেতভাবে জিনিসটা করেননি বলে তার মানসিক এবং আত্মিক যে উন্নতি সেটা হয়তো ঘটেনি। তিনি কিন্তু স্বনির্ভরতার সাহসই পাননি।
1: একদম,
0: যেখানে দেখব উল্টো দিক থেকে গ্রামের দিক এত আমাদের লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, বহু ক্ষেত্রেই তো কিন্তু লেখাপড়া তার ক্ষেত্রে কোনো বাধা হয়নি, সে কিন্তু সেই উত্তরণ ঘটাতে পেরেছেন।
1: হ্যাঁ,
0: এই বোধটা এটা বোধহয় একটা বিরাট যাত্রা, তার একটা ধাপ হচ্ছে গোষ্ঠী গঠন।
1: ঠিক, আমি একটু আসি অনিন্দিতাদির কাছে। এই যে পরিবার থেকে দল, এই দল দিয়ে আমরা দশে মিলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, এগিয়ে যাচ্ছি। এই যাত্রাটিতে বাধা আসে কিছু, আবার সেই বাধা আমরা অতিক্রম করেও যাই। এই যাত্রাপথটি আপনি কীরকমভাবে দেখেছেন কাজ করতে গিয়ে?
2: এখানে আমি যেটা বলবো যে মেয়েদের বিভিন্ন ধরনের তো শ্রম দিতে হয়, সেটার মধ্যে কিন্তু সামাজিক শ্রমটা একটা বড় দিক। এই যে কথাগুলো বলা হলো যে আমার বাড়িতে আমার কোথাটা হুট করে যেতে হবে, আমি বাচ্চাকে কোথায় রাখবো, আমি প্রতিবেশীর কাছে রেখে গেলাম, আমি কিন্তু একটা সামাজিক শ্রম দিচ্ছি। তো এইটা কিন্তু মেয়েদের শ্রমের একটা বড় দিক। তো এই জন্যে কিন্তু এই যে গোষ্ঠী তৈরি করাতে অনেক মানে অনেক সহজ বলবো না, কিন্তু মানে খুব খুব ন্যাচারাল ভাবেই যেন একটা জায়গাটা হয়েছে, কিন্তু সেখানেরও সমস্যা আছে। সমস্যাটা আমি এই জায়গা থেকে দেখছি যে পশ্চিমবঙ্গে স্বনির্ভর দলের যাত্রাপথ প্রায় অনেক বছর হয়ে গেল, তাহলে আর একটাও বিষয় যেটা আমি বলছিলাম স্বনির্ভরতার আর একটা দিক হচ্ছে যে আমি কি ধরনের নেতৃত্ব বা এই যে আমি অ্যাকচুয়ালি তো গোষ্ঠী তৈরি করা স্বনির্ভরতার জায়গাটা তো হচ্ছে পাওয়ার বা ক্ষমতার একটা জায়গা, ক্ষমতায়ন হওয়া, মানে আমি ক্ষমতাটাকে ধরলাম, আমি নিলাম। তো সেইখানে কিন্তু যেটা চলে আসে যে এই ক্ষমতার জায়গাটা কিভাবে আমি ধরে রাখছি বা ছড়িয়ে দিচ্ছি। গোষ্ঠী করা হয়েছে মানে কিন্তু একটা কথা আমরা নেতৃত্ব কালেকটিভ একটা গোষ্ঠী ভাবে একটা নেতৃত্ব জায়গাটা দেখছে, কিন্তু সেইখানে আমার যেটা মনে হয় বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক ক্ষেত্রে মেয়েরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে পয়সা লাগে না এমন কাজ তো মেয়েরা সারাক্ষণই করে থাকে, একজনের পাশে দাঁড়ানো, কে কে মার খাচ্ছেন মানে নির্যাতনের শিকার হচ্ছেন তিনি কিন্তু তখনই ছুটে চলে যাচ্ছে। কিন্তু এই যে নেতৃত্বের জায়গায় বলছিলাম, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোথাও এটা আমাদের আশা নেতৃত্বের জায়গা তৈরি হবে, একটা কালেকটিভ লিডারশিপ বা গোষ্ঠীভাবে একটা নেতৃত্বের বিকাশ হবে, যেটা থেকে কিন্তু আমরা শিখবো, যেটা একটা আর একটা মাধ্যম হবে, সেইটা একটা চ্যালেঞ্জ। কারণ সেটাকে কিভাবে তৈরি করা যায়, নার্চার করা যায়, তাকে খাওয়া দিয়ে

0: দিয়ে কি করে
1: পুষ্ট
0: এগোবো,
1: করানো যায়।
0: পুষ্ট করানো যায়, সেইটা কিন্তু ভাবতে হবে আমাদের সবাইকে, যে সেইটা কি করে আনছি। কারণ অনেক ক্ষেত্রে গোষ্ঠী তৈরি করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে ধরুন রোজগারও হচ্ছে, কিন্তু সেই রোজগারটা নিয়ে কিভাবে, কোথায় আমি দিচ্ছি সেটা, আমি কেন লোনটা নিয়ে আমি কি কাজ করব। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে সেটা কিন্তু একটা নেগোশিয়েট করার জায়গায় খামতি রয়ে গেছে, সেখানেও বলে দিচ্ছে যাও বাড়ি সারাতে হবে, নিয়ে চলে এসো, মেয়ের বিয়ে নিয়ে চলে এসো। তাহলে আমার সনে আমার সিদ্ধান্ত যে এটা আমি করতে চাইছি বা অন্য কিছু করতে চাইছি, সেইটা কতটা জায়গা রয়েছে। এই যে আজকের যে আলোচনা, স্বনির্ভর গোষ্ঠী এবং পরিবারের স্বনির্ভরতা একে অপরের সাথে কিন্তু একদম যুক্ত,
1: একদম
0: মানে এই গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে আমি স্বনির্ভর হয়েছি, সাহস বেড়েছে, পরিবারের সেই ক্ষমতার জায়গাটা আমি কতটা বোঝাপড়ার মধ্যে সরাতে নড়াতে
1: সেটাও
0: পেরেছি,
1: সেটাও বোঝার
0: সেটা
1: সময় এসে
0: কিন্তু
1: গেছে।
0: সময় এসেছে এবং
1: হ্যাঁ
0: সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।
1: ঠিক, আমি আসবো সুস্মিতাদির কাছে, একটু সরকারি নীতির কথায় আসব। এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো এগিয়ে চলেছে, তাদের অগ্রগতি কিন্তু খুব সুস্পষ্ট, বিশেষত পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কি কি সরকারি নীতি রয়েছে তাদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য?
2: প্রথম কথাই বলি যে আমাদের বর্তমানে যে প্রোগ্রামটি চলছে, সবচেয়ে বড় একটি প্রোগ্রাম আজীবিকা বা ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন, আমাদের পশ্চিমবঙ্গে এর নাম হচ্ছে আনন্দধারা। এখন বর্তমানে যে চিন্তা ভাবনা চলছে সেটা হচ্ছে গোষ্ঠীগুলো গ্রামে রয়েছে, পাড়ায় পাড়ায় রয়েছে ছোট দল 10 থেকে 20 জনের, তারা মিলিতভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে সমবায় সমিতি গঠন করেছেন। সমবায় সমিতির চরিত্রটি হলো একটি বহুমুখী সমবায় সমিতি, যাকে আমরা চলতি কথায় সঙ্গ বহুমুখী সঙ্গ সমবায় সমিতি বলছি। তাহলে বোঝা যাচ্ছে সরকার কিন্তু শুধু ছোট স্বনির্ভর দল তৈরিতে সীমাবদ্ধ থাকছেন না, তাদের এই শক্তিকে তারা কাজে লাগাতে চাইছেন বৃহত্তর ক্ষেত্রে, যাতে করে একটি সমবায় সমিতির মাধ্যমে, সমবায় গঠনের মাধ্যমে, তার ব্যক্তি বিকাশের মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা ওই গ্রামীণ সমাজে একটা বড় প্রভাব ফেলতে পারেন। এই সমবায় সমিতিগুলো দুটো ধরনের কাজ মূলত করতে পারেন, তাদের সেই ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে একই রকম ভাবে প্রায় ব্যাংকের মতো কোঅপারেটিভ হিসেবে তারা ঋণ দান, সঞ্চয় গ্রহণ, এই কাজটি যেমন করতে পারেন, অন্যদিকে তারা কিন্তু সামাজিক কাজগুলো, একটি এরকম অনেক সমবায় সমিতি রয়েছেন যারা একটি স্কুলও তৈরি করেছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, রক্তদান শিবির করছেন, এবং আমরা সবাই জানি যেগুলো স্বীকার না করলেই নয়, আইলার সময় একটা বিরাট অংশের সমবায় সমিতির সদস্যরা ব্যাপকভাবে তারা সমাজসেবার কাজে
1: ঠিক
2: নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং সরকারের সাথে হাত মিলিয়ে করেছেন। তাহলে কি হলো, যেভাবে সরকার দেখতে চাইছেন যে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এবং সোশ্যাল ইন্টারমিডিয়েশন, এই দুটো কাজে এই সমবেত শক্তিকে আগামী দিনে এরা কাজে লাগাতে পারবেন, সমর্থ হবেন। আজকে 3,500-এর কাছাকাছি সঙ্গ সমবায় সমিতি পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে এবং তাদের কাছে সরকার কিছু সাময়িকভাবে অর্থ সাহায্য দিচ্ছেন। আগামী দিনে তারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য নানা প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা হচ্ছে, যাতে করে তারা নিজেরাই কর্মচারী নিয়োগ করে এবং নিজেরা নিজেদের বোর্ড গঠনের মাধ্যমে নিজেদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে।
1: দিদি আর একটু আসি, এই যে স্বনির্ভর দল, যার মাধ্যমে আমরা একটা দেশের উন্নতি, আমি বলবো একটা দেশের উন্নতির পথ আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে কিন্তু একইভাবে জড়িয়ে রয়েছে নারীর ক্ষমতায়ন, তাই তো? এটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত বা সমার্থক আমরা বলতে পারি, এই সম্পর্কে আপনি কি বলবেন?
2: এটা তো একেবারে সবাই যারা গবেষক যারা কাজ করছেন তারা দেখছেন, তারা আসলে স্বনির্ভর দল মানে, এখন প্রথমেই আমরা ধরে নিয়েছি স্বনির্ভর দল মানে দিদিদের দল, মেয়েদের দল,
1: একদম।
2: ফলে মেয়েরা প্রত্যক্ষ পার্টিসিপেশন বা অংশগ্রহণ বলতে যা বোঝায় তাতে দিদিরাই করেছেন। এখন দিদিদের মহিলা ক্ষমতায়নের যে স্তরগুলোর কথা আমরা বলি বা ভাবি বা চিন্তা করি বা নিজেরা অনুভব করি, সেই স্তরগুলো পেরোনোর ক্ষেত্রে দল মানে দলভুক্ত হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে সে সেই স্বাদটা পাচ্ছেন, অনুভব করছেন। আগামী দিনে তার হয়তো যাত্রাটা সেই দিকে একটা যাত্রা হচ্ছে, মানে এটা তো এরকম নয় একবারই হয়ে যাওয়া, দলে আসা মানেই সবটুকু সম্পূর্ণ হয়ে আসা, তিনি কি পরিবেশ পেলেন, নিজেকে কিভাবে তৈরি করতে পারলেন, কি ধরনের প্রশিক্ষণ পেলেন, কতটা কষ্ট তিনি এই এই যাত্রাপত্র, কিন্তু কষ্ট কষ্ট না করলে কিন্তু কোনো গোষ্ঠী শুধুমাত্র লোন পেয়ে সরকারি সাহায্য পেয়ে ক্ষমতায়নের কথা বলতে পারে মানে কখনোই সম্ভব নয় সেটাকে,
1: মানে কতটা আমি নিতে পারলাম।

0: কতটা নিতে পারলাম, দিতে পারলাম, কতটা দিতে পারলাম,
1: নিজে কতটা সমৃদ্ধ হতে করাতে পারলাম,
0: এটা খুব স্বাভাবিক পরিণতি যে আমি নিজে যদি সমৃদ্ধ হই
1: ঠিক
0: তাহলে খুব স্বাভাবিক আমার সংস্পর্শে যারা থাকবেন প্রকৃত স্বনির্ভর মানসিক ভাবে তাহলে তিনি কোনো না কোনো ভাবে প্রভাবিত হবেন এবং প্রতিবেশী তো প্রভাবিত না হয়ে থাকতেই পারবেন না।
1: আমি অনিন্দিতা দীর কাছে আসি, এগিয়ে যাওয়ার কথা তো আমরা বলছি কিন্তু কোথাও কোথাও তো এখনো পর্যন্ত অন্ধকার আছে, সেক্ষেত্রে আরো কি কি সহযোগিতা প্রয়োজন বলে আপনার মনে হয়?
2: আমি দিদির কথাটা আরেকটু এগোবো, কারণ স্বনির্ভর দলে যে মহিলারা আছেন, এখন তো এই প্রশ্নটা হচ্ছে মহিলা সংজ্ঞা কি, কে একজন মহিলা যিনি শরীরে মহিলা যেভাবে জন্মেছেন তিনি, তো এই আলোচনা, এটা খুব ভালো লাগার দিক যে এই আলোচনা শুরু হয়েছে।
1: হ্যাঁ,
2: তো এটা একটা দিক। এগিয়ে যেতে এই যে বলছেন যারা একদম প্রান্তিক রয়েছেন তাদেরকে কিন্তু পরিবর্তন আনা বলতে আমি যেটা বুঝি সেটা কিন্তু হচ্ছে সংস্কৃতির পরিবর্তন, তার মানে হচ্ছে পিতৃতান্ত্রিক নীতির পরিবর্তন এবং যে বৈষম্যমূলক চিন্তাধারা এবং যে নিয়ম নীতিগুলো চলছে তার পরিবর্তন। সেই পরিবর্তন করতে গেলে সব স্তরেই করতে করতে সেটা কিন্তু আলটিমেটলি এক জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু গ্রাম বাংলার কথা বলছি মানে পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্যে কিন্তু সেই পরিবর্তনটা আনতে হবে, লিঙ্গ সমতা বিষয়ক জিনিসগুলোকে অন্তর্ভুক্তি করতে হবে পরিকল্পনার মধ্যে, বাজেট নিয়ে আসতে, এবং সেটা কিন্তু মহিলাদের এই দলই এই গোষ্ঠী এই সমবায়ই পারবে এবং সেখানে কি করে ক্ষমতায় যারা আছেন তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো, প্রশ্নের জবাব দেওয়া, এইটা কিন্তু করতে হবে। কেন আমার এলাকায় মহিলাদের ওপর নির্যাতন হবে, কেন একটা মেয়ে নির্যাতিত হলে সহজে সে থানায় যেতে পারছে না, কেন, এই প্রশ্ন কিন্তু করতে হবে, এবং কেন তাকে বারবার বলা হবে যাই হোক তুমি আবার ফেরত যাও, কেন একজন শিশুর ওপরে যৌন নির্যাতন হলে বলতে হবে যেটা চুপ করে মেনে না, এটা বলা যাবে না, এই রাজনীতিগুলো পাল্টাতে হবে, এই চিন্তাগুলোতে কিন্তু মহিলাদের একটা বড় ভূমিকা আছে এবং সেই দিকেই কিন্তু নিতে হবে।
1: একদম, আমি সুস্মিতাদির কাছে আসি, সময়ও শেষের পথে, সমৃদ্ধি আর স্বনির্ভরতা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
0: কঠিন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে এগুলো চিরাচরিত শব্দগুলোই যদি আমরা দেখি আর কি, আমরা সমৃদ্ধি বলতে আর্থিক সমৃদ্ধির কথা বলি, সম্পদ হলো কিনা, জায়গা জমি হলো কিনা, কতটা আমার কন্ট্রোলের মধ্যে এলো সেই মেটেরিয়ালিস্টিক গেইনটার কথাই আমরা বেশি করে ভাবি। এখন ব্যাপার হচ্ছে যে স্বনির্ভরতার ভাবনাটা কিন্তু আর সমৃদ্ধি দুটোকে যদি কোথাও কোথাও হয়তো একটা মানুষ যদি মানসিকভাবে সমৃদ্ধ হয় তিনি কোথাও কোথাও তিনি স্বাভাবিকভাবেই তিনি স্বনির্ভর হবেন। আমি এখন মানে চাকুরি করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে আমার মনে হয় যে স্বনির্ভরতার মধ্যে যিনি রয়েছেন মানে তিনি স্বনির্ভর হয়ে উঠবার জন্য নিজে চেষ্টা করেন, প্রথমত নিজে চেষ্টা করেন আমি ভালো রোজগার করলাম সেটাই কিন্তু নয়,
1: মানে চিন্তা ভাবনার স্তরে যদি আনতে হবে
0: তাহলে এক ধরনের সমৃদ্ধি কিন্তু ঘটছে আমার ভিতরে।
1: ঠিক,
0: আর এইটা আমি সমার্থক শব্দটা বলবো না কিন্তু এই দুটো কোথায় কোথায় অঙ্গাঙ্গি ভাবে যুক্ত বটে, দুটোকে আলাদা করা যায় না,
1: অর্থাৎ সমান্তরাল বলতে পারি আমরা,
0: সমান্তরাল কোথাও কোথায় মিলে যাওয়া, আলটিমেটলি কোথায় মিলে যাওয়া, না হলে শুধু আর্থিক সমৃদ্ধি দিয়ে আমরা তো সব দিক থেকেই দেখি সমাজকে, তারা কি সত্যি স্বনির্ভর, তারা কি আত্মচিন্তায় সমৃদ্ধ, মানে এটা সম্ভব নয়।
1: তাহলে এখান থেকেই পরের প্রশ্ন, সমৃদ্ধি নাকি স্বনির্ভরতা?
0: এটা প্রশ্ন হিসেবে খুবই জটিল, কিন্তু আমার মনে হয় দুটোকে সমানভাবে নিয়ে দুটোর আলাদা সংজ্ঞা নিজের কাছে পরিষ্কার রাখা দরকার। সমৃদ্ধি বলতে আমি নিজে কি বুঝবো, তবে আমি নিজে কি বুঝছি তার উপরেই আমি অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারবো।
1: ঠিক,
0: আর একই রকম ভাবে স্বনির্ভরতারও সংজ্ঞাগুলো আমি নিজের মতো করে তৈরি করি, অন্যের সাথে কথা বলি, অন্যকে দেখার একটা চেষ্টা করি, এবং পরিবারে এই কালচারটাকে যদি আমি বহন না করতে পারি তাহলে শুধু লোন দিয়ে স্বনির্ভর দল তার পরিবারের লোনটা ঢুকিয়ে দেওয়া একটা কথা আমরা বলি কিন্তু সেটা লোনটা ঢুকিয়ে দিলেই হবে না, পরিবারের ভেতরে এই রুচিটা এই কালচারটা যদি আমি বহন করে না নিয়ে যেতে পারি তাহলে এটা অসম্পূর্ণই থেকে যায়।
1: অনিন্দিতাদি বলুন, আপনি কি বলছেন?
2: আমার যেটা মনে হয় দুটো শব্দের মধ্যে যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে সমতা কিভাবে আনবো, এটা হচ্ছে বোধহয় মেন প্রশ্ন। তো স্বনির্ভর বলি, সমৃদ্ধি বলি, কিভাবে কন্টিনিউয়াসলি

0: বার মানে সমানে ক্ষমতাটাকে আমি সমান জায়গায় নিয়ে আসবো, আমার এবং আমার সন্তানের মধ্যে একটা ক্ষমতার ফারাক আছে, কিন্তু আমার সন্তানও কিভাবে আমার সাথে আমার আমাকে চ্যালেঞ্জ করতে পারছে সেখানেও আমি বন্টন কিভাবে করছি, ক্ষমতা বেশি থাকলে কিভাবে বন্টন করছি, কম থাকলে কিভাবে চেষ্টা করছি ক্ষমতাটা নিতে, এটাই।
1: ক্ষমতার
0: হ্যাঁ,
1: বন্টনটা কি কোনোভাবে আয়ের থেকে আসছে?
0: আয় শুধু নয়, আয় থেকে তো আসছে, এবার ধরুন আপনি আয় করলেন কিন্তু সেই আয়ের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার থেকে সেটাকে দিয়ে দিতে হয়। আপনি আয়ের কথা বলছেন কিন্তু আপনার সম্পত্তির অধিকার নেই, তাহলে আমাদের কিন্তু এই আলোচনাগুলো আরো ভেতরে ঢুকে ঢুকে, যেটা মনে হচ্ছে যে আমরা এটা একটা রূপান্তরকারী একটা পরিবর্তন এনেছি, এটা মানতে হবে যে তখন রূপান্তরকারী পরিবর্তনটা কিন্তু এখন নর্মাল হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের কিন্তু আরেকটু ভাঙতে হবে, আরেকটু ওদিকে যেতে হবে, আরেকটু রূপান্তরকারী পরিবর্তনের দিকে, এবং সেটাই কিন্তু আসলে তো আমরা চাইছি ক্ষমতার সমবন্টন, আসলে তো আমরা সেটা চাইছি। সেদিকে যাওয়ার জন্য অর্থনৈতিক ভাবে দরকার, নিজের জায়গা থেকে দরকার, সমাজের মানুষের পাশে আমার থেকে যার ক্ষমতার কম তাকে দেওয়া, তো এই সবটাই আনতে হবে। তো আমি খুব একটা এই বাইনারির মধ্যে যাব না, এই সব ওইসব।
1: তাহলে সুস্মিতা দি, আপনার কথাতেই আসবো এবং আপনার কথা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব, যে শুধু নারীর স্বনির্ভরতা বা ক্ষমতায়ন কি আমাদের লক্ষ্য?
2: এটা খুব স্বাভাবিকভাবেই নয়, নারী প্রাথমিক পদক্ষেপে ছিলেন, এটা ঠিক কথাই, এবং উনি ওনারাই এগিয়ে নিয়ে গেলেন, এ ব্যাপারেও সত্য স্বাধীনতার পরবর্তী সময়ে, কিন্তু এটা পরিবারের প্রত্যেকটি সদস্যের ভেতরে, স্ত্রী পুরুষ সকলের ভেতরে যদি আমি এটা না আনি বা না চর্চা করি, বা সমাজ বা সরকারেরও একটা বড় ভূমিকা রয়েছে যে আমাদের পুরুষ সদস্যদেরও একেবারে শিশুকাল থেকেও তাকেও এই ধরনের চেতনা, এই ধরনের কথাবার্তা, মোরালি তাকে স্ট্রং করে তোলা। কারণ আমি অত্যাচারের বিরুদ্ধে কত আমি লড়াই করব, একটা সময় ক্লান্ত হয়ে যাব, এবং যেটা হচ্ছেও, সেই জন্য একত্রে সুন্দর একটি সমাজ গঠন, পরিবার গঠনের দিকে যখন আমি এগোবো, তখনই এটা সরকার বলুন, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগ, যারা স্বনির্ভরতার স্বাদ পেলেন তিনি যেন অন্যের ভেতরে সেটা ছড়িয়ে দেন।
1: ঠিক, আমরা আজকে সময়ের জন্য এখানে থেমে যেতে একেবারেই বাধ্য হচ্ছি। আমরা কথা বলছিলাম স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন বিআর আম্বেদকর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরী এবং সমাজকর্মী ও একটি অসরকারি নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। দিদি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ
2: আমাদের পক্ষে থেকে,
0: আমাদের অসংখ্য থেকেও।
1: আর শ্রোত বন্ধুরা, আর তো কোনো কথা বলার সময় নেই, তাই বিদায় নিতে হচ্ছে, আমাকেও বিদায় নিচ্ছি।
3: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: कल सुबह हम वहां आएंगे। अभी इन चित्रों की फिल्म तो उतार लें। गुड मॉर्निंग मिस्टर नीट जी।
1: गुड मॉर्निंग, गुड मॉर्निंग। आइए आइए आइए।
0: हमारे आने से आपको कोई असुविधा तो नहीं हुई?
1: जी नहीं, बिल्कुल नहीं। मैं तो आपकी प्रतीक्षा कर रहा था। ये मेरा भाई है, इल्किर।
0: अच्छा अच्छा।
1: ये आपकी भाषा नहीं बोल सकता, लेकिन आपको चित्र दिखाएगा। कल इसने ये छाल उतारी थी चित्र बनाने के लिए। आप इसे चित्र बनाते देखना चाहते हैं?
2: ये तो बहुत अच्छा होगा, फिर हम उसकी फिल्म भी उतार सकते हैं।
1: जी।
0: अरे वाह, ये तो बड़ी तेजी से हाथ चला रहे हैं। देखो वेलिंडा, इनकी कोई गलती भी नहीं हुई, और देखो ना, कुछ मिटाना भी नहीं पड़ा।
2: वाकई कमाल है।
1: अभ्यास से गलतियां नहीं होती। हमारे बनाए चित्र तो अब दुनिया भर में बिकते हैं।
0: सचमुच?
2: स्टेन, एक चित्र हम भी खरीद लें?
0: हाँ, क्यों नहीं क्यों नहीं। वो अजगर वाला चित्र बड़ा आकर्षक है।
1: लीजिए, ये आपका हुआ।
0: इसकी कीमत?
1: कीमत नहीं लूंगा, हम गगुज्जू आदिवासियों की तरफ से आपको भेंट है।
2: सच?
0: धन्यवाद।
3: ऑस्ट्रेलिया के ये आदिवासी अच्छे चित्रकार तो हैं ही, आज उन्होंने अन्य क्षेत्रों में भी अपना स्थान बना लिया है। वो देश की आर्थिक, सामाजिक और राजनीतिक गतिविधियों में बढ़ चढ़कर हिस्सा लेने लगे हैं।
4: लेकिन कुछ ऐसे भी हैं जिन्हें ये आधुनिकीकरण पचता नहीं। वो अपनी जीवन पद्धति नहीं बदलना चाहते, और क्योंकि अब उन्हें भूमि के अधिकार मिल गए हैं, इसलिए वो अपने क्षेत्र में अपने ढंग से जी सकते हैं। एक तरह से अच्छा भी है। आज हम चाहें तो पाषाण युग की जीवन शैली को प्रत्यक्ष देख तो सकते हैं।
5: ऑस्ट्रेलिया के आदिवासी, अभी आपने सुना।
6: सुनलें विज्ञापन दातार अनुष्ठान, एखन गीतांजलि प्रचार तरंगेर अनुष्ठान।
7: आकाशवाणी खबर पढ़ी सुप्रा चक्रवर्ती। प्रथमे विशेष विशेष खबर। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার জোগ্যাকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রু সহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
8: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হ্যায় ও খুশবু জো হম ভারত কি ধরতি পর পল পল অনুভব।

0: करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
1: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ওয়ায়নাড়ে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে, 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্ক জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়ায়নাড় জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বীরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4-এ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত থানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের

সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ আটে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পড়া এখনকার মতো শেশ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল বিজেপি বলেছে এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার প্রশ্রয়েই যে কোনো অপরাধী রেহাই পাবে না, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার একে দৈব বিচার হিসেবে মন্তব্য করেছেন। এদিকে কংগ্রেসের দাবি, এভাবে এনকাউন্টারের পথে না হেঁটে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তদন্তের দাবি তুলেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ বারুইপুরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠী অবশ্য ঘটনায় সরকারের প্রশংসা করেছে। এই প্রসঙ্গে তারা মমতা ব্যানার্জী সরকারের আনা অপরাজিতা বিলের কথা উল্লেখ করেছে। তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। অন্যদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবীর দাবি।
1: বলছে আমার ছেলের নাম প্রভাস মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, তা আমার ছেলে মারা গেছে, দেখতে চান হাসপাতালে আছে? আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব। আর আমাকে ওর তো আই কার্ড লাগবে, আমি বলি কি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই।
0: আগেই জানানো হয়েছে প্রভাসকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে, এরপর গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধ স্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন। পরে দেহ নিয়ে যাওয়া হবে কাটা পুকুর মর্গে, সেখানেই হবে ময়না তদন্ত। এদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত কবির মোল্লাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে। তাকে বারুইপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

0: এরপর তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মাধবপুর থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত শেখ পিন্টু ও আজম আলী খানের বাড়ি জামালপুর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। ধৃতদের গতকাল বর্ধমান আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্তে পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগম ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গ পৌর নিগম আইন 2006-এর ধারার অধীনে অবিলম্বে বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও, আসানসোলের প্রাক্তন পুর কমিশনার আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নিয়োগ করা হয়েছে প্রশাসক হিসেবে। আগামী 6 মাস অথবা নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তিনি পুর নিগমের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। উল্লেখ, বোর্ড নিয়ে অনিয়ম ও সম্পত্তিকর মকুব সহ একাধিক অভিযোগে আসানসোল পুর নিগমকে 1 জুলাই রাজ্যের তরফে শোকজ করা হয়। পুর পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে নানান সমস্যার কথা শোনেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে, কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এই ব্যাপারে মামলার প্রয়োজন নেই। অন্যদিকে মামলাকারী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, মুখ্যমন্ত্রী যে বিধানসভায় সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা হলফনামা দিয়ে জানাক। এরপর হাইকোর্ট রাজ্যকে 4 সপ্তাহ এবং মামলাকারীকে 6 সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ 113তম জন্মদিনটি নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই দল। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই মামলা দায়ের করতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। অন্যদিকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার 10 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল। একটু পরেই
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
4: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: পিএম জয় আব গরিবোঁ কে জয় বন গই হ্যায়।
6: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
7: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
8: ओलिविया नर्सिंग होम, ओलिविया नर्सिंग होम दमदम नागिर बाजार। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
9: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত।

এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

মহিলা মহল, আপনাদের সঙ্গে আমি শ্রোতমা মুখোপাধ্যায়। আপনাদের অনুভবের কথা আজকে আমার কলম। আমার কলমে এবারের যে বিষয়, সেই বিষয় নিয়ে আপনারা চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, জীবনের সন্ধ্যা তারা। আজ প্রথম চিঠি, প্রথম মেল যিনি পাঠিয়েছেন তিনি হলেন করবিদি। করবিদি পাঠিয়েছেন, কদম করবি কেতকীর বাদল শুভেচ্ছা, একেবারে কয়ের অনুপ্রাস। করবিদি থাকেন 66 বাই নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলিতে। দেখা যাক করবিদি তার জীবনের সন্ধ্যা তারা সম্পর্কে কি বলছেন। বৃষ্টি ভেজে মহিলা মহল। জীবন মানে একটা লম্বা সমুদ্র যাত্রা, ঝড় আসে, ঢেউ ওঠে, মাঝে মাঝে দিক হারিয়ে যায়। আমার সেই যাত্রায় আকাশের সন্ধ্যা তারা হয়ে আছে আমার স্বামী। তার অবদান আমাকে প্রতিদিন দিশা দেয়। যখন চাকরি শুরু করে সবাই বলেছিল, মেয়েদের ঘর সামলানো আর চাকরি একসাথে হবে না। শুধু পতিদেবতাই বলেছিল, তুমি শুরু করো, অসুবিধা হলে দুজনে সামলাব। রাগের মাথায় ভুল করলে মা বকেন, বন্ধু এড়িয়ে যায়, কিন্তু ও আয়না ধরে, আদর করে বলি, তুমি তো এমন না, কাল কথাটা অন্যভাবে বললে হতো। ফলে আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে, নিজের ভুল দেখতে শিখিয়েছে, কিন্তু ছোট করে নয়, বড় করে তুলে। জ্বরে পড়লে রাত জেগেছে, রান্না দেরি হলে নিজে ডিম ভাজা ভাত বসিয়ে দিয়েছে, ওষুধের তারিখ ওর ফোনে অ্যালার্ম দেয়া, বউয়ের কাজ, স্বামীর কাজ, দেয়ালটা ভেঙেছে। তাই আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারি, জানি ঘর ঠিক থাকবে। সম্মান শুধু কথায় না, বাসন মাজার কাজেও বোঝা যায়, সেটা ও আমাকে শিখিয়েছে। ঝড়ের সময়ের ছাতা আর দুঃখের দিনে ঢাল হয়েছে, বুঝিয়েছে বিয়ে মানে শুধু সুখের ফটো নয়, শ্মশানে পাশে দাঁড়ানো। হাসির জ্বালানি। অফিস থেকে ফিরে যখন ক্লান্ত, উনি বাজে গান চালিয়ে নাচেন আর বলেন, তোমার মুড অফ মানে আমার লস। অবদান জীবনকে হালকা করতে শিখিয়েছেন। টেনশনের মাঝে হাসতে পারি, কারণ জানি কেউ একজন জোর করে হাসাবে। শেষ কথা, ধ্রুবতারা আকাশে স্থির থাকে, তাই দেখছে না যায়। আমার স্বামীও তাই, মেজাজ বদলায়, ভালোবাসা কমে না, কথা বদলায় না। পদোন্নতি হলে যেমন হাততালি দেন, জ্বর হলে তেমন জলপট্টি দেন। শাস্ত্রে বলে সাত জন্মের সাথী, আমি এক জন্মেই দেখেছি। উনি পাশে থাকলে পথ হারায় না, আমার সাফল্যের পিছনে, আমার শান্তির পিছনে, আমার আমি হয়ে ওঠার পিছনে তার অবদান নীরব, কিন্তু ধ্রুবতারার মতো স্থির। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ডিগ্রি বা গয়না নয়, এমন একজন মানুষ যিনি রোজ প্রমাণ করেন বিয়ে মানে বাঁধন নয়, ডানা। উৎসর্গ আমার ধ্রুবতারাকে, যিনি আলো হয়ে নয় উত্তর হয়ে আছেন। বাহ, এত সুন্দরভাবে আপনার চিঠি শেষ করেছেন। সত্যি তো ধ্রুবতারা তো আমাদের উত্তর, সে তো স্থির, তার কাছ থেকেই তো আমরা উত্তরটুকু চেয়ে নিই। খুব ভালো থাকুন করবি।

করবিনে 66 বাই আদর আর নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটি হুগলি থেকে পাঠিয়েছেন এই মেল। এবারে চলে আসি আলপনাদি চিঠিতে। আলপনাদি আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। আলোর দিশারি মহিলা মহল, এই যে আপনারা এত সুন্দর সুন্দর সম্বোধন করেন না, এই সম্বোধনের জন্যেই তো এত ভালো লাগে চিঠিগুলো। আরও ছেলেবেলা থেকে দেখে এসেছি ধারে কাছে পাড়া প্রতিবেশী সর্বত্রই মেয়েরা পড়াশোনা না করে দিব্যি হেসে খেলে সময় কাটিয়ে দিচ্ছে। আমিও এই ধারণা পোষণ করে রেখেছিলাম, কিন্তু আমার মা ভেবেছিলেন মেয়েদের মধ্যে যদি শিক্ষার আলো না ঢুকতে পারে তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের গহ্বরে তলিয়ে যাবে। তাই মা আমাদের তার সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে স্লেট খড়ি নিয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করে বইয়ের সঙ্গে সক্ষতার বন্ধনে বেঁধে দিলেন। সে বাঁধন আজও অটুট রয়েছে। মায়ের অক্লান্ত পরিশ্রমে আমরা ক্লাসের সোপানগুলো ভালো রেজাল্ট করে পেরিয়েছিলাম। আমাদের সাফল্য দেখে মা অত্যন্ত খুশি হতেন। মা আজ আমাদের মধ্যে নেই। আমার মা কমলা জানা, আমার জীবনের সন্ধ্যা তারা। মায়ের অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা ও আশীর্বাদকে মাথায় নিয়ে আজ আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করছি। 2015 সালে প্রথম আকাশবাণী কলকাতা রেডিওতে লেখালেখি শুরু করি। প্রাত্যহিকী মহিলা মহলের আমার কলম, এক কলমে দুই নারী আলাপি কলম, বুধ সকালে, প্রত্যাশাতেও 10টি নাটক এবং কিছু কবিতা লিখেছি। বর্তমানে রেডিওই আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, তাই রেডিও আমার জীবনের সন্ধ্যা তারা। একগুচ্ছ গোলাপ ও পুকুরের শাপলা শালুকের শুভেচ্ছা নিও। বা এইটা শুনে না আমার মনটা আরও ভরে গেল। গুচ্ছ গুচ্ছ গোলাপ তো তবু পাই বলুন, কিন্তু পুকুরের শাপলা শালুক সে কি আর সহজে মেলে? তাই একদম প্রাণ ভরে শুভেচ্ছা নিয়ে নিলাম। আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর থেকে লিখেছেন। মা তো সবার জীবনে ধ্রুবতারা বলুন, আর রেডিও যে আপনার জীবনের একটা এত বড় অংশ জুড়ে আছে সেটা জেনে আমরা যারা এপারটায় থাকি তাদের বড্ড আনন্দ হয়, জানেন, মনটা খুশিতে ভরে যায়। খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে জড়িয়ে থাকুন। এবারে চলে আসি মেদিনীপুর থেকে সোজা শ্রীরামপুরে অমূল্যকাননে। অমূল্যকাননে থাকেন অনিতাদি, অনিতা চৌধুরী, অমূল্যকানন শ্রীরামপুর হুগলিতে। দুপুর সাথে আমার কলম, একটা জীবনকে সুগঠিত করতে গেলে তারা নক্ষত্রদের মতো আলো দান করে এগিয়ে নিয়ে যাওয়া একটি মানুষের প্রয়োজন অনস্বীকার্য। সেরকম জীবনের এক সন্ধ্যা তারার কথাই বলি, যার আদর্শ উদার্য অনুপ্রেরণা ন্যায়নীতি নিষ্ঠা জীবনবোধ সংস্কৃতি ইত্যাদি আমাকে মোহিত করেছিল। তিনি ছিলেন অকাল বৈধব্যের শিকার, কাটা চুল, নিরাভরণ, থান পরিহিতা, সংগ্রামী মানসিকতার জীবন পদে পদে শিক্ষা দিত। অক্ষর পরিচয় ছিল না, তবু তিনি ছিলেন কথক শিল্পে। লবকুশ, ননিচোরা, রাধাকৃষ্ণের প্রেম বিরহ ইত্যাদি উপাখ্যানগুলি মুখে মুখে কাহিনী করে শোনাতেন। ছেলেমেয়েদের কথার ছলে বলতেন, হাহাজ আমি গরিব কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়, কাল হয়তো সুদিন ফিরতে পারে। তাই বলে নিজের মানসিকতা চরিত্রকে কালিমালিপ্ত করবে না কখনো। সুদিন ফিরলে যে গুণগুলি নষ্ট হয় সেগুলি পুনরায় ফিরে আসে না। তোমার জীবনের পাল তোমার হাতে, তাকে সঠিকভাবে পরিচালিত করার দায়িত্ব তোমার। মিছিমিছি কারোর উপর দোষ চাপাবে না, জীবনের ভালো মন্দ নিরিবিলিতে বসে ভাববে, সেখান থেকেই সমাধান সূত্র মিলবে। জানোসই আজ আমি তোমাকে চিঠি লিখি বা যতটুকু যা হয়েছি সবটুকু সেই মহান মহীয়সীর ভাবধারায়। তিনি ছিলেন আমার মাতা মহী, আমার আইকন, আমার পথপ্রদর্শক, আমার সন্ধ্যা তারা। নমস্কার, আনতে অনিতা চৌধুরী, অমূল্যকানন শ্রীরামপুর হুগলি থেকে। আহা, কী যে ভালো লাগছে আপনাদের এই কথাগুলো শুনে। কারুর জীবনে মায়ের কথা, মাতামহীর কথা, স্বামীর কথা, ভীষণ ভালো লাগছে
এরকম সন্ধ্যা তারার।

জানতে পেরে। এবারে চলে আসি পরের মেল। পরের মেল পাঠিয়েছেন এল রোড বেলগাছিয়া হাওড়া থেকে নন্দা রায় পোড়েল। হুগলি থেকে চলে এসেছি হাওড়াতে। প্রিয় মহিলা মহল, আমার জীবনের ধ্রুবতারা সেই মানুষ যিনি 19 বছর আগে গত হলেও তার কথা উঠলে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের চোখ ভিজে যায়। আপাত দৃষ্টিতে দৃঢ় চেথা রাজবাড়ি হলেও শিশুর মতো সরল ছিলেন। ছিলেন আদর্শবান, ন্যায়নিষ্ঠ, সততার প্রতীক। নির্ভীক আর সমাজসেবামূলক কাজকর্মই ছিল তাঁর চালিকা শক্তির পাথেয়। তার দান ধ্যান ছিল সর্বজনবিদিত। কোনো মানুষ কখনো খালি হাতে তার কাছ থেকে ফেরেননি। অঞ্চলে 2টো গ্রন্থাগার, 2টো উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় স্থাপনে তাঁর অবদান অনস্বীকার্য। নিজের পাড়ায় বয়স্কদের শিক্ষার জন্য 1টা নৈশ বিদ্যালয়, পরে সেটাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সংঘ গড়ে সেখানে বক্সিং, কুস্তি, যোগ ব্যায়াম, জিমনাস্টিক, লাঠি, নৃত্য ইত্যাদি এবং সেই সঙ্গে যাত্রা, নাটক, নাচ, গান, প্যারেড বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তাঁর মতে কঠোর পরিশ্রম আর সত্যে অবিচল থাকলে মাথা নত করতে লাগে না। তিনি একটি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও অন্যান্য দলের কাছেও তিনি সমান গ্রহণীয় ও শ্রদ্ধাশীল। তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন, তিনি আমার বাবা। ধন্যবাদ আনতে নন্দা রায় পোড়েল, এল রোড বেলগাছিয়া হাওড়া থেকে লিখেছেন এই মেল। এবারে আবার চলে যাই মেদিনীপুরে, তবে এবারে পূর্ব মেদিনীপুর। কানন রণসিংহ পাঠিয়েছেন রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রিয়া মহিলা মহল, জীবনের উষাকাল থেকে উপান্ত বেলা পর্যন্ত এই দীর্ঘ কোলাহল মুখর চেনা অচেনার পথে আপনজন হিসেবে সাথী ছিল কত শত পরিজন, সকলেই আমার আমার পিতামাতা, ভাই বোন, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন। সম্পর্কের কি দৃঢ় বন্ধন মায়াময় জগতে! তখন মনের আকাশে উদীয়মান শুকতারার ঔজ্জ্বল্যে সব যেন স্বপ্নময়। শারীরিক মানসিক নানান পরিবর্তনের মধ্যে দিয়ে গা বেয়ে গড়িয়ে গেছে চাপল্যে ভরা শৈশব, কৈশোর, যৌবনের জৌলুসতা। কঠোর বাস্তবের উপর দাঁড়িয়ে পরম নিষ্ঠা, অটল আত্মবিশ্বাসের কঠিন ভিতের উপর নিজের একটা পরিচয় ও সত্তা খুঁজে পাওয়ার লড়াইয়ে পথ ক্রমশ অগ্রসর হয়েছে। চড়াই উতরাইয়ের বৈচিত্র্যময় সমীকরণে কর্তব্যবোধ, দায়িত্ব পালনে পার্থিব ও অপার্থিব সার্থকতা ও ব্যর্থতার মাঝে আত্মবিশ্লেষণে জীবন অভিনিবিষ্ট হল অন্তর্মুখী হওয়ার। ঠিক তখন গধূলি ছায়া পড়ল সমাসক্ত জীবনের ওপর। শুকতারা থেকে সন্ধ্যাতারার গন্তব্যের অনিত্য পথে আমার একমাত্র বন্ধু বই, যে আমার এই গধূলি বেলায় সন্ধ্যাতারার মতো স্নিগ্ধ আলোটুকু ছড়িয়ে দিয়েছে ক্লান্ত, নীরব, শান্ত, সমাহিত অবসন্ন কালে। উৎকৃষ্ট বই আমার জ্ঞানদাত্রী রূপে, শান্তি রূপে, পথ নির্দেশক রূপে, পড়ন্ত বেলার সঙ্গী। এই নির্ভর সঙ্গীকে পেতে চাই জীবনের শেষ পাতা পর্যন্ত। মেঘলা দিনের শুভেচ্ছা সহ কানন রণসিংহ রাজাবাজার তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। কি যে ভালো লিখছেন না আপনারা আপনাদের এই মনের কথাগুলো, আহা, পড়তে পড়তে মনটা একেবারে ভরে উঠছে জানেন। এবারে চলে যাই মুর্শিদাবাদে। রেখা মুখোপাধ্যায় সাটুই থেকে পাঠিয়েছেন এই চিঠি। সখী মহিলা মহল,

0: তুমি জুলাই মাসে জানতে চেয়েছো জীবনের সন্ধ্যা তারার কথা। সূর্য ডোবার পর পশ্চিম আকাশে ও ভোরবেলায় সূর্য উদয়ের পরে পূর্ব আকাশে যে উজ্জ্বল তারাটি দেখতে পাই, সেই তারাতেই তো সন্ধ্যা তারা বা সুখ তারা। সময়ের কাছে শিক্ষা নিয়ে আমার জীবন এগিয়ে চলেছে আগামীর পথে। শিশুকাল থেকে আমার শিক্ষাগুরু সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে, ওনাদের শিক্ষা আমাদের সমৃদ্ধ করেছে। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, সব সময় মনের সঙ্গে লড়াই চলত, ছেলেটি কেমন হবে, তার সঙ্গে মানিয়ে চলতে পারব তো, এই ধরনের নানা প্রশ্ন মনের মধ্যে ভিড় করে থাকত। বিয়ের পরে যত দিন এগিয়েছে দেখলাম আমার ভাবনাগুলো ভুল ছিল, সে যে কখন আমার কাছের বন্ধু হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি গ্রামের মেয়ে, হিন্দিতে কথা বলতে পারতাম না। যখন ওনার চাকুরিস্থল ঝাড়খণ্ডে যাই, উনি আমাকে হিন্দিতে কথা বলতে শিখিয়েছেন, ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখিয়েছেন। সময় পেলেই উনি আমার কাজে হাত লাগাতেন, আমার ইচ্ছের মূল্য দিয়েছেন সব সময়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি ওনার মতো একজন মানুষকে স্বামী ও বন্ধু হিসেবে পেয়ে। উনি শিখিয়েছেন আমাকে জীবনকে চিনতে, ওনার মাধ্যমেই আমি আকাশবাণীকে বন্ধু তথা শিক্ষাগুরু হিসেবে পেয়েছি। উনি অবসর নেওয়ার পর পূর্বে যখন বাড়ি তৈরি করার জন্য জায়গা আমার নামে কিনলেন, আমি বলি তোমার তো মেয়ে আছে, তার নামে কিনলে না কেন? ওনার উত্তরটি শুনে আমি চোখের জল আটকাতে পারিনি। উনি বললেন, সবাই বলে মেয়েদের নিজের বাড়ি হয় না, হয় এক বাপের বাড়ি নয়তো শ্বশুর বাড়ি, কিন্তু আমাদের বাড়ির মালিক হবে তুমি, আমি বাস করব তোমার বাড়িতে। সখী মহিলা মহল, যার মন আকাশের মতো বড়, সেই মানুষটি আমার সন্ধ্যা তারা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত আমার আকাশে উজ্জ্বল হয়ে জ্বলুক আমার সন্ধ্যা তারা। রেখা মুখোপাধ্যায়, সাটুই, মুর্শিদাবাদ থেকে। আমিও চাই আপনারা দুজনে এরকমভাবেই ভালো থাকুন, খুব ভালো থাকুন, এবং আমাদের নিজেদের বাড়ি থাক। আজকের মতো মহিলা মহল এই পর্যন্তই। আমি
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 2:05 হয়ে 38 সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি লোকগীতির অনুরোধের আসরে স্বাগত। একে একে রাখবো আপনাদের গানের অনুরোধ। শুরু করব রুনা লায়লার গাওয়া গান দিয়ে। শুনতে চেয়েছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বন্ধু। লিখছেন বিশ্বনাথ দালাল চামেলি, দালাল মারগ্রাম, মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

একদম কম শোনা লোকগীতির অনুরোধ করে থাকি, কখনো পাই কখনো পাই না। যেমন বিষ্ণুপদ দাসের গাওয়া গান শুনতে চেয়েছেন বন্ধু, পরাণের হুক্কারে তোর নাম কে রাখিল ডাবা। সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া অরবিন্দনগর থেকে অনুরোধ করেছেন এই গানের, শোনাতেই হয় আর সঙ্গে যখন রয়েছে, তাই না?

পূর্ণদাস বাউলের গাওয়া গান শুনতে চান, অনুরোধ করেছেন আপনারা ইন্দ্রজিৎ মণ্ডল, ষষ্ঠী মণ্ডল, সুখেন বিশ্বাস। রইল আপনাদের অনুরোধের গান।

শ্রোতা বন্ধু শুনতে চেয়েছিলেন গোষ্ঠগোপাল দাসের গাওয়া এই গানখানি, তাই শুনিয়ে দিলাম। কিন্তু কোন বন্ধু? আমার মনে হচ্ছে যতদূর যে, আচ্ছা, অনেকেই আসলে অনুরোধ করেছেন, কিন্তু এই গানটির অনুরোধ করেছেন আমার কোন বন্ধু, নামটা তার কোথায় গেল? আচ্ছা, যদি আমি পাই তাহলে আবার নিশ্চয়ই বলবো যে গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানখানি কোন বন্ধু শুনতে চেয়েছিলেন। নামটি এক্ষুনি দেখতে পাচ্ছি না। রোহিত কর্মকার, আপনারা অন্য গান শুনতে চেয়েছেন, আচ্ছা শোনাচ্ছি। গোষ্ঠগোপাল দাসের গাওয়া অন্য গান শুনতে চেয়েছেন তালপুকুর থেকে বন্ধুরা, সেখানে যাব। তবে তার আগে শোনাই যে, না, আপনারাও শুনতে চেয়েছেন গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান, তবে অন্য গান। আচ্ছা, ত্রিমোহিনী নওদা মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল মিতা সৃজা চুমকি সঞ্জয় ধনঞ্জয় শ্রীহান পাল, আপনাদের অনুরোধেই শোনালাম গোষ্ঠগোপাল দাসের গাওয়া এই গানখানি। আবার আমরা যাব পরের গানে, তবে এবারে আপনাদের শোনাবো আমাদের আর এক নিয়মিত বন্ধু, যিনি

অনেকগুলো গানের তালিকা পাঠিয়েছেন। আচ্ছা, পাঠিয়েছেন অদিতি ঘোষ, রুমা, রিপন ঘোষ, গোপালনগর, খড়খড়ি ব্রিজ, জঙ্গিপুর থেকে। আচ্ছা, রঘুনাথগঞ্জ থেকে পাঠিয়েছেন অনুরোধ। আচ্ছা, আপনারা রুনা লায়লার গাওয়া গান শুনতে চেয়েছেন, বাড়ির মানুষ কয়, আরে আরেকটি গান উল্লেখ আপনারা করেছেন। আচ্ছা, এই গানটি শোনাই আমি, যদিও শুনতে চেয়েছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বাড়ির মানুষ কয়, দেখি তো কোথায় গেল গানটি। রুনা লায়লার গাওয়া গান শুনতে চেয়েছেন বন্ধু, একটু সময় নিচ্ছি বটে, কিন্তু শোনাবো, কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। বাড়ির মানুষ কয় আমায় ভূতে ধরেছেন, কিন্তু কোথায় গেল গানটি। মার্জনা করবেন, পাচ্ছি না, বরং আমি আপনাকে খাঁচার ভিতর অচিন পাখি শোনাই, আর যদি আবার পেয়ে যায় তাহলে নিশ্চয়ই আরও একবার শুনবো আমরা রুনা লায়লার গাওয়া গান, কোনো অসুবিধে নেই। রইল আপনাদের অনুরোধের গান থেকে প্রথম গানটি, কেমন

পাঁচগ্রাম থেকে অসিত বেহারা, মিমো বেহারা, দেব বেহারা। পাঁচগ্রাম মোবারকপুর থেকে আনিকুল শেখ, নুরেসা খাতুন, সাবির শেখ। পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদের বন্ধুরা। শুনতে চেয়েছেন গোষ্ঠগোপাল দাসের গাওয়া এই গানটি, রইল।

শুনলেন গোষ্ঠ গোপাল দাসের গাওয়া আরও একখানি গান। শুনতে চেয়েছিলেন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথই এবং কৌশিক ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। শোনালাম আপনাদের অনুরোধের গান। এত অধৈর্য হলে ভালো লাগে, সময় দিতে হবে তো। বন্ধু মেসেজ করেছেন রতন ব্যানার্জি, ইস এটা আপনার কাছ থেকে শুনতে চাইনি। লিখেছেন, অনুষ্ঠান শুনছি, ভালোই লাগছে, মনে হচ্ছে আজ আমার গানটা বোধহয় শুনতে পাবো না। না শুনতে পেলেও সঙ্গে আছি, ভালো থাকবেন দিদি। কেন শুনতে পাবেন না, আজকে তো লোকগীতির অনুরোধের আসর অনেকখানি সময় হয়, তাই না? 2:05 থেকে শুরু হয় একেবারে 3:00 পর্যন্ত, নিশ্চয়ই শোনাবো। আজ তো আমি বলবো অনুরোধ অনেক কম, আমি সময় কাটাবো কী করে সেটাই ভাবছি। রইল আপনার অনুরোধের গান। আপনি শুনতে চেয়েছেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

আমাদের নিয়মিত আরেক শ্রোতা বন্ধু রাজু দাস বৈরাগ্য করিমপুর বাঁশবাড়িয়া থেকে শুনতে চেয়েছিলেন হেমাঙ্গ বিশ্বাসের গাওয়া গান। সবসময় তো থাকেও না সঙ্গে।

তাই না? যে কারণে পেয়ে উঠি না, একই সঙ্গে এই গান শোনালাম, উপহার দিলাম বলতে পারি। হিতেন্দ্র দাস প্রায়ই আপনি মেসেজ করেন আসাম থেকে, আপনার জন্য শুনিয়ে দিলাম গানটি। এবারে আসব পরের অনুরোধের গানে। যাওয়ার আগে আসলে অনেকেই শুনতে চেয়েছেন গোষ্ঠগোপাল দাসের গাওয়া গান, যদিও আমাদের একটি অলিখিত নিয়ম রয়েছে একজন শিল্পীর পাঁচটি ছটি গান আমরা শোনাতে পারি না, তবু আবদার যখন আপনাদের দেখব কজনকে তাদের পছন্দের গান আমি আজ শোনাতে পারি। এবারে অমর পালের গাওয়া একখানি গান আপনাদের শোনাই।

উনি হচ্ছে ইসরাফিল শেখ, খড়িকাডাঙ্গা 5 গ্রাম। কিন্তু নাম দেখছি যে নমস্কার দিদি, আমি বলছি সরপুর থেকে, সরপুর থেকে বলছি শুভেন্দু দেব বলছি, আমি সঙ্গে আছি। আচ্ছা, কিন্তু তার সঙ্গে প্রচুর ছবি, এটা কেন? এটা করতে হয় না, কেমন? এই তো আমাদের সঙ্গে রয়েছে বন্ধুরা, জেনে আমাদের আনন্দ হচ্ছে।

আমি চেষ্টা করছি সাধ্য মতন যাতে গান শুনিয়ে আপনাদের আনন্দ দিতে পারি, কেমন? আচ্ছা, আমাদেরই আর এক বন্ধু, কে নামটা তো খুঁজে পাচ্ছে না, রাখালদাস বাউলের কণ্ঠে আপনার পছন্দের একটি গান শোনানোর অনুরোধ জানিয়েছেন মৌমিতা ভট্টাচার্য, রুবি আশিস এবং অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। দেখেছেন কখন থেকে আমি সাজিয়ে গুছিয়ে বসে রয়েছি গান শোনাবো বলে। তো শুনিয়ে দিই আপনাদের অনুরোধের গানটি, শিল্পী রাখালদাস বাউল।

মুর্শিদাবাদ থেকে, সঙ্গে তুষার ঘোষ, প্রণব পাল, আশিস মণ্ডল, কাদির শেখ। করিমপুর আনন্দপল্লী থেকে টিঙ্কু রায়, টুম্পা রায়, অনি এবং অংশু রায়, সকলের অনুরোধে শুনছেন এই গান, রাধারমণের গান, সুরজিতের কণ্ঠে, সুরজিৎ চট্টোপাধ্যায়।

আজ লোকগীতির অনুরোধের আসরের শেষ গান গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, অবশ্যই বন্ধুদের অনুরোধে খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, পরিমল মণ্ডল, বিশপ সরকার, নূর ইসলাম, আব্দুল রহমান, তালপুকুর হাঁড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে শুনতে।

0: attacks on its Hormuzgan province and the port city of Mashhad. According to Iranian media, the Islamic Revolutionary Guard Corps, Navy, and Aerospace Forces carried out a joint missile and drone operation targeting 85 U.S. military facilities. The U.S. has carried out a fresh round of airstrikes on Iran, targeting more than 80 locations in response to Iran's latest attacks on commercial ships passing through the Strait of Hormuz. According to U.S. Central Command, the strikes targeted Iranian air defense systems, command and control centers, coastal radar sites, anti-ship missile systems, and more than 60 Islamic Revolutionary Guard Corps fast boats in and around the Strait of Hormuz. The IMD has issued an orange color warning for heavy rainfall and thunderstorm over central and eastern parts of the country. The weather department also forecast moderate to heavy rainfall over Jammu and Kashmir, Ladakh, Haryana, Chandigarh and Himachal Pradesh. In football, Switzerland beat Colombia 4-3 in a penalty shootout in Vancouver to reach the quarterfinals of FIFA World Cup for the first time since 1954. With this win, Argentina will play against Switzerland in the quarterfinals. And that is the end of this news bulletin.
1: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের এইচপিভি টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

নমস্কার বন্ধুরা, দূরে কাছের যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের দিনান্তিকায়। আচ্ছা, আমরা বেড়াতে কে ভালোবাসি না বলুন তো? হ্যাঁ, বলবেন এ কথা, মন তো ছুটে যেতে চায়, চার দেয়ালের বাঁধন থেকে মুক্তি কে না চায়। কারণ নিজের চেয়ে আমরা কাউকেই বেশি ভালোবাসি না, নাই বা পারলাম ঘরের চার দেয়ালের বাঁধন ভেঙেই দূরে কোথাও কু ঝিকঝিক করে পারি না দিতে। কিন্তু মানুষ ভ্রমণ চলছে, আর যে মানুষ ঘরের সমস্ত বাধা উপেক্ষা করে প্রকৃতির কোলে নিজেকে মিলিয়ে নিতে ভালোবাসতেন, তেমন মানুষের সংখ্যা বিরল নয়। আবার আমাদের মতন যারা নিতান্ত নিরুপায় হয়ে মানুষ ভ্রমণ করছেন, পড়ে পড়ে পৌঁছে যাচ্ছেন সেই ভিন দেশে, তেমন মানুষের সংখ্যাও বিরল নয়। আজ বলবো এমন একজন মানুষের কথা। তার আগে প্রত্যেক দিনের মতোই একটা গান শোনাই আপনাদের।

0: গানের পরেই ফিরে এলাম দিনান্তিকায়। আজ আপনাদের শোনাব এমন একজন মানুষের গল্প, গল্পই বটে, কারণ নানান বিরুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটিয়েও যাকে আটকে রাখা যেত না ঘরের চার দেয়ালের মধ্যে।
1: গতকাল ছিল
0: তার জন্মদিন। তিনি খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং অবশ্যই পরিব্রাজক প্রবোধ কুমার সান্যাল। কল্লোল যুগের লেখক গোষ্ঠীর জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং একই সঙ্গে বলতে হয় খুব জনপ্রিয় সাহিত্যিক তিনি। আজ তাঁরই কাহিনী শোনাবো আপনাদের। আপনাদের মনে হতেই পারে এত সাহিত্যিক থাকতে আজ তাঁর কথা কেন। ওই যে বললাম, তিনি চিরপরিব্রাজক, চিরতীর্থপথিক এবং সাহিত্যিক। তার বেড়ানোর গল্প ও রসদ তুলে এনেছেন পাঠকদের জন্য। তার সাহিত্য সাধনা বিচিত্র পথগামী। তিনি চিরপরিব্রাজক। নিজের সম্পর্কে বলতে গিয়ে সদর্পে বলতেন, আমি সর্বপ্রকার সামাজিক শাসনের বিরোধী, জন্মের থেকে নিহিলিস্ট, জীবন ধর্মে পেগান। তিনি সাহিত্যিক প্রবোধ কুমার সান্যাল। নিজেকে গোষ্ঠীবদ্ধ করতে চাননি, ভালোবাসতেন না পরিচয় দিতে এভাবে। প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়ে নেতিপ্রত্যয় কল্লোলের সাহিত্যিকদের উৎসাহিত করেছিল।

প্রবোধ কুমার কিন্তু এই সমস্ত প্রভাব কাটিয়ে উঠেছিলেন নিজের স্বভাবগুণেই। কেমন তার জীবন বলবো তো একটা গানের পর ফিরে এসে।

সময়টা 1905। আপামর বাঙালি স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে রয়েছেন বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের দিকে। সকালের কাগজে কলকাতার গুয়াবাগানের 4 নম্বর রাধানাথ বোস লেনে সেই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রবোধ কুমার। হ্যাঁ, সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি তার, কিন্তু যেটুকু সচ্ছলতা ছিল রাতারাতি হৃদরোগে যখন বাবাকে হারিয়ে ফেললেন তখন চরম আর্থিক বিপর্যয়। অবশ্য সৃষ্টির মূলে অনেকেরই এইরকম বিপর্যয় থাকে, কিন্তু বিপর্যয় তাকে বন্ধ করতে পারে না, তার লেখনীকে স্তব্ধ করতে পারে না। তবে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা পেয়েছিলেন দিদিমা এবং মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে পেয়েছিলেন সাহিত্য পাঠের প্রথম আস্বাদ। শুনলে অবাক হবেন, মাত্র 4 বছর বয়সে ভাগলপুরে পিসিমার বাড়ি বেড়াতে যাওয়াই ছিল প্রবোধ কুমারের প্রথম বাড়ির বাইরে যাওয়ার অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা তাকে এতখানি আনন্দ দিয়েছিল যে পরবর্তীকালে দিদিমার মুখে কাশি যাওয়ার গল্প শুনে ওই বয়সেই, মানে প্রায় 4-5 বছর বয়সেই, এক দুপুরবেলা সবাইকে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন কলকাতার পথে হেঁটে কাশি যাওয়ার রাস্তা খুঁজে নিতে। ভাবুন কাণ্ড, তার মানে চার দেওয়াল অনেক মানুষকেই আটকে রাখতে পারে না যার ভেতরে থাকে একটা উড়ু উড়ু করা মন। নইলে 4-5 বছরের একটি ছোট্ট বালক সে কিনা যাবে পায়ে হেঁটে কাশি? তবে ভাগ্যক্রমে সেদিন রাস্তার এক পাহাড়ওয়ালার নজরে পড়ে যান সেই ছোট্ট বালক। কোলে করে বাগবাজারের বাড়িতে ফিরিয়ে দিয়ে গেছিলেন সন্ধ্যাবেলা। ছোটবেলায় মাকে দেখতেন প্রহ্লাদ চরিত্রে ডুবে থাকতে। চালতা বাগানে রঘুপণ্ডিতের পাঠশালায় 3 পয়সা একখানা স্লেট, 1 পয়সা 2 পেন্সিল, বর্ণপরিচয় এক

পয়সা, বোধোদয় 1 পয়সা, এক আনা পণ্ডিতের প্রণামী দিয়ে ছোট্ট প্রবোধকে ভর্তি করিয়ে দিয়েছিলেন দিদিমা। কিন্তু পুঁটি বাগানের সংকীর্ণ পথ দিয়ে বর্ষাকালে শীত শীত ভাব, কাজে জড়তা, থই থই জল পেরিয়ে পাঠশালায় যেতে যেতে যখনই তার সর্বাঙ্গ বেয়ে বর্ষার ধারা নেমেছে, চোখ বন্ধ করে তিনি ভেবেছেন সবাই থাকুক আশ্রয়ে, সুখে থাকুক। কিন্তু তিনি বেরিয়ে পড়বেন, কারণ তার ভেতরের প্রাণ চেতনার সঙ্গে যোগ রয়েছে বাইরের বর্ষার জল দাঁড়ানো পথের, দুর্যোগের আর ওই দিগন্ত জোড়া কাতর ভাবটির। 4 বছর, 12 বছর, 14 বছর পাঠশালার পাঠ চুকিয়ে এবারে তিনি স্কটিশ চার্চ স্কুলে বিনা বেতনের ছাত্র। দিদিমার বাড়ি বিক্রি হয়ে যাওয়ায় বিরাট একান্নবর্তী পরিবার ছিটকে গেছেন শহরের নানা প্রান্তে। আর্থিক অনটন তখন তার নিত্য সঙ্গী। ভাড়া বাড়িতে বাস, 3 পয়সায় একদিস্তে কাগজ কিনে চালাতে হতো 3 মাস। বন্ধু হিসেবে পেয়েছিলেন রবীন্দ্রনাথ সরকারকে। হাতে এসে পৌঁছেছিল হাসি খুশি ছবি ও গল্প এবং দাদামশায়ের থোলের মতো বই। আর সেই সব বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর তার মনে কল্পনার ফানু সরিয়েছিল। অনুপ্রাণিত হয়েছিলেন, সৃষ্টির অঙ্কুর তখনই যেন প্রকাশ পাওয়ার জন্য ব্যাকুল। রামায়ণ মহাভারত যেমন তাকে চিরকালীন সাহিত্যের পরিচয় দিয়েছিল, তেমনি বাইবেল কোরআন সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধার আসনটিও পেতে দিয়েছিল তার মনে। 10 বছর বয়সেই চুচুরই মেজমাসিমার বাড়িতে গিয়ে পড়ে ফেলেছিলেন জলধর সেনের হিমালয় এবং ডক্টর সোয়েন হেডিনের ট্রান্স হিমালয়ান্স। এই বই দুটি হিমালয়কে দেখার, হিমালয়কে দেখবার প্রবল ইচ্ছে সেই বয়সেই গেঁথে গিয়েছিল তার মনে। এবারে আর কাশি নয়, পাড়ি দিতে হবে হিমালয়। ফলে একদিকে কখনো ঘুড়ি উড়িয়ে, কখনো ঝন্টু মাস্টারের টিকি ধরে টেনে স্কুল থেকে বিতাড়ন, কখনো দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চিত্তরঞ্জন দাসের আহ্বানে জেল খেটে কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখলেন। তখনই মাইকেলি ঢঙে প্রয়াত পণ্ডিত মশায়ের জন্য শোকগাথা লিখলেন। বাংলার ছোটলাটের হাত থেকে তামার মেডেল নিয়ে শঙ্খ পত্রিকায় প্রথম প্রবন্ধ প্রকাশ, দিদিমার জন্য লুকিয়ে শ্যামাসঙ্গীত রচনা, কবিতা এবং গল্প লেখার নেশায় বুঁদ হয়ে থেকেছেন। তার এই নেশা ছাড়ানোর জন্য নানান রকম চেষ্টা না ফল দেয়নি। আর রাতে ঘরে আলো জ্বেলে যখন খরচ কমানোর অজুহাতে আলো নিভিয়ে দিতে হতো, তাই বিকেল হতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতেন শিয়ালদা রেল স্টেশনের শান বাঁধানো একটা জায়গা খুঁজে নিয়ে একা একা বসে লিখতে, কারণ এখানে আলো জ্বালানোর খরচ নেই। পাশেই মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে ট্রেন ঝমঝমিয়ে, আর মনের মধ্যে কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের মেলা। এভাবেই 1922 সালে কাশীতে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনে খুব কাছ থেকে প্রথম দেখলেন রবীন্দ্রনাথকে। তারপর কী হলো চলুন গান শুনুন, ফিরে আসি কথায়।

রবীন্দ্রনাথকে দেখলেন 1922-এর কাশীতে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে, আর তারপর পড়াশুনো একেবারে শিখেই উঠল, কারণ মাথার মধ্যে বিজবিজ করছিল লেখার পোকা। মনে হলো গল্প লিখতে না পারলে জীবন বৃথা, অবহেলিত অপমানিত নিপীড়িত মানুষের গল্প লিখতে হবে তাকে। আর সেই সব গল্প বন্ধুর হাত ঘুরে এসে পৌঁছলো সোনার বাংলা, মজলিশ, কল্লোল পত্রিকার সম্পাদকদের হাতে। কল্লোল পত্রিকায় ছাপা হলো মার্জনা গল্পটি। গল্প লেখার পাশাপাশি ব্যবসা করেও চেষ্টা করছেন রোজগারের। কলকাতার সে সময়ের লবণহ্রদ এলাকায় কখনো মাছের ব্যবসা করছেন, কখনো শিয়ালদা লাইনে ট্রেনের কামরায় ফেরি করছেন বিচিত্রা পত্রিকা। অতুলপ্রসাদ সেনের উত্তরা পত্রিকার ক্যানভাসার হয়ে ঘুরেছেন বিহারে। আলমবাজারের জুট মিল, শ্রীরামপুরের ডাকঘর, বারাণসীর ইন্ডিয়া প্রেসেও চাকরি করেছেন। আবার এরই মধ্যে মাধুরী দেবী ছদ্মনামে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন করুণাময়ী পদক। এমনই তার জীবন। তবে ওই যে বলে না, জীবন কি আর সকলের মন্দাক্রান্তা তালে বয়ে চলে, সেখানে চড়াই আছে, উত্তরাই আছে, ফুল বেছানো পথ থাকুক না থাকুক, কাঁটা আর পাথুরে পথ সকলের নিত্যসঙ্গী। ব্যতিক্রম নন প্রবোধ কুমার সান্যাল, তাই মজবুত শরীর, পরিশ্রম করতে ক্লান্তি ছিল না কখনো, ভ্রমণের ধকলও তিনি সামলেছেন অনায়াসে। মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়ে পড়েছেন হরিদ্বারের পথে, আর যে হিমালয়কে স্বপ্ন দেখেছেন, বারবার যাওয়ার জন্য মনটা আঁকুপাঁকু করে উঠেছে, হরিদ্বারে গিয়েই প্রথমবার দেখলেন হিমালয়কে খুব কাছ থেকে। এরপরেই কলকাতায় ফিরেই কয়েক মাসের মধ্যেই বন্ধুর সঙ্গে পাড়ি দিলেন রেঙ্গুন, নিলেন এবারে সেনাবাহিনীতে চাকরি, চললেন রাওয়ালপিণ্ডির মারি পাহাড়ে। সেখানে চাকরি করার ফাঁকে মাঝে মাঝে ঘুরে দেখেছেন পাহাড়ি পথ, রাওয়ালপিণ্ডি, চিত্রল, পেশোয়ার। লক্ষ্য করতেন পাঠান মানুষদের আচার আচরণ, খাওয়া দাওয়া। 1928-এ প্রকাশিত হলো তার প্রথম উপন্যাস যাযাবর। একে একে চলে গেলেন মামা দিদিমা, তার প্রথম উৎসাহদাতা। কিন্তু থেমে থাকল না তার লেখা। দার্শনিক প্রবন্ধ, নিশিপদ্ম এবং কলরব গল্প দুটি পড়ে প্রবোধ কুমার সম্পর্কে কৌতূহলী হয়ে পড়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। পরিচয় পত্রিকায় প্রবোধ কুমারের লেখা নিয়ে তার মূল্যবান মতামত দিয়েছিলেন। থেমে থাকেনি তার পথ চলা। তিনি একবার নরেন্দ্রদেবকে ধমকে দিয়ে বলেছিলেন, সাহিত্য করে কারো ভাত জোটে? খেতে না পেয়ে পথে পথে ঘুরবি, লেখকদের দুর্দশা দেখতে পাচ্ছিস না চারিদিকে? তোরা তো সামান্য, রবি ঠাকুরের বই কখনো বিক্রি হয় বাজারে? এই প্রশ্ন প্রবোধ কুমার সান্যালের। হ্যাঁ, তাই বলে জীবন তো থেমে থাকে না। এই সময়টায় অত্যন্ত উশৃঙ্খল জীবনযাপন করেছেন। বাঁধন নেই, আগল নেই, মানসিক প্রশান্তি নেই, তবে স্বাস্থ্যের বাঁধন কঠিন, সাংঘাতিক, তাই কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। 1983 সালে 17 এপ্রিল 78 বছর বয়সে জীবন অবসান ঘটে এই সাহিত্যিকের। তবে প্রশ্ন রেখে গিয়েছেন আপামর জনতার কাছে, মানবযাত্রী কি একদিন স্বর্গরাজ্য প্রতিষ্ঠার কল্পনায় তীর্থযাত্রা করবে? না, সময় বলবে সে কথা। তবে লেখার পরতে পরতে নানান প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভাবী প্রজন্মের কাছে, মানুষের কাছে। এমনই প্রবোধ কুমার সান্যাল।

0: তার কথা একদিনে বলে শেষ হবার নয়, অনেক অনেক অজানা কথা রয়ে গেল আড়ালে। ভালো থাকুন, দিনান্তিকা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম দেবী সরকার মুখোপাধ্যায়।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নাম্বারে ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠানের শেষ গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

কোথা ও দিয়ার ফেরি ধারা আশা জয় ধ্বজা ওই যে তোমার গগন জোড়ে পূর্বতে কোন পশ্চিমেতে যায় রে ওড়ে জয় ধ্বজা ওই যে তোমার গগন জোড়ে পূর্বতে কোন পশ্চিমেতে যায় রে ওড়ে গুরু গুরু ভেরি ধরে জয় সারা আশা কোথা হতে আজ তেরি সারা আশা নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায় আবার দোলায় দোলায় শালের

দোলায় শালের মনকে মাথায় নাচের নেশা লাগলো। আকাশ হতে আকাশে কাট ছুটো ছুটি বনে বনে মেঘের ছায়া লুটো পুটি, আকাশ হতে আকাশে কার ছুটো ছুটি বনে বনে মেঘের ছায়া লুটো পুটি ভরা নদী

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সাগর সেন, মিতা হক এবং দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নাম্বারে ডায়াল করতে পারেন অথবা ডায়াল করতে পারেন 03482259648। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি। অনুষ্ঠানের প্রথম গান ফিরোজা বেগমের কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। নজরুল গীতির আসরের শিল্পীরা ছিলেন ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অঞ্জলি মুখোপাধ্যায়, এবং শেষ গানটি শুনলেন কেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। নজরুল গীতির আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা যারা চাষবাস করি, আমরা জমিতে সার তো ব্যবহার করি, দু রকম সার ব্যবহার করি, জৈব সার ব্যবহার করি আর রাসায়নিক সারও ব্যবহার করি। আবার মাঝে মাঝে আমরা শুনি সবুজ সার, এখন আবার নতুন করে এসেছে ব্রাউন সার। তো এই সবুজ সার বা গ্রিন ম্যানিওর, ব্রাউন ম্যানিওর, এটা কী ধরনের সার, এর মানে উপযোগিতাই বা কী, এটা কীভাবে আমরা ব্যবহার করব, আমরা অনেকেই জানি কিন্তু তাও আমরা আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব যে সবুজ সার বা ব্রাউন সার কী, এটা কীভাবে আমরা এই সবুজ সার তৈরি করব, কীভাবে আমরা ব্রাউন সার তৈরি করব, কীভাবে আমরা এটা ব্যবহার করব, এর মাটিতে উপযোগিতায় বা কতটা এটা ব্যবহার করলে আমরা রাসায়নিক সার ব্যবহার করতে পারবো কি না, এই নানান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। নমস্কার আবু তালেবদা।
1: নমস্কার কৃষ্ণ।
0: আমি যেটা বলছিলাম যে সবুজ সার, আমরা জৈব সারও শুনেছি, আবার সবুজ সারও মাঝে মাঝে শুনি যে সবুজ সার, তো প্রথমে একটু আমরা জেনে নিই সবুজ সার জিনিসটা কি।
1: দেখুন, সবুজ সার বলতে যে জিনিসটা বুঝায় সেটা হচ্ছে, দেখুন সবুজ হচ্ছে আমাদের সিগন্যাল, একটা গ্রিন সিগন্যাল, মানে যেটা ভালোর প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়। তো এখানে সবুজ সার যেহেতু আমাদের গাছ ব্যবহার করা হচ্ছে এই গাছ সারটাকে তৈরি করার জন্য, তার জন্য এটাকে সবুজ সার নাম দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা সবুজ সারটা হলো যে জমিতে জৈব পদার্থের পরিমাণ যখন আমার বাড়ানোর একটা উদ্দেশ্য যদি থাকে যে জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়াবো, সেই উদ্দেশ্যে কোনো নরম কোনো গাছকে, সিম্বিগোত্রীয় হতে পারে বা অসিম্বিগোত্রীয় হতে পারে, যে কোনো একটা গাছকে জমিতে চাষ করার পরে নরম অবস্থায় সেটা লাঙল বা ট্রাক্টর দিয়ে যদি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই, অথবা কী হয় কোনো সবুজ পাতা নরম পাতা যে কোনো গাছ, সেই গাছটাকে আমরা উপর থেকে কেটে, মানে নরম অংশটাকে কেটে পাতাটা শুদ্ধ আমরা যদি সেটা মাটির বাইরে থেকে নিয়ে এসে জমির মধ্যে মাটির মধ্যে মিশিয়ে দিই, সেটাকে যদি পচাই মাটির মধ্যে, সেই তার ফলে পচনের ফলে যে সারটা তৈরি হচ্ছে জমির মধ্যে সেটাকে আমরা সিম্পল ভাষায় বলছি সবুজ সার। বা এই সবুজ সার তৈরি করার পদ্ধতিটাকে বলা হয় সবুজ সার প্রয়োগ পদ্ধতি বলা হয় এটাকে।
0: তো এই যে সবুজ সার, ধরুন মানে কচি পাতা বা কচি ডাল কেটে আমরা মাটির সঙ্গে মিশে, তো এটা পচে সার হতে মোটামুটি ওই জমিতে কতদিন সময় লাগতে পারে?
1: মোটামুটি বীজ ফেলার পরে এটা তৈরি হয়, মানে বীজ ফেলার পরে সাধারণত এটা ফসল অনুযায়ী নির্ভর করে কিসের বীজ ফেলছি আমি। তো সেটা আমি যখন আমি বীজ ফেললাম, বীজ ফেলা থেকে মাটিতে মেশানোর মোটামুটি 6-7 সপ্তাহ সময় লাগে ম্যাক্সিমাম। এটা যখন মোটামুটি যখন ফুল আসতে শুরু করেছে সেই সময় এটা মাটিতে মেশানো হয়, বা আমাকে দেখতে হবে শিকড়ের মধ্যে কোনো যদি সিম্বিগোত্রী হয় কোনো অর্বুদ এসছে কিনা সেটা দেখে মাটিতে মেশাতে হয় যখন সবুজ অবস্থায় আছে। এটা মাথায় রাখতে হবে যে সবুজ অবস্থায় যেন কাষ্ঠল না হয়ে যায়, নাহলে পচতে অনেক সময় লাগবে,
0: পচতে সময় লাগে।
1: হ্যাঁ, এবং যখন আমি মাটিতে মেশানো হলো, মাটিতে মেশানোর পরে এটা নির্ভর করে যে আমি কোন ফসল চাষ করব। সাধারণত যদি ধান হয় সেই ক্ষেত্রে দেখা গেছে মাটিতে মেশানোর মানে 5-7 দিন পরেই ওটা আমরা চাষ করতে পারি ধানের ক্ষেত্রে, ওখানে মূল ফসল লাগাতে পারি। কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখা গেছে ওটা মোটামুটি আপনার 4-5 সপ্তাহ লেগে যায় জমিটা চাষযোগ্য, মানে ফসল লাগানো মাটিতে মেশানোর পরে 4-5 সপ্তাহ লেগে যায়।
0: কিন্তু ধানের মানে লাগানো থেকে মানে কে কাটা অবধি মোটামুটি 7 সপ্তাহ লাগছে। এবং যে যে গাছগুলো হবে সেই গাছগুলো যেন শক্ত না হয়,
1: শক্ত
0: যাতে না হয়, মানে পচতে তাহলে বেশি সময় লাগবে না পচতে। তো এই সারের ধরুন মানে কতটা প্রয়োজনীয়তা আছে?
1: দেখুন, প্রয়োজনীয়তা বলতে আমাদের স্বাধীনতার পরে যখন আমাদের সবুজ বিপ্লবের প্রথম সূচনা হলো, সেই সূচনা থেকে আমাদের কিন্তু রাসায়নিকের ব্যবহার একটা বিপুল হারে বেড়ে গেছে।

0: যতই রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে, এবং আমাদের ধীরে ধীরে কি হয়েছে যে জৈব সারের, সেটা আমাদের গোবর সার হোক বা যেটা সব থেকে প্রচলিত বেশি গোবর সার বা আমাদের যেটা খামারজাত সার, সেই সারের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাসায়নিক বেড়েছে কিন্তু খামারজাত সার বা গোবর সারের পরিমাণ কমতে শুরু করেছে। এবং কৃষকদের মধ্যে একটা প্রবণতা এসেছে, যেহেতু প্রবণতা বলবো না, এটা এটা হচ্ছে ওদের মানে সময় অনুযায়ী ঠিকমতো জৈব সারের যোগান না থাকার জন্য রাসায়নিকের উপর সম্পূর্ণ ডিপেন্ড হয়ে পড়াতে, এই যে বারবার রাসায়নিক সার প্রয়োগ করছে, তাতে মাটির স্বাস্থ্যের একটা খুব অবনতি হয়েছে। স্বাস্থ্য বলতে জল ধারণ ক্ষমতা কমে গেছে, আমার ভৌতিক অবস্থার পরিবর্তন হয়েছে, গঠনের পরিবর্তন হয়েছে মাটির, এই নিয়ে একটা মাটির একটা স্বাস্থ্যের খুব অবনতি হওয়াতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষক ভাইরা। তো এই অবস্থাতে যখন আমরা প্রচুর পরিমাণ আমার জৈব সারের যোগান নেই, গোবর সারের যোগান নেই, গরু অত পরিমাণে নেই, সেই জায়গাটাকে সাবস্টিটিউট হিসাবে আমরা সব থেকে বেস্ট আমরা এখন ধরতে পারি যে আমার সবুজ সার, যে যেই জমিতে সবুজ সার আমার জৈব সার দিতে পারছে না, সেখানে সরাসরি সবুজ সার দিয়ে অথবা ব্রাউন ম্যানুয়ারিং যেটা বলছি আমরা, ব্রাউন স্ট্যান্ডিং ক্রপে যারা দাঁড়িয়ে আছে যেই ফসলে ব্রাউন ম্যানুয়ারিং করে আমরা প্রচুর পরিমাণে জৈব সার আমরা মাটিতে এর মাধ্যমে দিতে পারি। তো এখানে দেখা গেছে যে আমরা যখন সবুজ সার যখন আমরা প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে মোটামুটি একর প্রতি আমার 10-25 টন সবুজ সার আমার জমিতে যুক্ত হচ্ছে, এবং এইটা দেখা যাচ্ছে গোবর সারের যদি সাবস্টিটিউশন করি আমরা, তাহলে সেখানে 3-4 টন গোবর সারকে সাবস্টিটিউট করে, মানে আপনার একর প্রতি মানে 10-25 টন যে আমার সবুজ সার যোগ হচ্ছে মাটিতে, সেইটা হচ্ছে আপনার সমান সমান হচ্ছে আমার 3-4 টন গোবর সার এর সমান। তাহলে এর মোটামুটি গুরুত্বটা বুঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং এর এর প্রয়োজনীয়তা আরো একটা বেশি, কারণ আমাদের সব থেকে বেশি সার, আমাদের রাসায়নিক সার ইউজ হয় হচ্ছে ইউরিয়া, সব থেকে বেশি কৃষকরা হাতের নাগালে পায়, দামও কম, এবং এই রাসায়নিক সার বেশি পরিমাণ প্রয়োগ করাতে মাটির একটা বিশাল ক্ষতি হচ্ছে। তো সেই জায়গায় যখন আমরা সবুজ সার হিসাবে যখন সিম্বগোত্রীয় যে ফসলগুলো আছে সেগুলো ব্যবহার করব, সেই সিম্বগোত্রীয় ফসল যেমন আমার হচ্ছে যে কোনো কলাই হতে পারে, আমার বরবটি হতে পারে, ধনচে হতে পারে, এইসব যে সিম্বগোত্রীয় যেগুলো প্রচলিত হয় সাধারণত ব্যবহার, সেই ক্ষেত্রে দেখা গেছে 1 হেক্টরে 60-100 কেজি নাইট্রোজেন পর্যন্ত মাটিতে যোগ করে এই ফসল সবুজ সারের মাধ্যমে। তো এইটা একটা বেশ গুরুত্বপূর্ণ, যেটা আমাদের রাসায়নিক সারের একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করছে, এটা রাসায়নিক সারের একটু কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এছাড়াও যখন আমরা ধরেন সবুজ সার প্রয়োগ করছি, এতে যে বিভিন্ন রকমের জীবাণু আছে, উপকারী জীবাণু, তাদের কার্যকলাপ কিন্তু খুব বেড়ে যাচ্ছে হ্যাঁ মাটির মধ্যে, কারণ ওদের মুখ্য খাদ্য হচ্ছে আমার এই জৈব সারটা হচ্ছে মুখ্য খাদ্য। এবার যখন জৈব পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে মাটির মধ্যে, স্বাভাবিকভাবে ওদের কার্যকলাপ বাড়ছে, হিউমাসের পরিমাণ বাড়ছে, এবং সঙ্গে সঙ্গে যে অন্যান্য খাদ্য, সহযোগী খাদ্যগুলো যেগুলো আছে আমার নাইট্রোজেন ছাড়াও, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা, এই যে এগুলো আছে তাদেরও
1: সমস্ত কিছু ওর মধ্যেই রয়েছে, একদম সবুজ সারের
0: আছে, এবং তাদের কার্যকারিতাও বেড়ে যাচ্ছে
1: এবং
0: কৃষক যে রাসায়নিক সারটা প্রয়োগ করছে, ধরেন জৈব এই আমার সবুজ সার প্রয়োগ করলেই যে রাসায়নিক সার প্রয়োগ করতে পারে তা কিন্তু নয়, রাসায়নিকের পরিমাণটা লাগবে সেটা খুব কম লাগবে এবং দেখা যাচ্ছে যখনই সবুজ সারের সঙ্গে সঙ্গে আমার রাসায়নিক সারও ব্যবহার করছে, সেই ক্ষেত্রে রাসায়নিক সারের কার্যকারিতাও বেড়ে যাচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এদের মেইন ইয়ে, এবং সব দিক দিয়ে মাটির গঠনটাও ভালো হচ্ছে
1: এবং খরচ খরচাও তো অনেক কম, মানে রাসায়নিক সার তো খুব কম ব্যবহার করলেও তো চলবে, এবং মানে শুধু রাসায়নিক সার ব্যবহার করে তার যে কার্যকারিতা, সবুজ সার ব্যবহার করে যদি রাসায়নিক সার ব্যবহার করা যায় তাহলে তার কার্যকারিতা অনেক বেড়ে যাবে। তো কোন কোন সময় আমরা এই সবুজ সার তৈরি করতে পারি?
0: সবুজ সার বিশেষত কি হয়, এটা বৃষ্টি নির্ভর, এটা সবুজ সার, কারণ সবুজ সার করতে গেলে জল দিয়ে চাষ করে তারপর সেটা মেশানো একটা খুব ব্যয়বহুল হয়ে পড়ে,
1: সময় সাপেক্ষ
0: ব্যয়বহুল হয়ে পড়ে, তার জন্য এটা বৃষ্টি নির্ভর হওয়ার জন্য মূলত এটা খরিফ মরশুমে মে জুন মাসে বীজ ফেলাই সব থেকে বেস্ট।
1: আচ্ছা,
0: মে জুন মাসে
1: এই সময়টা একদম,
0: হ্যাঁ এই সময়টা। তবে জলের যদি উপলব্ধতা থাকে তাহলে মোটামুটি বছরের যে কোনো সময় সবুজ সার করা যেতে পারে, আপনার ব্রাউন ম্যানুয়ারিং যেটাই বলবেন আপনার করা যেতে পারে যদি জলের উপলব্ধতা থাকে, কারণ একে পচানোর জন্য কিন্তু জমিতে অবশ্যই রস থাকতে হবে, যখন আমি মাটির সঙ্গে মেশাবো,
1: না হলে তো
0: পচবে না, এটা উল্টো কাজ হয়ে যাবে তখন।
1: তো কোন কোন ফসলে আমরা এটাকে ব্যবহার করতে পারি?
0: আমাদের কৃষক ভাইরা এটা মোটামুটি সব ফসলে ব্যবহার করতে পারে, যে কোনো ফসলে, তবে আমাদের পশ্চিমবঙ্গের কন্ডিশনে এটা সাধারণত ধানে সব থেকে বেশি ব্যবহার হয়, কারণ ধানে ব্যবহার করলে কি হয় যে ওই অবস্থায় ধানে, আমি আগেই বললাম যে সবুজ সার ব্যবহার করার বেশি দিন পরে, মানে রোয়া করতে বেশি দিন টাইমে গ্যাপ রাখতে হয় না, যদি আমার 10-12 দিন পরে রোয়া করে দেয় কোনো অসুবিধা নেই,

0: মানে এটা ধানের ক্ষেত্রে বলছি আমি, অন্যান্য ফসলের ক্ষেত্রে একটু টাইম লাগে, তাতে কি সময় লসটাও কম হয়। তো এটা এমনিতে যে কোনো যদি সময় থাকে কৃষক কৃষক ভাইদের কাছে, তাহলে গোটা বছরে যে কোনো সময় এটা করতে পারে। তবে সব থেকে বেস্ট হচ্ছে এটা আপনার বর্ষার সময় করা, এবং যে কোনো ফসলের ক্ষেত্রে হলেও এটা ধানে হচ্ছে সব থেকে বেশি কার্যকরীভাবে এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে।
1: তো এর আগে বলছিলেন যে সিম্ম গোত্রীয় গাছ বা ধনচে গাছ এগুলো হচ্ছে সবুজ সারের জন্য উপযোগী, এছাড়াও কি আর মানে সবুজ গাছ কি মানে এই সবুজ সারের জন্য উপযোগী?
0: হ্যাঁ দেখুন,
1: বা কোন কোন হিসাবে গাছগুলোকে আমরা সবুজ সার হিসাবে ব্যবহার করতে পারবো?
0: সবুজ সার হিসাবে দেখুন, সবুজ সার, সবুজ মানে এখানে গ্রিন পার্টটাকে আমরা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে তিন রকম ভাবে ব্যবহার করা যায়। আমার কোনো সিম্ব গোত্রীয় ফসল সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। এমন একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে যেই গাছটাকে আমি সিলেকশন করছি সবুজ সার হিসাবে ব্যবহার করার জন্য, সেই গাছটার মেইনলি কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেগুলো হচ্ছে দ্রুত অঙ্কুরিত হবে, বেশি টাইম লাগবে না, আপনার গাছ হচ্ছে দ্রুত বৃদ্ধি পাবে, সবুজ এবং নরম ডাল পাতা বেশি তৈরি করার ক্ষমতা থাকবে, এবং দ্রুত পচনশীল হবে, খরা বন্যা সবকিছু সহ্য করতে পারবে, এরকম ধরনের ফসল, এবং সব আবহাওয়াতেই এরা যেন টিকে থাকতে পারে, এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকলে। এবং আর একটা জিনিস, যারা সিম্ব গোত্রীয়, যাদের সিম্ব গোত্রীয় তাদের যদি আপনার নাইট্রোজেন আবদ্ধকরণের ক্ষমতা বেশি থাকে যেসব ফসল, সেই সব ফসল ব্যবহার করাই ভালো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সিম্ব গোত্রীয় কিছু কিছু ফসল আছে যেগুলো আমাদের সবুজ সারের জন্য ব্যবহার করা হয়, যেমন ধনচে আছে, বরবটি, অড়হর, তারপর হচ্ছে আপনার সোয়াবিন, মটর, কলাই, মুগ, আমরা যেগুলো এমনি দানা হিসেবে ব্যবহার করি, সেগুলোই আপনার ফুল আসার ঠিক ওই সময় যখন নরম অবস্থায়, যখন মোটামুটি আপনার 5 সপ্তাহ বা 6 সপ্তাহ বয়স হয়েছে, সেই অবস্থায় মাটিতে মিশে দেওয়া যায়। তো সেটা হচ্ছে সিম্ব গোত্রীয় এগুলো। এবার অসিম্ব গোত্রীয় কিছু আছে যাদের সবুজ পাটটা বেশি এবং নরম, যেমন হচ্ছে আপনার পাট বলতে পারেন, রাই বলতে পারেন, সরিষা বলতে পারেন, গম, গাজর, মূলা, নটে, এইসব জিনিস, এই সবুজ পাটটা বেশি থাকার জন্য, নরম হওয়ার জন্য, এটা হচ্ছে অসিম্ব গোত্রীয় মধ্যে এই ফসলগুলোকেও সবুজ সারের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া কিছু কিছু ফসল আছে যাদের আমার বাইরে থেকে ডাল কেটে এনে আমি জমিতে মেশাতে পারি, পাতা কেটে এনে আমি জমিতে মেশাতে পারি, সেরকম যেগুলো গাছ আছে সেগুলো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তার স্থল কলমি যেগুলো হয়, সাসবেনিয়া, কেশিয়া, এইসব গাছ আছে যাদের পাতাগুলোকে, সবুজ পাতাটাকে আমি কেটে এনে মাটিতে বা আমার জমিতে, জমির মাটিতে আমরা মিশ্রিত করে সবুজ সার তৈরি করতে পারি। তো এইসব ফসল হচ্ছে সবুজ সারের জন্য আদর্শ। তবে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি প্রচলিত যেটা, সেটা হচ্ছে আপনার ধনচেটা হচ্ছে সব থেকে প্রচলিত এবং সহজলভ্য, বীজও সহজলভ্য। এছাড়াও কলাই এবং মুগ এসব করতেই পারে, কারণ আমাদের মুর্শিদাবাদ তথা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণ কলাই চাষ হয়। তো সেই কলাই বীজটাকেই আপনার সবুজ সার হিসেবে ব্যবহার করতে, বীজটাকে লাগিয়ে সবুজ সার হিসেবে ব্যবহার করতে পারে, কারণ সবুজ পাটটা কিন্তু ওদের পরিমাণটা বেশি কলাইয়ের ক্ষেত্রে। তাছাড়া যে গাই মুগ আছে যেটা, সেই গাই মুগ, সেই মুগটাও ব্যবহার করতে পারে, যেটা গাইকে গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয়, সেটাও ব্যবহার আপনার সবুজ সারের জন্য ব্যবহার করতে পারে।
1: তো এটা লাগাতে গেলে মোট বীজের পরিমাণ কতটা লাগবে?
0: বীজের পরিমাণ যদি আমরা মানে পরিমাপ করি, সেই ক্ষেত্রে গাছের প্রকৃতি অনুযায়ী যে কার উপরের পাটটা, সবুজ পাটটা কোন গাছের পরিমাণটা বেশি সেই, এবং তার ফলিয়েজটা কত পর্যন্ত বিস্তৃত, উপরের পাটটা কত পর্যন্ত বিস্তৃত, তার উপর নির্ভর করে বীজের আপনার পরিমাণটা নির্ধারিত হয়। তবে দেখা গেছে আমাদের প্রচলিত যেইসব আমাদের সবুজ সারের জন্য যেসব ফসল আছে, যেগুলো সবুজ সারের জন্য ব্যবহার করা হয়, যেমন ধনচে, সেটা হেক্টর প্রতি মোটামুটি আপনার 40 থেকে 45 কেজি লাগে, বা আপনার রাফলি যদি বিঘা প্রতি বলি আমরা 33 শতকে, সেটা মোটামুটি 4.5-5 কেজি করে লাগে বিঘা প্রতি ধনচের ক্ষেত্রে, এবং সনের ক্ষেত্রেও মোটামুটি সেরকমই 4.5-5 কেজি মতো লাগে সন। বরবটির ক্ষেত্রে একটু কম লাগে, আপনার মুগ বা কলাইয়ের ক্ষেত্রে বিঘা প্রতি আপনার ম্যাক্সিমাম হলো 4 কেজি, ম্যাক্সিমাম 4 কেজি দিলে যথেষ্ট, বা আপনার যদি অন্যান্য বার্ষিমের ক্ষেত্রে হয়, বার্ষিমের ক্ষেত্রে সেটা আপনার 3 কেজি দিলে যথেষ্ট, 3 কেজি। এইভাবে বীজের পরিমাণটা নির্ধারিত হয়। তবে এখানে যেহেতু আমরা এটা ফলের জন্য করছি না, ওই জন্য একটু ঘন করলে অসুবিধা নেই, ঠিক আছে, কারণ আমার সবুজ পাটটা যেন বেশি করে পাওয়া যায়, পাতা লতা পাতা যেন বেশি পাওয়া যায়, সেইটাই জিনিস আমাকে তার মাথায় রেখে আমাকে সবুজ সারের চাষটা করতে হবে।
1: তো বিঘা প্রতি একটা অ্যাপ্রক্সিমেট খরচ কেমন হতে পারে? মানে প্রত্যেকটা বীজের তো সমান, ধরুন দাম ওর সমান নয়, তো অ্যাপ্রক্সিমেট একটা কত টাকা খরচ হতে পারে?
0: এখানে চাষ দেওয়ার জন্য সাধারণত বীজ বোনার আগে একটা মানে খুব দুটো বা তিনটে একটা হালকা চাষ দেওয়া হয়, দুটো বা তিনটে ম্যাক্সিমাম হালকা চাষ, যদি ঘাসের পরিমাণ বেশি থাকে নাহলে একটা বা দুটো চাষে যথেষ্ট। দিয়ে আমি বীজটা বুনলাম। এবার বীজের দাম সাধারণত নির্ভর করে, যেমন ধনচের বীজ সরকারি রেট আছে এবছর 42 টাকা, কিন্তু বাজারে সাধারণত সেটা 60-65 টাকা পর্যন্ত পাওয়া যায় কেজি ধনচে বীজ। এবছরও অনেক কৃষকরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বীজ নিয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের পাশেই আমাদের রাজ্য সরকারের ফার্ম আছে কৃষি দপ্তরের, সেখান থেকেও বীজ উপলব্ধ আছে। তো মোটামুটি 42 থেকে আপনার 60 টাকার মধ্যে বীজের দাম থাকে। তো সেই হিসাবে ধরুন 4 কেজি বীজ আমি 60 টাকা করে ধরলো, 240 টাকা বা 200 থেকে 240 টাকা বীজের খরচা আছে। এরপরে যেটা আছে আমার সেটা হচ্ছে সেটাকে মাটির সঙ্গে মেশানো, সেই ক্ষেত্রে একটা রোটোভেটার বা এই ধর দিয়ে বা টানা লাঙল দিয়ে চাষ দেওয়ার জন্য যেটুকু খরচা আছে বিঘা প্রতি মোটামুটি এখন 300 টাকার মতো নেয়। তাহলে 300 আর এখানে 200-500 টাকা, খুব জোর হলে 500-700 টাকা এরকম খরচা পড়ে, এর বেশি খরচা পড়ে না বিঘা প্রতি।
1: তার মানে খরচও খুব কম,
0: খুব কম।
1: তো এটা যখন একবার আমি চাষ করলাম, চাষ করে আমি কতবার ফসল সেই জমিতে লাগাতে পারবো? একবার বছরে কি একবার চাষ করবো না?
0: এটা আমরা কৃষকদেরকে বলি, এখন যে মাটির কন্ডিশন, প্রতি বছর যদি একবার করতে পারে খুব ভালো, তবে আমরা 2 বছরে অ্যাটলিস্ট একবার করবে,
1: করা উচিত।
0: হ্যাঁ, করা উচিত এটা, কারণ এই সবুজ সার প্রয়োগের শুধু ওই মূল ফসল নয়, মানে তারপরে পরবর্তী ফসল নয়, তার পরের ফসলেও এটা, দুটো তিনটে ফসলেও সিজনেও এটা খুব ভালো কাজে দেয়,
1: কাজে দেবে।
0: হ্যাঁ, কারণ জৈব পদার্থের পরিমাণ বাড়ছে, এবং যদি প্রতি 2 বছরে একবার বা প্রতি বছরে একবার যদি ব্যবহার করতে পারে, এই সবুজ সার যদি ব্যবহার করতে পারে, তাতে দেখা গেছে 5-7 বছরে ওই জমির কন্ডিশনই ফিরে চলে আসবে, আগের মতো চলে আসবে, খুব ভালো একটা। এবং আমরা সবসময় কৃষকদেরকে বলি, আমাদের বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ বা বীরভূম, নদিয়ার যেই সব জায়গা রাড় এরিয়াটা এই অঞ্চলে, কিন্তু আমরা দেখছি যে মোটামুটি শীতের ধান কাটার পরে 2-3 মাস জমি এমনিতেই পড়ে থাকে, ওই সময়টাকে কাজে লাগিয়ে জমির উর্বরতা বাড়ানোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে এই ধনচে চাষটা করতে পারে, কারণ হালকা ফুলকা বৃষ্টি কিন্তু ওই মে জুন মাসে হয়েই থাকে। ওই বৃষ্টির মধ্যেই যদি ওরা একটা হালকা চাষ দিয়ে, হ্যাঁ, জো চলে আসে, ওই অবস্থাতেই যদি বীজ বুনে দিতে পারে, ধনচের বীজ বুনে দিতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 45-50 দিন পরে যখনই ভারী বৃষ্টি হতে শুরু করলো, তাতে অন্য জায়গায় বীজতলা তৈরি করবে সাইডে কোথাও, যখনই ভারী বৃষ্টি শুরু হলো জল আটকে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিক, দিয়ে তারপরে ধান লাগিয়ে দিক। খুব ভালো সুযোগ আছে আমাদের এই রাড় এরিয়াতে বিশেষ করে,
1: খুব ভালো। এর আগেও তো আমরা বললাম যে এটা যদি আমরা ঠিকঠাক করে জমিতে করি, এই সবুজ সারটা যদি দিতে পারি এবং রাসায়নিক সারটাও কম লাগবে, তাহলে বলবো যে বিঘা প্রতি রাসায়নিক সারের ব্যবহারটা কতটা করতে পারবো আমরা?
0: এখানে রাসায়নিক সারের ব্যবহার বলতে সাধারণত এখানে নাইট্রোজেনের ফিক্সেশন, মানে এটা যোগানটা বেশি থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 1/3 নাইট্রোজেন দিলেই আমার যথেষ্ট, মানে যা আমার নাইট্রোজেনের পরিমাণ লাগে সেই তার মোটামুটি 1/3 যদি আমরা নাইট্রোজেন দিই, 1/3 নাইট্রোজেন আপনার প্রয়োগ করলেই মোটামুটি হয়ে যায়, বেশি পরিমাণ লাগে না। তো এছাড়াও যে অন্যান্য খাদ্য উপাদানগুলো আছে, সেই খাদ্য উপাদানগুলো কম পরিমাণে লাগে, কারণ ওর সহজলভ্যতা বেড়ে যাচ্ছে। তো সারের পরিমাণ যে খুব কমবে প্রথম প্রথম তা কিন্তু নয়, কিন্তু এর সঙ্গে সঙ্গে সারের পরিমাণ কমার ব্যাপারটা নেই, কিন্তু সারের উপকারিতাটা বেড়ে যায়, কার্যকারিতাটা বেড়ে যায়, এবং নাইট্রোজেন ঘটিত সার যেটা আছে তার ব্যবহারটা আপনার কিছুটা হলো অনেক মানে কমে।
1: এ তো ধরুন জমিটা তৈরি করার জন্য আমরা জমিতে জৈব সার বা সবুজ সার দেওয়ার জন্য আমরা এটা লাগাচ্ছি, কিন্তু এই সবুজ সার তৈরি করতে আর কোনো সার আমরা ব্যবহার করব?
0: এমনি সাধারণত আমাদের কৃষি দপ্তর থেকে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা সবসময় রিকমেন্ড করি, গবেষণায় দেখা গেছে যে সিম্ব গোত্রীয় যেসব ফসল আছে যখনই আমরা সবুজ সার হিসাবে ব্যবহার করব, সেই সময় মানে ওই সিম্ব গোত্রীয় ফসলটা লাগানোর সময় যদি আমরা 1/60 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে থাকি, তাহলে দেখা গেছে যে ওর মধ্যে অর্বুদের পরিমাণ বেড়ে যায়, গুটির পরিমাণ বেড়ে যাওয়ার জন্য, তাতে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া যখন বেড়ে যাবে তাতে বেশি পরিমাণ নাইট্রোজেন মাটিতে মানে আবদ্ধ হবে। এবং আরেকটা দেখা যাচ্ছে যে ওই সবুজ সার তৈরি হওয়ার পরে যেই পরবর্তী ফসলটা করছি সেই ফসলে আর সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার দরকার পড়বে না, কারণ সেটা আগেই যুক্ত হয়ে যাচ্ছে।
1: বাহ, আরেকটা বিষয় যেটা আমরা জানতে যাব যে ব্রাউন সারের কথা আপনি এর আগে বলছিলেন, তো এই ব্রাউন সারটা কি বা কিভাবে আমরা এটাকে তৈরি করব বা ব্যবহার করব?
0: দেখুন, ব্রাউন ম্যানুয়ারিং এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, বেশি দিন আসেনি এটা। আমরা এতদিন থেকে সবুজ সার শুনে এসেছি, মানে গ্রিন ম্যানুয়ারিং, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার ব্রাউন ম্যানুয়ারিং। যতই আমাদের ক্রপিং ইনটেন্সিটি বেড়েছে, মানে একই জমিতে বারবার আমরা ফসল নিচ্ছি, তো কৃষকদের মধ্যে প্রবণতা আছে যে আমি সবুজ সার তৈরি করার জন্য সময় নষ্ট করব না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কারণ ওটা তৈরি করতে গেলে

0: বা তার পরবর্তী ফসল লাগাতে গেলে মিনিমাম আপনার 1.5-2 মাস সময় লাগে
1: হুম
0: মিনিমাম।
1: হুম
0: তো সেই ক্ষেত্রে সে যারা যেসব কৃষক ভাইরা এই সময়টাকে নষ্ট করতে চান না, সেই
1: হুম
0: ক্ষেত্রে বিশেষ করে ধানের ক্ষেত্রে খুব এটা প্রচলিত
1: হুম
0: যে ব্রাউন ম্যানুয়ারিং কিছুই না, আর গ্রিন ম্যানুয়ারিং আর একটা ভার্সন বলা যেতে পারে
1: আচ্ছা
0: এটাকে। কি হয় যে যখন ফসল দাঁড়িয়ে আছে
1: হুম
0: সেই মানে যখন আমি যেমন ধান
1: হুম
0: ধানের বীজ যখন আমি ফেলছি
1: হুম
0: সেই সময় সময় এইসব, এটা সাধারণত অন্যান্য রাজ্যে কি হয়
1: হুম
0: যে আমাদের এখানে রোয়া ধান করা হয়,
1: হুম
0: অন্যান্য রাজ্যে হচ্ছে সরাসরি ডাইরেক্ট
1: হুম
0: জমিতে বুনে দেওয়া হয়,
1: হুম
0: সেখানে খুব কার্যকরী।
1: হুম
0: এছাড়াও আমাদের রোয়া ধানেও করা যেতে পারে।
1: হুম
0: তো যখনই আমি রোয়া করছি বা যখন আমি বীজ ফেলছি সরাসরি জমিতে ডাইরেক্ট সিডের রাইস যেটা, সেই ক্ষেত্রে ধানের বীজের সঙ্গে সঙ্গে আমি ধনচের বীজ
1: হুম
0: বা যেসব গ্রাউন্ড গ্রিন ম্যানুয়ারিং এর জন্য
1: হুম
0: বা সবুজ সারের জন্য যেসব বীজ আছে সেসব
1: হুম
0: একসঙ্গে আমি ছড়িয়ে দিলাম
1: ছড়িয়ে
0: জমিতে,
1: দিলাম
0: মানে আমার মূল ফসলও গাছ বেরিয়ে গেল,
1: হুম
0: আমার সবুজ সারেরও গাছ
1: গাছ
0: বেরিয়ে গেল।
1: বেরিয়ে গেল
0: যখন মোটামুটি 25-30 দিন বয়স হবে
1: হুম
0: গাছের বয়স, সেই সময় আমাকে উপর থেকে
1: হুম
0: 2,4-D যদি আমি স্প্রে করে দিই,
1: হুম
0: সেই ক্ষেত্রে ধনচের ক্ষেত্রে দেখা গেছে যে
1: হুম
0: ধান এবং ধনচে একসঙ্গে 25 দিন যখন বয়স হয়ে গেল
1: হুম
0: আমি উপরে 2,4-D স্প্রে করে দিলাম। 2,4-D কিন্তু ধনচের উপর পড়লেই কিছু দিনের মধ্যে গাছ পচতে
1: পচতে
0: মরতে
1: শুরু
0: শুরু
1: করবে
0: করবে, মরে জমিতে আপনার যখনই মিশে যাবে
1: হুম
0: শুধু ধান দাঁড়িয়ে থাকবে
1: হুম
0: জমিতে, ও মিশে যাবে একটু
1: হুম
0: মাঝে যদি আমরা ঘেটে দিতে পারি মাটির সঙ্গে খুব ভালো।
1: হুম
0: এই যে আমার দাঁড়িয়ে থাকা ফসল একসঙ্গে
1: হুম
0: মানে সবুজ সারকে ব্রাউন ম্যানুয়ারিং হিসাবে
1: হুম হুম
0: ধান এবং সবুজ সার একসঙ্গে প্রয়োগ করাকে এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে ব্রাউন
1: ব্রাউন
0: ম্যানুয়ারিং।
1: ম্যানিউর, এটা খুব সুন্দর বলেছেন এবং এটা কিন্তু খুব সহজ পদ্ধতি যে ওই একটা বিষ বা পেস্টিসাইড ব্যবহার করে আমরা মানে সবুজ সারটাকে মেরে ফেলছি কিন্তু আমরা আমাদের ধানটা কিন্তু আমাদের বেঁচে থাকছে। এতে তো খাটনি তো খুবই কম একদম, কিন্তু উপকারিতা অনেক বেশি, এর অনেক
0: হ্যাঁ
1: বেশি। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি আমরা এতদিন বুঝে গেছি যে আমার জমিতে জৈব সার আমাকে ব্যবহার করতেই হবে, কিন্তু যেসব কৃষক বন্ধু যারা রয়েছেন যারা চাষবাস করেন দেখা যায় যে অনেক সময় জৈব সার আপনারা হাতের কাছে পান না, তখন কিন্তু এই যে ফাঁকা সময়টা এই সময়ে আপনারা কিন্তু বছর অন্তত একবার এই সবুজ সার জমিতে চাষ করে মিশিয়ে দিতে পারেন যেভাবে আমাদের বিশেষজ্ঞ বললেন আপনাদেরকে, সেই হিসাবে যদি আপনারা এই সবুজ সার যদি চাষ করেন তাহলে কিন্তু অনেক জমির স্বাস্থ্য তো ভালো হবে এবং বছর 2-3 একের মধ্যেই কিন্তু আবার আপনার জমির যে স্বাস্থ্য সেটা ফিরে আসবে। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: এখন শুনবেন লোকগীতি, শিল্পী শাশ্বতী দাস।

0: লোকগীতি শুনলেন শাশ্বতী দাসের কণ্ঠে।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
2: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ১৪ই জুলাই মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত ১০:১০ জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন ৯৪৩৪৯২১৩০০, এছাড়াও ০৩৪৮২২৫৯৬৪৮ ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
3: আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে আজ ইন্ডোনেশিয়া কে রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ান্তো কে সাথ ইয়োগ্যাকার্তা স্থিত ইউনেস্কো বিশ্ব ধরোহর স্থল প্রাম্বনন মন্দির কা দৌরা কিয়া। श्री मोदी ने मुख्य शिव मंदिर में पूजा अर्चना की और भारत इंडोनेशिया सहयोग के अंतर्गत चल

কীর্তন শুনছিলেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে। কীর্তনের আসরে এবারের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: কীর্তন শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গান প্রমীলা চক্রবর্তীর কণ্ঠে।
1: কে বা কানু কহে রাই কহিতে ডরাই ধবলি।

0: কীর্তন শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী। মনমোহিনী শাখা বহরমপুর, বোলপুর, মালদা, রঘুনাথগঞ্জ।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর দিচ্ছে পোশাক কেনাকাটার উপর সেল উপলক্ষে up to 50% off।
3: মনমোহিনী আপনাদের জানায় সাদর আমন্ত্রণ।
2: পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও অন্যান্য লেটেস্ট কালেকশনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের পোশাক।
3: আর পান সেল উপলক্ষে 50% পর্যন্ত বিশেষ ছাড়।
2: কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে পাবেন জেন্টস জিন্স প্যান্ট 799 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
3: জেন্টস ফরমাল শার্ট 499 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
2: ক্যাজুয়াল শার্ট 599 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।

0: লেডিস টপ 199 টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি,
1: কুর্তি 499 টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
0: এছাড়াও মনমোহিনীতে পাচ্ছেন সেলে কেনাকাটায় গার্লস টপ, লেডিস জিন্স,
1: লেডিস টপ, লেডিস প্যান্ট ও গার্লস প্যান্টের কেনাকাটার উপর আপ টু 50% অফ।
0: সেল উপলক্ষে মনমোহিনীতে পাবেন লেটেস্ট ডিজাইনের শাড়ি 399 টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।
1: সুতি ছাপা শাড়িতে পাবেন আপ টু 15% অফ।
0: বেডশিটে পাবেন 20-40% অফ।
1: সেলের কেনাকাটায় আসুন মনমোহিনী, পোশাক কেনাকাটা করুন আর পান 50% পর্যন্ত ছাড়।
0: হ্যাঁ, আপ টু 50% অফ।
1: শুধু তাই নয়, এছাড়াও নিয়ে যান স্প্রিং সামার কালেকশন, লেটেস্ট ফ্যাশন ও আধুনিক পোশাকের সম্ভার থেকে আপনার পছন্দের রেডিমেড পোশাক।
2: আপনাদের সকলের প্রিয় মনমোহিনীতে চলছে কেনাকাটার উপর 50% পর্যন্ত ছাড়।
3: মনমোহিনী আপনাদের সকলের জন্য রেখেছে নানান ধরনের পোশাকের সম্ভার।
2: মনমোহিনীতে পাবেন পুরুষ, মহিলা ও শিশুদের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার।
3: সকল মহিলাদের জন্য পাবেন ঐতিহ্য থেকে আধুনিক বিভিন্ন রকম শাড়ি, তার সাথে বেনারসি, সিল্ক, তাঁত, বুটিকের নজর কাড়া সম্ভার, সাথে ডিজাইনার ব্লাউজ। এছাড়া পাবেন সালোয়ার, কুর্তি, লেহেঙ্গা চোলি, আনারকলি ও আরও নিত্য নতুন আধুনিক পোশাক।
2: পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, স্যুটিং, শার্টিং, পাঞ্জাবি, জ্যাকেট ও আরও বিভিন্ন আধুনিক পোশাক।
3: থাকছে টেলারিং এবং অল্টারের সুবিধা। আরও পাবেন নমস্কারী, বেডশিট, ফার্নিশিং আইটেমস, কসমেটিক্স এবং ইমিটেশন।
2: দাম নিয়ে ভাববেন না, আপনাদের সকলের সাধ্যমতো দামেই পাবেন আপনার ইচ্ছে মতো পোশাক। সবকিছু পাবেন এক ছাদের নিচে।
3: মনে রাখবেন, মনমোহিনীতে চলছে 50% পর্যন্ত ছাড়, এই সুযোগ সামান্য কিছুদিনের জন্য, তাই আর দেরি করবেন না, আজই আসুন মনমোহিনীতে।
2: 50% পর্যন্ত ছাড়ের সুযোগ হারাবেন না, রয়েছে পার্কিং এর সুব্যবস্থা।
3: মনমোহিনী, কেনাকাটায় চিরদিনই প্রিয় যে মনমোহিনী।

মোর মোহিনীতে পাচ্ছেন ইক্কাত, বৈঠানি, দক্ষিণ ভারতীয় সিল্ক, জামদানি, জারদৌসি, তাঁত, বালুচরি, স্বর্ণচরি, লেহেঙ্গা, ফ্যান্সি শাড়ি, শিফন। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনীতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি, শাল। পুরুষ ও বাচ্চাদের নানা ধরনের পোশাকের নজর কাড়া সম্ভার নিয়ে এলো মোর মোহিনী। ভালোবাসার মুহূর্তগুলোকে সাজিয়ে তুলুন মোর মোহিনীর মন কাড়া সম্ভারে। কেনাকাটার বস্ত্র বিপণী মোর মোহিনী।

0: তাই চিরদিনই প্রিয় যে মন মোহিনী। শুনলেন অনুষ্ঠান কেনাকাটার বস্ত্র বিপণী মন মোহিনী। নিবেদনে দর্শন কমিউনিকেশন, পিঙ্কি পাল সরকার এবং ঈশিতা পাল। সম্পাদনায় শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান। এরপরে 6:55 রয়েছে ভক্তিগীতি। 7:10 প্রতিদিনের মতোই রয়েছে আজ সন্ধ্যায় অনুষ্ঠান। 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান। রাত 8:10 আরও একটি বিজ্ঞাপনী অনুষ্ঠান। 8:25 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। রাত 10:10 জলসাঘর অনুষ্ঠান, আজকের বিষয় বাংলা গান বর্ষার রাগে। বর্ষার রাগে বাংলা গান জলসাঘর অনুষ্ঠানে বিষয়। রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ 14 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষিভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন মেডিকেল সায়েন্স NBEMS কিছু শূন্য পদে ভারতীয় তরুণ তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। পদের নাম ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি। শূন্য পদের সংখ্যা 53। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে গতকাল থেকে, চলবে 31 জুলাই 2026 পর্যন্ত। আবেদন করার জন্য এবং বিশদ বিবরণের জন্য দেখে নেওয়া যেতে পারে ওয়েবসাইট www.natboard.edu.in। আরও একবার জানিয়ে দিই ওয়েবসাইট www.natboard.edu.in। বিশদ বিবরণের জন্য এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাও দেখে নেওয়া যেতে পারে 4 জুলাই থেকে 10 জুলাইয়ের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921000 নাম্বার। এছাড়াও রয়েছে আপনাদের জন্য আরও একটি নাম্বার 03482259648। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগেই বাংলা গান। ঘোষণাটি শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। বর্ষায় পাহাড়ে ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী আগামী সেপ্টেম্বর মাস থেকে মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে পাহাড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। উল্লেখ্য, প্রবল বর্ষণে বালাসন নদীর জলস্তর বেড়ে হিউম পাইপে তৈরি অস্থায়ী দুধিয়া সেতুর একাংশ ভেসে যায়। ঘটনার 20 দিনের মধ্যে পুনর্নির্মিত বেইলি ব্রিজের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি 1 নম্বর ব্লকের তালতলা এলাকায় বয়ারমারি খালের উপর থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন খালের দুই পাড়ের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়েই স্থানীয় বাসিন্দা, পড়ুয়া, কৃষক, মৎস্যচাষী এবং ছোট গাড়ির চলাচল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস আগে একই খালের উপর থাকা আরেকটি সেতুও ভেঙে পড়ে। সেই সেতুর পুনর্নির্মাণের কাজ এখনও শেষ হয়নি, ফলে এই

0: ছুটি ছিল দুই পাড়ের মানুষের একমাত্র ভরসা। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার তালিত ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম শেখ আজিজুল ও শেখ ভদাই। উল্লেখ্য, তালিত ক্যানেলপাড় সংলগ্ন একটি মাঠ থেকে গতকাল বছর ২৫ এক আদিবাসী গৃহবধূর দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনার প্রতিনিধিরা দেওয়ানদিঘি থানায় গিয়ে স্মারকলিপি প্রদান করেন। সিপিআইএমের পক্ষ থেকেও থানার সামনে গতকাল বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি জমা দেওয়া হয়। মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পকে এক ছাদের তলায় তুলে ধরতে মালদায় আমার মালদা নামে এক বিক্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। সেই বিক্রয় কেন্দ্র আজ ঘুরে দেখে প্রশাসনিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের কথা বলেছেন, আমার মালদা বিক্রয় কেন্দ্র তারই প্রতিচ্ছবি। উল্লেখ্য, আম রেশম সহ একাধিক সামগ্রীর প্রদর্শনীর সাথে বিক্রির ব্যবস্থা থাকছে এখানে। নদিয়ার কল্যাণী এমসে মনোরোগবিদ্যা বিভাগের পক্ষ থেকে গতকাল মেন্টাল হেলথ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক দেবাশিস বসু। তিনি মানসিক রোগের চিকিৎসায় জৈবিক, মানসিক ও সামাজিক উপাদানের সমন্বিত মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুর নিগমে ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকার সরকারি স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে গিয়ে ওই ছাত্র এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর ৭:৩৫।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। একটু পরেই স্বচ্ছ ভারত অনুষ্ঠান।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠান। প্রতি বুধবার সন্ধ্যা 6:40 স্বচ্ছ ভারত অনুষ্ঠান প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমরা কোনো না কোনো পঞ্চায়েত, কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়, কোনো না কোনো গ্রামের স্বচ্ছতার কথা আমরা তুলে ধরি। তো সেই লক্ষ্যে আমরা আজকে এসে পৌঁছেছি 33 নম্বর স্বামী বহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে এসে আমরা পেয়েছি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিস মণ্ডল ও অন্যান্য শিক্ষকদের এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তো এই বিদ্যালয়ের স্বচ্ছতা নিয়েই আমরা এখন কথা বলবো সহকারী শিক্ষক আশিস মণ্ডলের সঙ্গে। আচ্ছা আশিসবাবু, আপনার বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী?
2: 119 জন।
1: আপনার এই ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য কজন শিক্ষক আছেন?
2: একজন পার্শ্ব শিক্ষক আর দুজন শিক্ষক, তার মধ্যে একজন হচ্ছে হেডমিস্ট্রেস আর আমি একজন, 3 জন।
1: প্রথমে আপনি আমাদের বলুন আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে শেখাচ্ছেন?
2: আমরা প্রথমে বিদ্যালয়ে আসার পরে যখন প্রেয়ার হয়, তার আগে ছাত্রছাত্রীদেরকে নিয়ে গোটা স্কুল চত্বরটা এবং স্কুলের মাঠগুলো বা ক্লাসের যে রুমগুলো আছে সেগুলো বাচ্চাদিকে দিয়ে ঝাঁট দিয়ে, মানে নিজেও ঝাঁট দিয়ে ইয়ে করি এবং বাচ্চাদিকেও মানে ইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বলি। আর প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে মিড ডে মিলের যে খাবার হয় তার আগে বাচ্চাদিকে বলি যে হাত টাত ধুয়ে ই করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, নাহলে বিভিন্ন রোগ ইয়ে হবে। এইভাবেই ছাত্রছাত্রীদিকে আমরা ইয়ে বোঝাই।
1: আপনার বিদ্যালয়ে 119 জন ছেলে মেয়ের জন্যে কতগুলো পায়খানা বাথরুম আছে?
2: আমাদের 2 বাথরুম, 2 পায়খানা, ছাত্রদের আলাদা, ছাত্রীদের আলাদা।
1: আপনার বিদ্যালয়ের পরিবেশ বেশ সুন্দর। তো এই যে এত বড় আপনার বিদ্যালয়ের পরিবেশ, এটা কিভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন?
2: এটা আমরা গ্রামের লোকের সহযোগিতায় আমরা চারিদিকটায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।
1: বিদ্যালয়ের কতগুলি ঘর রয়েছে?
2: 4টে, উপরে 2, নিচে 2।
1: এতগুলো ঘর তো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তো এই ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ছেলেদের থেকে কিভাবে সাহায্য পান?
2: ওই ক্লাসে ঢোকার আগেই সব যেগুলো মানে বসার যে জায়গাগুলো আছে সেগুলো তুলে দিয়ে সমস্ত ঘরগুলো ঝাঁট দিয়ে, মানে বাচ্চাদের সঙ্গে আমরাও সহযোগিতা করে ঘরটর ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা ক্লাস শুরু করি।
1: হ্যাঁ, এই যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা নিয়ে আপনারা কি কোনো মিটিং করেন ছেলেদের নিয়ে, মাস্টারমশাইদের নিয়ে?
2: হ্যাঁ, আমরা মাঝে মাঝে করি, নিজেদের মধ্যে করি, ছাত্রছাত্রীদের নিয়ে।
1: স্বচ্ছতা এবং স্বাস্থ্যবিধির লক্ষ্যে পানীয় জল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তো আপনার বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা কি আছে?
2: আমাদের পানীয় জল বলতে এখন টিউবওয়েল ছিল আগে, এখন বর্তমানে মোটরে জল উঠছে, তবে জলটাতে আয়রন আছে। তো স্কুল লাগায় আমাদের একটা PHE-র একটা আর্সেনিক মুক্ত টিউবওয়েল আছে, সেটা দিয়ে আমরা বাচ্চাদেরকে জল টল খাওয়ানোর ব্যবস্থা করি আর এইটা দিয়ে হাত ধোয়া রান্নার কাজে ব্যবহৃত হয়।
1: আমরা আরেকজন মাস্টারমশাইকে পেয়েছি, কেনামুল্লা শেখকে। আচ্ছা কেনামুল সাহেব, আপনার বিদ্যালয় তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তা আপনারা এটা কিভাবে সম্ভব করেন?
3: এটা আমরা মানে স্কুল যখন আমাদের জানুয়ারি মাসের পরে আমরা ফেব্রুয়ারি মাসে একটা মন্ত্রিসভা তৈরি করি, বাচ্চাদেরকে আমরা বিভিন্ন মন্ত্রী তৈরি করি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তৈরি করি, অর্থমন্ত্রী তৈরি করি, খাদ্যমন্ত্রী তৈরি করি, ক্রীড়ামন্ত্রী তৈরি করি। এবার আমরা এদেরকে বুঝিয়ে দিই যে অর্থমন্ত্রীর কাজ হচ্ছে অর্থের ব্যাপারটা আসে, তো অর্থ তো আমাদের স্কুলে ওরা সেটা নাড়ে না, বাচ্চাদের জন্য ওই কোনো চাঁদাপত্র কোনো কিছু করার জন্য ওরা 1 টাকা 1.5 টাকা তুলে কোনো দিন হয়তো কোনো প্রোগ্রামের সময়, তখন ওরা সেটা খরচ করে। আর খাদ্যমন্ত্রী যাকে করি সে খাদ্যমন্ত্রীর লাইনটা পরিবেশন করে, থালা ধোয়ার ব্যাপারে ওর দায়িত্বটা থাকে, আর প্রধানমন্ত্রী প্রত্যেক দিন দায়িত্বটাও ভাগ করে দেয়। হ্যাঁ, এটা আমরা তৈরি করেছি অনেকদিন আগে, মোটামুটি আমাদের 5-7 বছর আগে এটা তৈরি করেছি, তারপর আস্তে আস্তে মানে প্রত্যেকটা বছর দেখার পরে আস্তে আস্তে মানে শিখে নিচ্ছে, এখন আমাদের মোটামুটি এটা খুব ভালোভাবেই মন্ত্রীরাই করে। আর এটা প্রতি শনিবারে আমাদের ওদের নিয়ে একটা মিটিং হয়, প্রত্যেক শনিবারে শিশুসভা হয়, তখনই ওটা আলোচনা হয়।
1: তো আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের পায়ের নখ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তা এটা কিভাবে সম্ভব হয়েছে?
3: এটা স্বাস্থ্যমন্ত্রীর উপর আমাদের দায়িত্ব দেওয়া আছে, সে দেখে নাই। লাইনের সময় যখন আমাদের অ্যাসেম্বলিটা হয় তখন ও দেখে নেয়, প্রত্যেকজনের আঙুলটা দেখে, কার নোক আছে, যার থাকে তাকে বলে দেয় কালকে কেটে আসবে। এইভাবে এটা ওরা ম্যানেজ করে।
1: এটা কি প্রত্যেক দিন দেখা হয়?
3: সপ্তাহে একদিন করে, আর প্রত্যেক দিন লাইনে দেখে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক দিন দেখে, যে প্রধানমন্ত্রীকে রিপোর্টটা করে, যে শনিবারে আমাদের মিটিংটা হয়। এইভাবে আমরা চলি। আপাতত স্কুলের ছেলেমেয়েরা কনসাস তো, এরা মানে সবাই বুঝে ব্যাপারটা, আর এলাকার গ্রামের লোকও আমাদেরকে সহযোগিতা করে খুব ভালোভাবে। আমাদের স্কুলটাকে গ্রামের সহযোগিতার উপরই আমরা আছি। আমাদের এখানে একটা পুকুর দেখছেন কেবল, হ্যাঁ, এই যে জলাকারটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, গ্রামের লোক অনেক চেষ্টা করছে কিন্তু আমরা পারছি না। আর বর্ষার সময় বিশেষ করে এখানে চরম অসুবিধা হয়, আমাদের জল উঠে যায় বাচ্চাদেরকে, তখন হয়তো স্কুল দু একদিন বন্ধ রাখতে হয় আমাদের।
1: হ্যাঁ, আপনার বিদ্যালয়ে যে সভা সমিতি মিটিং হয় সেগুলো আপনারা মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেন মিটিংয়ে?
3: আমরা এগুলো জাস্ট পরীক্ষার ব্যাপারটা নিয়ে আলোচনা করি, ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করি, মিড ডে মিলের ব্যাপার নিয়ে আলোচনা করি, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা গ্রামের বাচ্চাদেরকে নিয়ে এগুলো নিয়ে আলোচনা আমরা করি।
1: বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে?
3: হ্যাঁ, মিড ডে মিল চালু আছে।
1: তো মিড ডে মিলের দায়িত্বে কারা আছেন?
3: এটা দুটো গোষ্ঠী আছে, একটা দারাবনগর মহিলা কল্যাণ স্বয়ম্ভর গোষ্ঠী, আর একটা সানি বড়াপাড়া স্বয়ম্ভর।
1: মিড ডে মিলের দায়িত্বে যারা আছেন তারা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন তো, সেগুলো আপনারা লক্ষ্য করেছেন?
3: আমরা তাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আপনারা যখন রান্না করতে আসবেন ভালো শাড়ি পরে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে আসবেন। তাদেরকেও আমরা দেখেছি তারা পরিষ্কার পরিচ্ছন্ন না ভাবে এলে আমরা ওদেরকে বলি যে আপনারা ঠিকভাবে আসেন, বাচ্চারা আপনাদের এই পরিবেশ দেখে তাদের রুচি আসবে না খেতে, তার জন্য তারাও খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে রান্না করতে আসেন এবং বাচ্চারা খুব ভালোভাবে ওদেরকে মেনে নিয়েছে।
1: মিড ডে মিল খাওয়ার আগে ছেলেরা হাত মুখ ধুয়ে খেতে বসছে কিনা সেগুলো কি আপনারা লক্ষ্য করেছেন?
3: বাচ্চাদেরকে আমরা বলে দিই, আমরা যখন আমরা লাইন করি তখন প্রথমে আমরা বলে দিই যে সব সাবান দিয়ে হাত পা ধুয়ে নেয় তারা, বাতিগুলোকে থালা বাসনগুলোকে সব সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেয়, ধোয়ার পরে সব লাইনে দাঁড়িয়ে যায়। আর পিয়েছি যে জল আছে।

0: খাবারটা বোতলে প্রত্যেকজন নিয়ে আসেন, নিয়ে এসে আপন আপন সব নিয়ে খাবারটা লাইনে দাঁড় করে খাবারটা নিয়ে নেয়, গিয়ে সব দোতলার উপরে আমাদের একটা ফাঁকা ঘর আছে, সেই ঘরে বসে বসে তারা সব খায়।
1: মিড ডে মিলের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে একজনকে পেয়েছি, আপনার নাম?
2: আমার নাম রোজাতন বেবি।
1: আপনি কিভাবে মিড ডে মিল রান্না করেন?
2: আমি এই কাজ করে সবাই মিলে নিয়ে ডে মিলামিশা করে আমরা খাবার করে ভালো করে দিয়ে আমি ছেলেপেলাকে খাওয়াই।
1: আমাদের এই বিদ্যালয়গুলোতে স্বচ্ছতা নিয়ে তো আপনি শুনেছেন, তো এই মিড ডে মিল রান্নার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আপনার ভাবনা কি?
2: আমি যেরকম আমি সাধ্যতে কুলাই সেরকম করে ছেলেপেলাকে নিজের মতন করে ভালোবাসি, ভাত ভাত তরকারি রেঁধে আমরা খাইতে দিই, যে ছেলে বেচন না ছেলে ফেলে বললি কি যে এই কাজ করে না তোমরা, এই কাজে তোমরা ভালো হয়ে চলো তাহলে ভালো হয়ে চলবে, এই কথা বলে।
1: তো মিড ডে মিলের তরি তরকারি শাকসবজি এগুলো যে আপনাদের রান্না করতে হয় সেগুলো আপনি কিভাবে পরিষ্কার রাখেন সেগুলো আমাদের একটু বলুন।
2: আমরা ধুয়ে কুটে বাছি দিয়ে পোকা মাকড় থাকলে পরে বাছি ভালো মন্দ লি ভালো করে যত্ন করে রাঁধি, যেমনি বাড়িতে রাঁধি এরকম করে রাঁধি, রেঁধে ছেলে ফেলেকে যত্ন করে খাইতে দিই, ভালো ডিম হয় আলু হয় পটল হয় বেগুন হয় যা যখন হয় তাই তখন রেঁধে দিই।
1: এখন আমরা কথা বলবো স্বামী বহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে, তো তারা কিভাবে স্বচ্ছতা বা নির্মল ভারত অভিযানে অংশগ্রহণ করছে মাস্টারমশাইদের সঙ্গে সেগুলো এখন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। তো প্রথমে একজনকে পেয়েছি, তোমার নাম?
3: সাবানা খাতুন।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
3: পড়ে।
1: প্রতিদিন বিদ্যালয়ে আসো?
3: হ্যাঁ।
1: পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তুমি কিভাবে অংশগ্রহণ করো?
3: ঝাড়ু দিয়ে।
1: এই যে প্রতিদিন তোমাদের বিদ্যালয়ে নোংরা জমে অনেক, সেগুলো তোমরা কি করো?
3: ঝাড় দিয়ে ফেলে দিই।
1: কোথায় ফেলো সেগুলো?
3: পুকুরের ধারে।
1: হ্যাঁ, রয়েছে আর একজন ছাত্র, তোমার কি নাম?
4: অসীম শেখ।
1: তুমি প্রতিদিন বিদ্যালয়ে আসো?
4: হ্যাঁ।
1: আচ্ছা, তুমি কিভাবে তোমার বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো?
4: ঝাড় দিয়ে।
1: আচ্ছা, তোমার স্কুলে তো মিড ডে মিল হয়, তুমি মিড ডে মিল খাও?
4: হ্যাঁ।
1: কেমন লাগে খেতে?
4: ভালো।
1: হ্যাঁ, মিড ডে মিল খাওয়ার আগে তুমি কি করো?
4: সাবান দিয়ে হাত ধোবো।
1: তোমার সঙ্গে সবাই খাওয়ার আগে হাত ধোয় না তুমি একাই ধো?
4: সবাইকে।
1: তোমার নাম কি?
5: আচ্ছা, সুপ্রিয়া খাতুন।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
5: টুয়ে।
1: তুমি প্রতিদিন বিদ্যালয়ে আসো?
5: হ্যাঁ।
1: আচ্ছা, তোমার বিদ্যালয়ে আসতে ভালো লাগে?
5: হ্যাঁ।
1: এই যে তোমার কি নাম?
6: আকাশ শেখ।
1: তুমি কোন ক্লাসে পড়ো?
6: থ্রি।
1: তুমি বিদ্যালয়ে প্রতিদিন আসো?
6: হ্যাঁ।
1: তো তোমার বিদ্যালয় তো বেশ পরিষ্কার, এই বিদ্যালয়ে তুমি কিভাবে পরিষ্কার রাখো?
6: হাত দিছি, দাঁত মাজছি, সাবান দিয়ে হাত ধুচি।
1: সকালবেলায় উঠে তুমি কি করো প্রথমে?
6: দাঁত মাজি।
1: তোমার বিদ্যালয়ে যে মিড ডে মিল রান্না হয় তা তুমি খাও?
6: হ্যাঁ।
1: কেমন লাগে খেতে?
6: ভালো লাগে।
1: খাবার আগে কি করো?
6: সাবান দিয়ে হাত ধুই, থাল ধুই, খেতে বসি।
1: আচ্ছা, কেনামুল সাহেব, আপনার বিদ্যালয়ে যে স্বাস্থ্যবিধির গান ছেলেরা করে সেই গানটা আমাদের ছেলেদের দিয়ে একটু শোনান।
7: সব প্রাণী সব গুণী সব প্রাণী।

এতক্ষণ স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আমরা শুনছিলাম স্বামী বহরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের স্বচ্ছতার কথা। আমাদের সঙ্গে ছিলেন এই বিদ্যালয়ের দুজন শিক্ষক আশিস মণ্ডল ও কেনামুল্লা শেখ, এবং যারা মিড ডে মিল রান্না করেন বিদ্যালয়ের ছোট্ট ছাত্রছাত্রীরা। তো আপনার এই বিদ্যালয়ের স্বচ্ছতার কথা শুনলাম এবং খুবই ভালো লাগলো। আশা করি আপনারা এই স্বচ্ছতা বজায় রাখবেন এবং ভবিষ্যতে আরও ভালো করবেন, এটাই আশা করছি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন।

102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন। মনে রাখবেন, আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। প্রথম গানের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

ভক্তিগীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য, গীতা সেন, কৃষ্ণা চট্টোপাধ্যায়, এবং শেষ গানটি শুনলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তিগীতির আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আজ সন্ধ্যায়।

আজন্দের আসরের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধু, আপনারা জানেন আমাদের জুলাই মাসে বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আপনি কোন মহাপুরুষের কাছ থেকে পান? কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক অথবা কোন মহাপুরুষ, সেইটা আমরা শুনতে চাইছি আপনাদের মনের কথা চিঠির আকারে। ইতিমধ্যেই বেশ কিছু চিঠি আমাদের দপ্তরে এসেছে, যেগুলি প্রতিদিন পড়া হচ্ছে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে তিনটি চিঠি রয়েছে আমার হাতে। প্রথমটি মেদিনীপুর থেকে, দ্বিতীয়টি নদিয়া থেকে এবং তৃতীয়টি মেদিনীপুর থেকে। একটি পূর্ব মেদিনীপুর, অন্যটি পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া থেকে। তো নদিয়া জেলার চিঠিটি আগে পড়ব। লিখছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন। উনি লিখছেন, তোমার বিষয় ভাবনা দারুণ, যে আমাকে প্রাণিত করেছে। গুরুদেব রবীন্দ্রনাথের একটা গানকে আশ্রয় করে আমি বলছি, মানে গানের উক্তিটি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই অমৃতবাণী আমাকে প্রাণিত করেছে তথা এক আলাদা দিশা খুঁজে পেতে সাহায্য করেছে, মনকে আরও আরও সাহসী করে তুলতে, উদ্বুদ্ধ করে তুলতে। এই বাণী আমাকে অন্য শক্তি যুগিয়েছে। এই মাসেই অর্থাৎ জুলাই মাসে 15 তারিখ আমরা পালন করতে চলেছি আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস। তাই বিষয় ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক। বিবেকানন্দের অমৃতবাণী, নিজেকে বলো তুমি দুর্বল নও, শরীরে আনো শক্তি, মনে আনো সাহস, আর নিজের ওপর অটল বিশ্বাস রাখো। এই বাণী বিপর্যয় বা অনভিপ্রেত সংকটময় মুহূর্তেও নিজের সাহসকে আরও আরও বলিয়ান করে তুলবে, মাথা উঁচু করে চলতে সাহস যোগাবে এবং উৎসাহ দেবে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে। এ আমাদের কাছে কম পাওনা নয়। অগ্নিযুগের যেসব প্রাতঃস্মরণীয়রা বর্তমান প্রজন্মের জন্য দিশা দেখিয়েছিলেন, সেই আদর্শে উদ্বুদ্ধ হোক আজকের যুব সমাজ। যত বিপর্যয় আসুক, সুদিন আসবেই, তবেই আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালন করা সার্থক হবে, এই আমার দৃঢ় প্রত্যয়। গুরুদেব রবীন্দ্রনাথকে ভরসা করে আমি বলতে চাই, তাঁর গানের সেই বাণী, হবে জয়, হবে জয়, হবে জয়। ওহে বীর এ নির্ভয়, এ হোক বিপর্যয়ে শক্তিশালী বাণী, সাহসের বাণী, মাথা উঁচু করে চলার শক্তি যোগাক এই বাণী। সবাই সুস্থ এবং ভালো থাকুন এই কামনা করে আমাদের পত্রবন্ধু শেষ করেছেন তাঁর পত্র। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখেছেন আজকের আজ সন্ধ্যার আসরের প্রথম চিঠি। সত্যি তাই, হবে জয়, হবে জয়, হবে জয়। জয় তো হবেই যদি অন্তরে লোভ তাঁর বাণীকে আমরা গেঁথে নিতে পারি, অন্তরে তাঁর কথাগুলোকে যদি মূল চালিকা শক্তি করতে পারি, তাহলে কখনোই আমাদের জীবনে বাধা আসতে পারে না। এলেও সেই বাধাকে অতিক্রম করে যাব আমরা নিজেরাই। আমাদের চারপাশে যে সমস্ত কবি, সাহিত্যিক এবং মনীষীগণ রয়েছেন, তাঁদের কথা যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলে জীবন হয়ে উঠবে আরও সুন্দর, জীবনপথে এগিয়ে যাওয়া হয়ে উঠবে আরও সহজ।
আরও সরল।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 এর লেনিন সরণি, কলকাতা 13।
5: আজ সন্ধ্যায় রাশুরির পরের চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের পত্রদাতা। আটবেরিয়া হাঁড়ি ঝামা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন পুষ্প সাঁতরা। উনি লিখছেন, প্রত্যেকটি মানুষের জীবনে বিপর্যয় আসেই। বিপর্যয় মোকাবিলার অস্ত্র সেই মুহূর্তে আপনার কাছে হয়তো নেই, কিন্তু মন্ত্র তো আছে। যার মন্ত্র, তিনি রবীন্দ্রনাথ। আমাদের কাছে রয়েছে তাঁর অভয় মন্ত্র, নাই নাই ভয়, হবে হবে জয়। ব্যাস, নির্ভয় মন্ত্র পেয়ে গেলাম। তাই জীবন পথে চলতে গেলে বাধা বিপদ আসবে, হেরে গেলে চলবে না। বাস্তব জীবনে আমরা অনেক সময় রাগ দমন করতে পারি না, কিন্তু রাগের মতো এমন শত্রু

পর জীবনের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। যত বিপর্যয় আসুক না কেন, শক্তিশালী বাণী উচ্চারণ করি, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। আমায় অসত্য হইতে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতির আলোয় উত্তীর্ণ করো, মৃত্যু হইতে অমৃত আলোকে লইয়া যাও। এই কথা লিখে চিঠি শেষ করেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। সত্যিই তাই, বারে বারে বলছিলাম যে আমাদের বাংলার যে সমস্ত মনীষীগণ রয়েছেন, যে সমস্ত কবি সাহিত্যিক রয়েছেন, যে সমস্ত আলোক বর্তিকা দেখানোর জন্য মানুষ রয়েছেন, সেই সমস্ত মানুষের কথা যদি আমরা মন্ত্রের মতো বুকের মধ্যে গেঁথে নিতে পারি, মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে আমাদের জীবনে চলা অনেকখানি শক্তিশালী হয়ে উঠবে, অনেকখানি সহজ হয়ে উঠবে। আসলে জীবন পথ সমস্তটাই যে কুসুমাকীর্ণ তা তো নয়, কণ্টকাকীর্ণ তো রয়েছে, আর সেই কাঁটাকে মারিয়ে দুপায়ে এগিয়ে যাওয়ায় যে জীবন, সেই জীবনে অবশ্যই বাণী একটা মূল্যবান বিষয় যা মানুষকে আরও সাহসী করে তোলে।

আজ সন্ধ্যের অশুরীর তৃতীয় তথা শেষ চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন দেবাশিস খাঁ, কোন্নগর ঘাটাল। উনি লিখছেন, বিপর্যয় জীবনের একটি অনিবার্য অংশ। কঠিন সময়ে সঠিক মানসিকতা এবং সহযোগিতা বজায় রাখতে কিছু কিছু বিখ্যাতমূলক বাণী আমাদের অনুপ্রেরণা এবং সাহস দেয়, ভয়কে জয় করে ঘুরে দাঁড়াতে সাহায্য করে, সফলতার পথ খুঁজে পায়। বিপর্যয়ের কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই,

কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে ঘুরে দাঁড়াতে হয়। মানুষই পারে বিপর্যয়ের মোকাবিলা করতে। ওই কঠিন সময়ে মনকে সংযত রাখতে হয়, নিজেকে হারিয়ে যেতে নেই সেই সময়। বিখ্যাত মনীষীদের অনেক বাণী আছে যা আমাদের জীবনকে আরো সহজ করে তুলতে পারে, জীবনী শক্তিকে আরো উজ্জীবিত করতে পারে। তার মধ্যে কিছু বাণী তুলে ধরলাম। উইনস্টন চার্চিল বলেছিলেন, সফলতা চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এগিয়ে যাওয়ার সাহস হল আসল। হেলেন কেলার বলেছিলেন, জীবন হয় একটি রোমাঞ্চকর সাহস, নয়তো কিছুই নয়। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এই বলেই চিঠি শেষ করেছেন দেবাশিস খাঁ, কন্নগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আজ সন্ধ্যার আসরেই আজকে তিনটি চিঠি আমরা পড়লাম। তিনজন পত্রবন্ধু লিখেছেন তিনজন তিনটি জেলা থেকে। তিনজন পত্রবন্ধুকেই জানাবো অসংখ্য ধন্যবাদ চিঠি লেখার জন্য, আর ধন্যবাদ জানাবো আপনাদের, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকলেন, আমাদের কথায় কান পাতলেন, আবার কান পেতে মনে মনে ভাবলেন যে না, আমাকেও লিখতে হবে। তাই দেরি না করে পাঠিয়ে দিন আপনার লেখা, আপনার মনের কথা আমাদের দপ্তরে। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, এই বিষয়ে আপনার মতামত আসুক আজ সন্ধ্যার দপ্তরে। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101, ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। আজকে তবে এইটুকুই, কথা হবে আবার কোনো একদিন আজ সন্ধ্যার আসরে। আর আজ সন্ধ্যা তো প্রতিদিনই 7:10 মিনিটে। ভালো থাকুন সবাই, যিনি যেখানে আছেন।

0: গ্রামে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
0: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পায়।

0: সেই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
1: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
4: শুনছিলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় বর্ষার রাগে বাংলা গান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
5: এখন সংবাদ।
6: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী

0: মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা নবম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবো বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है, वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत ये अपने आप में अपनत्व से जोड़ती है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025

0: ছাব্বিশ অর্থবছরের জন্যই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ারবাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স 1,677 পয়েন্ট নেমে 76,504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23,882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে 3 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খারকিভে 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন নানা রঙের গান, 8:30 আইনি কথা, বিষয়ে নতুন ফৌজদারি আইন। অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। প্রযোজনা দুর্বাদে শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। রাত 9:30 অনুরোধের আসর। রাত 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 10:30 শ্যামা সঙ্গীত মুনমুন রায়ের কণ্ঠে। মিতা কুণ্ডুর কণ্ঠে নজরুল গীতি রাত 10:50। রাত 11টায় লোকগীতি, শিল্পী সুরঞ্জন চক্রবর্তী। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, শিল্পী গওহর আলী খাঁ। এবারে আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথায়। রাত 8টায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:15 হরাইজন ইংরেজি।

0: টি সাপ্তাহিক ম্যাগাজিন পত্রিকা। রাত 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.catian.akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি পুনর্নির্মিত দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করেন তিনি। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ তিনটি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করেছে। কণ্ঠস্বরের নমুনা প্রদান মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি একাধিকবার হাজিরা এড়ানোয় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বর্ষায় পাহাড়ে ভূমিধ্বস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী আগামী সেপ্টেম্বর মাস থেকেই মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে পাহাড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনার লক্ষ্যেই এই

0: বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে।
1: और हमारी सिविल डिफेंस ओर से सितंबर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस आर्मी फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूँ। उसका साथ साथ कुछ मटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूँ।
0: মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ ইউনিটে প্রাথমিক পর্যায়ে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে, পরে অগ্নিবীরদেরও নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে অত্যাধুনিক এবং উন্নত মানের দুর্যোগ মোকাবিলা সরঞ্জাম সংগ্রহের কাজও। রাজ্যে 3টি পৃথক বিশেষ উদ্ধারকারী ইউনিট গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 100 সদস্যের একটি ইউনিট কলকাতায়, 50 জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং কালিম্পং কার্শিয়াং পাহাড়ি অঞ্চলে আরও একটি ইউনিট মোতায়েন থাকবে। উল্লেখ্য, গত 19 জুন প্রবল বর্ষণে বালাসন নদীর জলস্তর বেড়ে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতুর একাংশ ভেসে যায়। ঘটনার 20 দিনের মধ্যে পুনর্নির্মিত বেইলি ব্রিজের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে কংক্রিটের দুধিয়া সেতু নির্মিত হবে। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্যজুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যের 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে যত্রতত্র ময়লা আবর্জনা থুতু ফেললে 200 টাকা জরিমানা করা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও তিনি ফের জানান। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শাসক দল বিজেপি বলেছে, এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা রেহাই পাবে না। মূল অভিযুক্তকে আড়াল করতেই এই এনকাউন্টার বলে তৃণমূল কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছেন তিনি।
2: পূর্ণ প্রশাসনিক বিষয়, সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করবে।
0: পূর্বতন সরকারের আমলে কামদুনির ঘটনার যথাযথ তদন্ত হয়নি, তাই এই ঘটনার পুনরায় তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এই ঘটনায় সরকারের প্রশংসা করেছে। তবে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও পুলিশের আধুনিক প্রশিক্ষণের উপর জোর দেন।
3: এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা, কিন্তু যে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থকার ঢাকার চেষ্টা করে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। মৃত মেয়েটির বাবা, প্রশাসন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন।
4: সরকারের পুরো রাস্তা ভরসা আছে, কালকের কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি, সেভাবে পুরো ফুল ভরসা আছে আমাদের। পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না।
0: এদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন তার ছেলে নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। আগেই জানানো হয়েছে গতরাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় সে, এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ, নিটের প্রশ্ন ফাঁস সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার পরই বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বাঁধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ শেখ আজিজুল ও শেখ ভদাই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল একটি মাঠ থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অবৈধ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার মামলায় প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করা হতে পারে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, বিচারপতি তালুকদারের ছেলে এই মামলায় একপক্ষের হয়ে সওয়াল করছেন, তাই তাঁকে এই কমিটির দায়িত্ব দেওয়ার ব্যাপারে কারো আপত্তি থাকলে আগামীকালের শুনানিতে তা জানাতে বলেছেন বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য আজও বিধাননগর আদালতে উপস্থিত হননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তিনি। সিআইডি আধিকারিক এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞরা প্রায় 2 ঘণ্টা আদালতে অপেক্ষা করেন। সরকার পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই এই কাজ করছেন অভিষেক। আগামী 18 জুলাই তাকে হাজির হতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিদেশ থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও অন্যান্য শংসাপত্রের জন্য নাম নথিভুক্ত করতে গিয়ে সমস্যায় পড়ছেন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী 31 জুলাই এই সমস্যার সমাধানে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে বলেছে। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীর আত্মহননের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচকল স্কুল মোড়ে সাইকেলে করে স্টেশনে যাওয়ার পথে গীতা দাস নামে বছর 33-এর ওই মহিলাকে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে তার স্বামী সুভাষ। এরপরই নিজেকে আঘাত করে সে। হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত হয় গীতার। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী 1 সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হল।
5: योग्यकर्ता स्थित यूनेस्को विश्व धरोहर स्थल ब्रह्मानंद मंदिर का दौरा किया। श्री मोदी ने मुख्य शिव मंदिर में पूजा अर्चना की। उन्होंने भारत इंडोनेशिया सहयोग के अंतर्गत चल रहे संरक्षण कार्यों का जायजा भी लिया। प्रधानमंत्री ने कहा कि उन्हें विभिन्न पवित्र स्थलों पर भगवान शिव से बार बार जुड़ने का सौभाग्य प्राप्त हुआ है। श्री मोदी ने इस यात्रा को गहन आध्यात्मिक और यादगार अनुभव बताया। प्रधानमंत्री ने यह विश्वास व्यक्त किया कि जीर्णोद्धार परियोजना से दोनों देशों के लोगों के बीच संबंध और मजबूत हो जाएंगे।
6: योग्यकर्ता के इस भव्य मंदिर कॉम्प्लेक्स अब जब हम पुनर्निर्माण का काम करने जा रहे हैं और ये यूनेस्को का वर्ल्ड हेरिटेज है, दुनिया के दूर दूर क्षेत्रों में कहीं पर भी जाएं, हमें कहीं न कहीं भारत के सांस्कृतिक विरासत के दर्शन होते हैं। ये पूरे साउथ ईस्ट एशिया का दूसरा सबसे बड़ा हमारी विरासत की पहचान है।
5: प्रधानमंत्री मोदी तीसरे भारत ऑस्ट्रेलिया वार्षिक शिखर सम्मेलन में भाग लेने के लिए ऑस्ट्रेलिया पहुंच गए हैं। तीन देशों इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड के दौरे के दूसरे चरण में श्री मोदी ऑस्ट्रेलिया में प्रवासी भारतीयों को भी संबोधित करेंगे। विदेश मंत्री

0: सुब्रमण्यम जयशंकर ने आज कुवैत के क्राउन प्रिंस शेख सबा अल खालिद अल सबा से मुलाकात की। श्री जयशंकर ने द्विपक्षीय सहयोग को आगे बढ़ाने के लिए क्राउन प्रिंस की प्रतिबद्धता की सराहना की। दोनों नेताओं ने खाड़ी क्षेत्र के घटनाक्रम पर अपने विचार साझा किए। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि पिछले कुछ दिनों में देश के विभिन्न हिस्सों में अच्छी बारिश हुई है, जिससे वर्षा की कमी वाले जिलों की संख्या 262 से घटकर 178 रह गई है। नई दिल्ली में अलनीनो के संभावित प्रभाव की समीक्षा के लिए आयोजित उच्च स्तरीय बैठक में श्री चौहान ने कहा कि जून में 33% वर्षा दर्ज की गई, लेकिन जुलाई में ये घटकर 24% रह गई है। श्री चौहान ने कहा कि केंद्र सरकार महाराष्ट्र, मध्य प्रदेश, गुजरात, उत्तर प्रदेश, राजस्थान, कर्नाटक, बिहार, झारखंड, तेलंगाना, आंध्र प्रदेश, पंजाब, पश्चिम बंगाल और ओडिशा की स्थिति पर लगातार नजर रख रही है। उन्होंने विश्वास जताया कि जुलाई में वर्षा और तेज होगी, जिससे खरीफ की बुआई में तेजी आएगी। कर्मचारी भविष्य निधि संगठन ईपीएफओ इस महीने की 15 तारीख तक लगभग 34 करोड़ ईपीएफओ खातों में वर्ष 2025-26 के लिए 8.25% ब्याज को जमा करने का काम पूरा कर लेगा। श्रम और रोजगार मंत्री डॉ. मनसुख मांडविया ने बताया कि नई केंद्रीकृत आईटी सक्षम सेवा सीआईटीईएस प्रणाली के माध्यम से ग्राहकों के खातों में 1,44,000 करोड़ रुपए से ज्यादा की राशि जमा की जाएगी। नागर विमानन मंत्री राममोहन नायडू ने कहा है कि नियामक प्रोत्साहनों के माध्यम से गिफ्ट सिटी एक वैश्विक विमान लीजिंग और वित्त पोषण केंद्र के रूप में उभर रही है। श्री नायडू ने कहा कि 2026 के बजट में अंतर्राष्ट्रीय वित्त सेवा केंद्र इकाइयों के लिए कर छूट की अवधि बढ़ाकर 20 वर्ष कर दी गई है। प्रवर्तन निदेशालय ने तृणमूल कांग्रेस के बैंक खातों में जमा 440 करोड़ रुपए फ्रीज कर दिए हैं। ये मामला वित्तीय लेन देन और संदिग्ध धन की हेराफेरी से संबंधित है। जांच में पता चला है कि अप्रैल 2023 से जून 2026 के बीच पार्टी के बैंक खातों से लगभग 160 करोड़ रुपए एक निजी कंपनी और उसकी संबद्ध इकाई में स्थानांतरित किए गए। दिल्ली के रोहिणी सेक्टर 16 में आज शाम एक इमारत ढह गई। दिल्ली अग्निशमन सेवा के अनुसार मलबे में 4 से 5 लोगों के फंसे होने की आशंका है। राष्ट्रीय आपदा मोचन बल की 2 टीमें भी राहत और बचाव के काम में लगी हुई हैं। तेलंगाना 8वें खेलो इंडिया यूथ गेम्स की मेजबानी करेगा। खेल मंत्री मनसुख मांडविया ने कहा है कि ये पहल प्रधानमंत्री नरेंद्र मोदी के देश भर में जमीनी स्तर पर खिलाड़ियों को मंच प्रदान करने के दृष्टिकोण से प्रेरित है। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय रेणुका। Prime Minister Narendra Modi arrived in Melbourne, Australia this evening on the second leg of his three-nation visit. He was warmly received by Australian Minister for Housing, Minister for Homelessness and Minister for Cities Claire O'Neill upon his arrival. The Prime Minister said this visit will add vigour to the India-Australia Comprehensive Strategic Partnership. In a social media post, Mr. Modi said that he looked forward to the talks with his Australian counterpart Anthony Albanese. The Prime Minister said that he will also have the opportunity to interact with the Indian diaspora, which is an important pillar of India-Australia partnership. During his visit, Mr. Modi will participate in the 3rd India-Australia Annual Summit. He will also participate in the India-Australia CEOs Forum, where he will address a gathering of top business leaders from both the countries. Earlier in the day, Prime Minister Modi visited the UNESCO World Heritage Site of Prambanan Temple in Yogyakarta along with Indonesian President Prabowo Subianto. The two leaders toured the 9th century temple complex, with Prime Minister Modi offering prayers at the main Shiva temple. In a joint press statement at the temple premises, President Prabowo thanked India for its support towards the conservation and restoration of the temple complex. Speaking on the occasion, Prime Minister Modi described the visit as a deeply spiritual and memorable experience.
2: योग्य कार्ता के इस भव्य मंदिर कॉम्प्लेक्स अब जब हम पुनर्निर्माण का काम करने जा रहे हैं और ये यूनेस्को का वर्ल्ड हेरिटेज है, दुनिया के दूर दूर क्षेत्रों में कहीं पर भी जाएं, हमें कहीं न कहीं भारत की सांस्कृतिक विरासत के दर्शन होते हैं। ये पूरे साउथ ईस्ट एशिया का दूसरा सबसे बड़ा हमारी विरासत की पहचान है।
1: India and Russia today reaffirmed their commitment to strengthen counter-terrorism cooperation at multilateral fora, including at the UN, BRICS, EAG and SCO. The Ministry of External Affairs said that the 14th meeting of India-Russia Joint Working Group on Counter-Terrorism was held in New Delhi. Both sides condemned terrorism in all its forms and manifestation, including cross-border terrorism, and called for concerted action against terrorists and terrorist groups and their proxies and affiliates. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today said that several parts of the country have received good rainfall in recent days, reducing the number of rainfall deficient districts from 262 to 178. The minister said this while chairing a high-level review meeting in New Delhi over the possible impact of El Nino. Mr. Chauhan expressed confidence that rainfall will gain further momentum during July, leading to an acceleration in Kharif sowing. A building collapsed in the Sector 16 of Rohini in Delhi this evening. According to the Delhi Fire Service, 4 to 5 people are feared trapped under the debris and rescue operations are underway at the site. The Enforcement Directorate, ED, has frozen 440 crore rupees deposited in the bank accounts of All India Trinamool Congress, AITC. The case is related to dishonest financial dealings and routing of suspected funds. The ED has conducted search operations at 5 premises in Kolkata yesterday under the provisions of Prevention of Money Laundering Act 2002. The searches are being carried out at premises linked to a private firm operating in the aviation sector. The Defence Research and Development Organisation, DRDO, today conducted a successful flight test of Pinakal Long Range Guided Rocket, LRGR, at the Integrated Test Range, Chandipur in Odisha. The Defence Ministry said that the rocket was tested for a user-defined minimum range of 60 kilometres. US President Donald Trump has said the memorandum of understanding signed with Iran to end the conflict is over, adding that he did not want to engage with Tehran. Trump's statement came during the press conference at the NATO summit in the Turkish capital Ankara, as the US and Iran traded strikes after 3 tankers were hit by projectiles in the Strait of Hormuz. Iran has not directly claimed responsibility. The 8th Khelo India Youth Games 2026 will be hosted by Telangana. Union Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandviya made the announcement today. France will face Morocco in the first quarterfinal match late night tomorrow, Indian time. Norway, England, Spain, Belgium, Argentina and Switzerland have also booked their places in the last 8. And that's the end of this news bulletin.
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
4: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
5: ক্যালেন্ডারের হিসেব মতো এটা জুলাই মাস, তারিখ হচ্ছে 8, অর্থাৎ আজ 8ই জুলাই পতাকা কুইজ টাইমে ফিরে আসার দিন। তাই ফিরে এলাম পতাকা কুইজ টাইমে। পঞ্চম রাউন্ড দিয়ে শুরু হবে, যার বিষয় হচ্ছে ভূগোল। প্রথম প্রশ্ন যাবে 5 গ্রাম কুইজ এক্সপ্রেসের কাছে, আফ্রিদি আলম এবং রবিউল ইসলাম। তোমরা বলবে ঝড়ের সমুদ্র কাকে বলা হয়?
6: বে অফ বেঙ্গল।
5: বে অফ বেঙ্গল। যাব 2 নম্বর দলের কাছে,
7: প্রশান্ত মহাসাগর।
5: যাব 3 নম্বর দলের কাছে,
8: উত্তমাশা অন্তরীপ।
5: উত্তমাশা অন্তরীপ। কোনোটাই সঠিক নয়, সঠিক হবে ভূগোলের ভাষায় ঝড়ের সমুদ্র বলা হয় চাঁদকে। যাব দ্বিতীয় দলের কাছে প্রশ্ন নিয়ে, অপারেশন ফ্লাড কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?
7: বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত বিষয় নিয়ে।
5: সঠিক উত্তর না পাওয়ার জন্য আমরা যাব 3 নম্বর দলের কাছে,
6: অপারেশন ফ্লাড সেত বিপ্লব মানে দুধের সঙ্গে সম্পর্কিত?
5: একদম সঠিক উত্তর, দুগ্ধ উৎপাদন এর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। পাঁচ নম্বর তোমাদের খাতায় যোগ হলো এবং তোমাদের জন্যই এই রাউন্ডের নির্দিষ্ট প্রশ্ন, মৌ ভাণ্ডার নামক স্থানে কোন ধাতু উত্তোলন এবং পরিশোধন করা হয়? অবশ্যই ভারতে।
6: অ্যালুমিনিয়াম?
5: অ্যালুমিনিয়াম নয়, যাব দু নম্বর দলের কাছে।
6: সোনা?
5: সোনা না, সোনা নয়, যাব এক নম্বর দলের কাছে, অর্থাৎ পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেসের কাছে।
8: প্লাটিনাম?
5: প্লাটিনামও নয়, সঠিক উত্তর হবে তামা। এবং এখানেই শেষ হলো ভূগোল বিষয়ক রাউন্ডটি। পরবর্তী রাউন্ড যেমন কর্ম, আসবেন মুক্তি স্যার।
9: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 লেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
10: ছ নম্বর রাউন্ডের বিষয় যেমন কর্ম, সমস্ত প্রশ্নই বিশ্বকাপ ফুটবল ঘিরে। টিম নাম্বার ওয়ান, পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস, তিনটে অপশানের মধ্যে একটা বেছে নিতে হবে। বেছে নিলে যদি ঠিক হয় 10 দেব, যদি ঠিক না হয় কোনো অপশান নেই, বোনাসও নেই, মাইনাস 5 হবে। 2026 বিশ্বকাপ ফুটবলে খেলছে মোট কটা দেশ? 48, 32, 56।
11: 48।
10: 10 নম্বর, টিম টু, তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় মজুমদার, প্রদীপ ঘোষ। 2026 বিশ্বকাপ ফুটবল উদ্বোধন ম্যাচে কোন দল জিতল? সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো?
6: দক্ষিণ আফ্রিকা,
10: সরি, ইটস মেক্সিকো। অ্যান্ড -5 ফ্রম টিম নাম্বার টু। টিম নাম্বার থ্রি, তেঁতুলিয়া নেতাজি কিশোর সংঘ পাঠাগার, তৌফিক সুদীপ্ত। 2022 সালের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল?
6: আর্জেন্টিনা।
10: আর্জেন্টিনা কারেক্ট স্যার। 10 টিম নাম্বার থ্রি। আরেকটা প্রশ্ন, যে বছর হয়েছিল প্রথম বিশ্বকাপ সেটি হচ্ছে 1924, 1930, 1944, 1930, 1930। কারেক্ট অ্যান্সার। টিম নাম্বার টু, এফ আই এফ এ, ফিফা, ফুল ফর্ম, অপশান দেব না দেব না? অপশান দেব, মন দিয়ে শুনবে, আমি রিপিট করব না। এ, ফ্র্যাটার্নিটি অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, বি, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, সি, ফেডারেশন অব ইন্টারকন্টিনেন্টাল ফুটবল অ্যাসোসিয়েশন। হুইচ এভার ইজ কারেক্ট?
7: অপশন নম্বর বি।
10: অপশন বি, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 10 ফর ইউ। ফাইনাল কোশ্চেন, টিম নম্বর ওয়ান, পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস, আফ্রিদি আলম, রমিউল ইসলাম। 2026 বিশ্বকাপ ফুটবল তিনটে দেশের আয়োজনে চলছে, আমেরিকা, কানাডা, থার্ড যে আয়োজক দেশ, তৃতীয় আয়োজক দেশ, অপশন দেব না দেব না?
8: না স্যার।
11: মেক্সিকো।
10: ইট ইজ মেক্সিকো, কারেক্ট স্যার। 10 ফর টিম নাম্বার ওয়ান। আমরা ছ নম্বর রাউন্ড শেষ করেছি, প্রবাল স্যার বলবেন ছ নম্বরের শেষে প্লাস মাইনাস করে কে কোথায় দাঁড়িয়ে।
9: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 লেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
5: ষষ্ঠ রাউন্ডের শেষে দলগত অবস্থান এইরকম, পাঁচ গ্রাম কুইজ এক্সপ্রেস তোমরা আগে ছিলে 30, বিগত রাউন্ডে যেমন কর্ম তেমন ফল এই রাউন্ডে দুটো সঠিক প্রশ্নের জবাব দিয়ে 20 নম্বর অ্যাড করে এই মুহূর্তে রয়েছে 50। তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, মৃন্ময় মজুমদার এবং প্রদীপ ঘোষ, তোমরা বিগত রাউন্ডে একটা প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটা উত্তর দিতে না পারার জন্য তোমাদের 5 নম্বর কমে গেছে, অর্থাৎ 30 থেকে তোমরা তখন হয়েছিলে 25। পরে দ্বিতীয় প্রশ্নের সঠিক জবাব দিয়ে 10 মার্কস অ্যাড করে এই মুহূর্তে তোমরা 25 থেকে 35 অবস্থান করছো। আর তিন নম্বর দল তেঁতুলিয়া নেতাজি কৃষক সংঘ পাঠাগার, তোমরা ছিলে 50, এই মুহূর্তে তোমরা রয়েছো 70, অর্থাৎ দুটো সঠিক প্রশ্নের জবাব দিয়ে 20 মার্কস অ্যাড করে তোমরা এই মুহূর্তে রয়েছো 70। স্কোর বললাম, এবারে চলে যাব পরবর্তী রাউন্ড অর্থাৎ বাজার রাউন্ড। সপ্তম রাউন্ডের বিষয় হচ্ছে বাজার রাউন্ড। যে দল আগে বাজার প্রেস করবে সেই দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। এই রাউন্ডের ছটা প্রশ্ন নির্দিষ্ট কোনো দলের জন্য নয়। তাহলে শুরু করতে যাচ্ছি সপ্তম রাউন্ড, অর্থাৎ বাজার রাউন্ড। আবারও বলছি, যে দল আগে বাজার প্রেস করবে তারাই উত্তর দেওয়ার সুযোগ পাবে। কোয়েশ্চেন নাম্বার ১, কম্পিউটারের আইসি চিপস তৈরির মূল উপাদান কি? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার ১,
8: সিলিকন।
5: সিলিকন সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার ২, লোকনায়ক এই নামে কোন ব্যক্তি অভিহিত হন? প্রথম বাজার প্রেস করেছে তিন নম্বর দল,
6: জয়প্রকাশ নারায়ণ।
5: সঠিক উত্তর। তোমরাও পেয়েছো ১০ নম্বর। লিম্বারাম এই নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার ১,
8: তীরন্দাজি।
5: তীরন্দাজি। কোয়েশ্চেন নাম্বার ৪, পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্র অনুসারে হয়? যাবো তিন নম্বর দলের কাছে, ওরাই আগে বাজার প্রেস করেছে।
6: থার্ড ল অফ মোশন।
5: থার্ড ল অফ মোশন সঠিক উত্তর। ফিফথ কোয়েশ্চেন, গহনা তৈরির জন্য সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয়? প্রথম বাজার প্রেস করেছে ২ নম্বর দল,
7: তামা।
5: তামা সঠিক উত্তর। তোমরা পেয়েছো ১০ নম্বর। ইটস অলওয়েজ পসিবল বইটি কে লিখেছেন? ইটস অলওয়েজ পসিবল বইটি কে লিখেছেন? প্রথম বাজার প্রেস করেছে ২ নম্বর দল,
7: চেতন ভগত।
5: না, চেতন ভগত নয়, সঠিক উত্তর হবে কিরণ বেদী। শেষ হলো বাজার রাউন্ড, অষ্টম রাউন্ড, অডিও রাউন্ড।
9: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, ১৩৯ রেলেনিন সরণী, কলকাতা ১৩, ফোন নাম্বার 0333987-3987।
10: টিম নাম্বার ১, আফ্রিদি রমিউল ৫ গ্রাম কুইজ এক্সপ্রেস, ডুয়েট গান শুনবো। হ্যাঁ, দুজনের দুজন শিল্পীর নামই আমরা জানতে চাই, একজনে হবে না।

0: কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।
1: টিম নাম্বার টু,
2: মান্না দে, লতা মঙ্গেশকর।
1: আরেকবার,
2: মান্না দে আর লতা মঙ্গেশকর।
1: ফাইভ ফর টিম নাম্বার টু। থ্যাংক ইউ। তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, দু নম্বর দল, মৃন্ময় মজুমদার, প্রদীপ ঘোষ। তোমাদের জন্যে পরের প্রশ্ন, প্রশ্ন একই।

0: আলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ।
1: টিম নাম্বার থ্রি,
2: উদিত নারায়ণ এবং আশা ভোসলে।
1: টিম নাম্বার ওয়ান,
3: উদিত নারায়ণ আর শ্রেয়া ঘোষাল আর সুনীত চৌহানের মধ্যে একটু মনে হচ্ছে।
1: উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ, সুনীত চৌহান, কোনটা?
3: পার্টনার বলছে শ্রেয়া ঘোষাল রাখতে, তো উদিত নারায়ণ আর শ্রেয়া ঘোষাল।
1: পার্টনার বলছেন শ্রেয়া ঘোষাল, উত্তর হচ্ছে উদিত নারায়ণ। কমন সাধনা সারগম, স্বদেশ ছবির গান, আফসোস। যাই হোক, টিম নাম্বার থ্রি।

0: এবং পলক মুছল।
1: টিম নাম্বার টু,
2: সোনু নিগম, অলকা আগ্নিক।
1: সঠিক উত্তর হচ্ছে সোনু নিগম, শ্রেয়া ঘোষাল। টিম নাম্বার থ্রি, 10 ফর ইউ। এই সপ্তাহের শেষ, প্রভাস স্যার বলবেন কে কোথায় দাঁড়িয়ে বা বসে।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
4: অষ্টম রাউন্ডের শেষে এবং দ্বিতীয় সপ্তাহের শেষে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 5 গ্রাম কুইজ এক্সপ্রেস। তোমরা এই মুহূর্তে আছো 70-তে। তেঁতুলিয়া অগ্রদূত সংঘ, তোমাদের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তোমরা আছো 50-তে। আর তেঁতুলিয়া নেতাজি কৃষক সংঘ পাঠাগারের এই মুহূর্তে স্কোর 100, অর্থাৎ তারা সেঞ্চুরি পূর্ণ করেছে। এ সপ্তাহের মতো আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, কারণ সময় বলছে আর অপেক্ষা করা যাবে না। এ সপ্তাহের জন্য আমরা বিদায় নিচ্ছি পতাকা কুইজ টাইম থেকে। আবার দেখা হবে 22 জুলাই যথাসময়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। শুভরাত্রি।
5: পতাকা কুইজ টাইম, জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে, 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি, 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
6: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।

শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহের্জে, এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয়।

বর্ষার রাগে বাংলা গান, শাস্ত্রীয় সঙ্গীতের বিষয়, জলসাগর অনুষ্ঠানের বিষয়, বর্ষার রাগে বাংলা গান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 অথবা 0348225968 ডায়াল করতে পারেন। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানের শিল্পী লোপামুদ্রা মিত্র।

গানটি শুনলেন মৌসুমী ভৌমিকের কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী কবির সুমন।

গানটি শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান। এই আসরে এবারের গানের শিল্পী মান্না দে।

আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশমন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশ

0: মন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয়পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है, उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশা চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল।

0: দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের তিনটি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like
0: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনাসকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই অনুষ্ঠান জলসাঘর।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

বর্ষার প্রকৃতি সেই প্রাচীনকাল থেকেই মানুষকে এক অন্যরকম আনন্দ দিয়ে এসেছে। বৃষ্টি, মেঘের গর্জন, চারপাশের ভেজা প্রকৃতি, সতেজ গাছপালা, চারিদিকে সবুজের সমারোহ, খাল বিল নদী নালা জলাকীর্ণ, সব মিলিয়ে এক নস্টালজিক মুগ্ধকর পরিবেশ তৈরি করে বর্ষা। রবীন্দ্রনাথ বলেছিলেন, সঙ্গীত জগতে ভোট লইলে বর্ষার গান বিজয়ী হইবে, তিনি সংখ্যার নিরিখে এ কথা বলেছিলেন। বর্ষার গানের সংখ্যা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিছু সুর বর্ষার পরিবেশকে আরও সুন্দর করে তোলে। আবার এও বলা যায় যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিছু সুর আমাদের বর্ষার প্রকৃতিকে অনুভব করায়, বর্ষার পরিবেশে আমাদের নিয়ে গিয়ে ফেলে। কোন সুর এগুলো? রাগমিয়া কি মালহার, রাগমেঘ, রাগদেশ, বৃন্দাবনী সারং, রাগ জয় জয়ন্তী। আর এই সুরগুলোকে একত্রিত করে কিছু বাংলা গান তার সাথে জড়ো করে আজকের বসেছি জলসা ঘরে।

0: জলসাঘরের আসরে বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য 9434921300-তে কোন বন্ধু? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বলছি হোসনাবাদ, আমার নাম হচ্ছে হারুন শেখ। আপনাদের এই জলসাঘর অনেকদিন আমি খুব একটু খারাপ ছিল, শোনা হয়নি।
0: আজকে শুনছেন, কেমন লাগছে?
1: হ্যাঁ, ভালো লাগছে। আমি শুনি খুব ধরেন।
0: আচ্ছা, আজকের বিষয় হলো, আজকের বিষয় আপনি নিশ্চয়ই জানেন, বর্ষার রাগে বাংলা গান, বাংলা রাগ প্রধান গান মূলত।
1: হ্যাঁ, জলসাঘর।
0: হ্যাঁ,
1: তো আপনাদের, আমরা তো ধরুন মূর্খ মানুষ, কিন্তু আমি জিনিসটা খুব ভালোবাসি। তো মাঝে সাঝে ধরুন গান শুনি, বাদ দিই না কোনো দিনই আমি, কিন্তু আমার দৈহিক করি লাগে না, সেটা
0: তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন।
1: ঠিক আছে।

আমরা যে গানটি শুনলাম সেটি ছিল মিশ্র দেশ রাগে, মলহার এবং দেশ রাগের ছোঁয়া এই গানের মধ্যে পাওয়া যায়। কথা এবং সুর অমলেন্দু বিকাশ কর চৌধুরীর, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। রাগ মিয়া কি মলহার বর্ষার অত্যন্ত জনপ্রিয় প্রধানতম রাগ। অনেকে বলেন এটি বর্ষার সবচেয়ে খাঁটি রাগ, যা বৃষ্টির অনুভূতিকে জাগিয়ে তোলে মানব মনে। মিয়া তানসেন এই রাগের সৃষ্টিকর্তা বলে অনেকে মনে করেন, অনেক সঙ্গীত বিশারদ একথা মনে করেন।

বাংলার আগ্রধান গান বাংলার সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। বিভিন্ন বরেণ্য শিল্পী নানা সময়ে নানা রাগে বাংলা রাগপ্রধান গান তৈরি করেছিলেন, গেয়েছিলেন। সেগুলি বাংলা আধুনিক বা ছায়াছবির গানের জগতের তালিকায় সেভাবে ঠাঁই পায়নি। এ কথায় পরে আসব। বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?

0: হ্যালো, আমি উত্তম ঘোষ নিমতলা ভীমখান কাশিম বাজার থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ বলছিলাম যে যে রাগ সঙ্গীতে এবং বর্ষা নিয়ে যে রাগ সঙ্গীতের কথা বললেন,

0: গঠন করেন যে এর আকার থেকে ভারতীয় সঙ্গীত যে নিরামল্লা হিসেবে পরিচিত হবে, তো একটু যদি এই নিরামল্লার রাগের উৎস সন্ধানে একটু কিছু বলেন, একটু বাড়িতে হবো, আপনি তো খুব বৃদ্ধ মানুষ, রাগ সঙ্গীতের অগাধ জ্ঞান।
1: শুনতে থাকুন, নিশ্চয়ই হবে কথা। মিয়া মালহার আর মিয়া কি মালহার একই জিনিস।
0: সব রাগগুলো মানে বর্ষার সব রাগগুলো যেন শুনতে চাই আমরা, এই আশায় রইলাম। আর আমার ভাই সুভাষ প্রামাণিক আর আমার মাসি জ্যোৎস্না প্রামাণিক তারাও শুনছে।
1: ভালো থাকুন সবাই মিলে, এরকম জুড়ে জুড়েই থাকুন আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে। ভালো থাকুন সবাই যিনি যেখানে আছেন। হ্যাঁ, যে কথা বলছিলাম যে বাংলা ছায়াছবির গান এবং বাংলা আধুনিক গান সেই পর্যায়ে এই এই গানগুলো, এই রাগ প্রধান গানগুলো ঠাঁই পায়নি। রাগ প্রধান গানগুলোর তালিকা তৈরি হয়েছে আলাদাভাবে, আলাদা একটা সারি, আলাদা বাসস্থান, আলাদা ক্ষেত্র যা বাংলা রাগ প্রধান গান নামে পরিচিত। এবারে যে গানটিতে যাব সেটি গৌর মল্লার রাগে, শ্রদ্ধেয় শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনব। এর কথা লিখেছেন অনিল ভট্টাচার্য এবং সুর দিয়েছেন নির্মল ভট্টাচার্য। যাব গৌর মল্লার রাগে।

আরও গভীর করে তোলে, মানব মনকে আরও উদ্বেলিত করে তোলে। সেরকম একটি রাগে রাগ মিয়া কিমাল হার, সন্তুর পণ্ডিত শিব কুমার শর্মা।

বর্ষার রাগের সুর অত্যন্ত আনন্দময় এবং প্রাণবন্ত। যাব বর্ষার প্রকৃতিকে যে সুরগুলো

বর্ষার গান আমাদের মনকে এক অন্য ভালোবাসায় নিয়ে যায়। বাইরে যখন রুমঝুম বৃষ্টি পড়ে, তখন রেডিওতে প্রিয় শিল্পীর গান শুনতে ভালো লাগে না, এরকম মানুষ কি পাওয়া যায়? এই গান মনের ভেতরের সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেয়, সাফ করে দেয়। তাই বৃষ্টির সঙ্গে এই সমস্ত গানের এক নিবিড় সম্পর্ক, আর সেই সম্পর্ককে আরও গভীর করতে বহু প্রতিভাবান গীতিকার, সুরকার, শিল্পী তৈরি করেছেন বর্ষার বহু রাগ প্রধান গান। এবারের যে গান রাগ প্রধান, সেই গানের কথা ও সুর গুরু জ্ঞান প্রকাশ ঘোষের। গৌর মল্লার রাগে 1983 সালে এই গানটি রেকর্ড করেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

কবিগুরু বহু গান তৈরি করেছেন বর্ষার আবহে, এ কথা আমরা জানি। কাজী নজরুল ইসলামও পিছপা ছিলেন না এই পর্যায়ে, কিন্তু আজকের জলসাঘর এই বিষয়ের আলোচনার উপযুক্ত জায়গা নয়। আমরা প্রসঙ্গ ছেড়ে রাখলুম, অর্থাৎ এই প্রসঙ্গ কবি গুরু রবীন্দ্রনাথের কথা, নজরুল ইসলামের কথা বর্ষার গানে, বর্ষার রাগে নিশ্চয়ই কোনো একটি জলসাঘরে আপনাদের সামনে আনব। কিন্তু আজকে রবীন্দ্রনাথ বা নজরুল ইসলামের কথা নয়। আমরা জানি একটা বৃহত্তর পরিসর দখল করে আছেন এই দুজন মানুষ বাংলার বর্ষার গানের ক্ষেত্রে, তো আজকে এদেরকে বাদ রেখে অন্যান্য সুরকারের সুরে বর্ষার গান আমরা উপভোগ করছি।

বর্ষা নিয়ে এই উপমহাদেশের মানুষের আবেগের শেষ নেই। শিক্ষিত সুধীজনেরা যেমন বর্ষার গান প্রিয় করে রেখেছেন, সেরকমভাবে প্রাকৃতজনের মধ্যেও বর্ষার গানের উৎসাহ আছে। সঙ্গীতে বর্ষার বিচরণ সেই অর্থে সর্বজনীন, আর সে কারণেই সর্বভারতীয় স্তরের বেশ কিছু অবাঙালি শিল্পী বাংলাতে বর্ষার গান গেয়েছেন। এক্ষেত্রেও তালিকা নেহাতি ছোট নয়। এখন যে গানটি শুনব সেটি আসফা উদ্দোল্লার কথা এবং সুরে, মিশ্র মিয়াকি মালহার রাগে পরিবেশন করেছেন শিল্পী গুলাম আলী।

0: রাগ মেঘ হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রাচীন রাগ। এই রাগ মেঘের গর্জন এবং বৃষ্টির সতেজতাকে প্রকাশ করে। বন্ধু রয়েছেন কথা বলার জন্য, হ্যালো, কে রয়েছেন সঙ্গে, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আপনিও
0: ভালো থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন।

বাংলা সঙ্গীত জগৎ এক মূল্যবান ভাণ্ডার। এখানে মণিমুক্ত রত্ন সামগ্রীর কোনো অভাব নেই। যেমন দিকপাল শিল্পীগণ, তেমনি সমস্ত বরেণ্য সুরকার গীতিকারগণ। এবারে যে রাগটির কথা বলবো, এটি রাগ জয়জয়ন্তী। বর্ষার রাগ বলতে যে রাগগুলোর কথা বোঝানো হয়, বলা হয়, সাধারণত আমরা উল্লেখ করি, সেগুলোর মধ্যে জয়জয়ন্তী পড়ে না। কিন্তু জয়জয়ন্তীতেও বর্ষার রাগ, বর্ষার গান অনেক তৈরি হয়েছে এবং সেগুলো অবশ্যই বর্ষার যে প্রকৃতি, সে প্রকৃতিকে আরও যেন আমাদের অনুভবে নিয়ে আসে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এই রাগ প্রধান গানের, গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে বন্ধু এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300 তে কোন বন্ধু?
1: নমস্কার, মাকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়
0: বলুন।
1: আরে ভাই, আমাকে তো সেই 1970 সালে তখন কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে গেলেন। আর এই জয় জয়ন্তী ছবি তো একটা অসাধারণ ছবি, সকলেই যারা দেখেছেন বা পরেও দেখেছেন তারা সবাই বলবেন। আর মানবেন্দ্র মুখোপাধ্যায় যে সুরকার হিসেবে কত বড় শিল্পী, কত বড় ছিলেন গুণীজন, তারও প্রমাণ হয়ে গেছে। আর সেই সিকোয়েন্সটি বিশেষ করে যে সেই 5টি মহারাজ ছেলে মেয়ে তাদের, তারা তারা যখন রাগ করে চলে গেছে, উপন্যাসীন তার আগেই ছেড়ে দিয়ে গেছেন গভর্নেসের চাকরি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এত সুন্দর সিকোয়েন্স, চলে গেছেন তার আগে গভর্নেসের চাকরি ছেড়ে নিজের বাড়িতে, কিন্তু সেই 5টি ছেলে মেয়ে তাদের ওই আন্টিকে ধরতে তো পারেনি, তারা নতুন আন্টিকে পেয়ে তার উপর রেগে গিয়ে চলে গেছেন ওখানে তার বাড়িতে গিয়ে। তখন গিয়ে ঘুমিয়ে গেছে বর্ষার রাতে, ছেলে মেয়েগুলি ঘুমিয়ে গেছে, তখন অপর্ণা সেনের তোমার লিপে আমাদের শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যাডাম, অসাধারণ গান। এই গান আপনি এত এই বর্ষার রাত্রে শোনালেন, একদম আমাকে নস্টালজিক করে দিলেন, আমার মতো অনেকেও নিশ্চয়ই অসাধারণ লাগলো। কেমন?
0: ভালো থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন এভাবেই।
1: ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ আপনাকেও।

সারা বিশ্বেই বৃষ্টি আনন্দময় নৃত্য এবং সঙ্গীতের অনুপ্রেরণা জুগিয়েছে। ভারতের রয়েছে সেই সঙ্গে বর্ষার রাগের এক অনন্য ঐতিহ্য। মিয়া তানসেনের মতো কিংবদন্তি শিল্পীরা ভারতের শুষ্ক অরণ্য এবং প্রান্তরে স্বাগত বর্ষণের সূচনা করতে এই রাগগুলি রচনা করেছিলেন, গেয়েছিলেন এই সমস্ত দিকপাল সমস্ত শিল্পীগণ, সঙ্গীতবোদ্ধাগণ, সঙ্গীতজ্ঞগণ, যাতে ভূমি প্রাচুর্যে ধন্য হয়। তাঁদের রচিত সঙ্গীত যুগ যুগ ধরে চিত্রশিল্পী, নৃত্যশিল্পী এবং লেখকদের অনুপ্রাণিত করেছে আপামর জনগণকে। জীবনের বৃষ্টি আত্মাকে সিক্ত করে, এটি একটি প্রবাদ বাক্য, প্রাচীন প্রবাদ। আর এই সুন্দর কথাগুলির দুটি

ময় এবং স্বচ্ছ সূক্ষ্মতা পৃথিবীর যে কোনো শিল্প আন্দোলনের চেয়ে ভারতের বর্ণময় বর্ষা সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আজকের জলসাঘরের আসরে আমরা সেই বর্ষা সংস্কৃতির ছোট্ট একটি টুকরো তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যায়ে মিয়া কিমাল হার রাগে শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়ের গান, কথা পবিত্র মিত্র, সুর এবং শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় মন্দার গোস্বামীর কারিগরি সহায়তায় জলসাঘরের আসর শেষ করবার আগে জানিয়ে দেব আগামীকাল বৃহস্পতিবার শুভ সকাল অনুষ্ঠানের বিষয় লুকোচুরি। উপস্থাপনায় থাকবেন জয়িতা পাল সরকার এবং রাত্রি 10:10 কথা ও গানে অনুষ্ঠানের বিষয় অতি উত্তম উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়। আজকের জলসাঘর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বৃহস্পতিবার প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে 5:50। সকাল 6:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8:00 শুভ সকাল অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন জয়িতা পাল সরকার। বিকেল 3:10 শুনবেন দিনান্তিকা,

তিনটে বেজে 30 মিনিটে বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, বিকেল 5টা বেজে 30 মিনিটে ক্ষেত খামারের কথা, সন্ধে 6টা বেজে 5 মিনিটে আগামীকাল শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 7টা বেজে 10 মিনিটে প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়, রাত 8টা বেজে 40 মিনিটে শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার 14 জুলাই পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5টা বেজে 50 মিনিটে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 10 সেকেন্ড। জয় হিন্দ।